0: সাথে 90.4.
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার 11ই জ্যৈষ্ঠ, 7ই জিলহজ, 25শে মে। বাংলাদেশ বেতার খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যেই সম্পন্ন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। শুনানি শুরু হবে 1 জুন। হাজিদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হল পবিত্র হজের আনুষ্ঠানিকতা। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছেন নগরবাসী। ঈদযাত্রায় বাড়তি চাপ থাকলেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই জানালেন রেলপথ মন্ত্রী। আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে মার্কিন প্রতিনিধিদের তাড়াহুড়া না করার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। এবং আজ ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ বান্ধব অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। সরকার জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। তিনি বলেন, টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা

0: নয়, বরং এটি দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ।
1: আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ।
0: এ সময় প্রধানমন্ত্রী একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালোরি এ টেলর সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই সময় উপস্থিত ছিলেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি গতকাল সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টস ফোরাম আয়োজিত এক সংলাপে এইসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
2: খুব দ্রুততার সাথে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছে। সেই টেস্ট 3 দিনের সময় লাগে, 3 দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে ছুটি থাকলেও এই মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতে ছুটি বাতিল করা হবে। তিনি আরও বলেন, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দ্রুত আসামিদের যাতে গ্রেপ্তার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে সরকার, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অনলাইন জুয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুয়া বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে একটি সম্পূর্ণ নতুন, যুগোপযোগী ও আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, আগামী সংসদীয় অধিবেশনে এই আইনটি পাশের জন্য বিল আকারে পেশ করা হবে। এদিকে রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। গতকাল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই চার্জশিট আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে শিশু রামিসাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা তার স্ত্রীর বিরুদ্ধে গতকাল চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সৌদি আরবে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগে গতরাতে এশার নামাজের পরই হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। হাজিরা আজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হজের খুতবা। খুতবার পর হজযাত্রীরা জোহর আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং আরাফাতের সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফা হাজিরা একসঙ্গে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন এবং পাথর সংগ্রহ করবেন। 10ই জিলহজ জামারায় হাজিরা শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করবেন তারা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সকল অফিসে ছিল গতকাল শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে গতকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করছে ১০টি বিশেষ ট্রেন, চলবে আগামী তিন দিন। আরো শুনুন প্রতিবেদনে।
3: রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের পথে ছুটতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ভোর থেকে পরিবার পরিজন নিয়ে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটে আসতে শুরু করেন যাত্রীরা। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সরজমিনে গিয়ে দেখা যায় ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। বড় ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তির ঈদ যাত্রার আশা করছেন যাত্রীরা।
4: অনুভূতিতে আসলে তো আনন্দেরই, সবসময় ঢাকায় থাকি, ঈদে গিয়ে কষ্ট হলেও দেখা যাচ্ছে যে আসলে বাড়িতে গেলে কষ্টটা আর থাকে না। তো
5: পরিবারের সাথে একসাথে করার মজাটাই অন্যরকম, মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে সকলে একসঙ্গে যাতায়াত করা, বাইরে যাওয়া, এটা অন্যরকম একটা আনন্দ।
6: যাব ময়মনসিংহ, ৩০ মিনিট যাব দাঁড়িয়ে আছি, সে এখনো এসি বাসটা নেই, তো এসি বাসটা আসতেছে।
3: ঈদের যাত্রার সব অগ্রিম টিকিট ইতিমধ্যে বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার ভোর ৬টায় রাজশাহী ধূমকেতু এক্সপ্রেস ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিশেষ ট্রেন যাত্রা। ঈদ উল আজহার ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার থেকে ঈদের আগে ও পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইসব ট্রেন চলাচল শুরু করেছে। এদিকে সরাজমিন সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায় বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, চাঁদপুর ও মুন্সীগঞ্জ রোডের বিভিন্ন টিকিট কাউন্টারে তুলনামূলক ভিড় কিছুটা কম রয়েছে। লঞ্চ ঘাট এলাকায় যাত্রীদের স্বাভাবিক চলাচল থাকলেও ঈদকে কেন্দ্র করে সাধারণত যেরকম চাপ তৈরি হয় তা এখনো শুরু হয়নি। তবে ভিড় এড়াতে কেউ কেউ যাচ্ছেন আগে ভাগেই।
7: চলাচল করার ক্ষেত্রে এখন পর্যন্ত নিরাপত্তাহীনতা আমি ভুগি নাই।
8: কেবিন আগে বুক করা ছিল, সকালে আইসা কোনো অসুবিধা নেই।
9: গত বছরের চাইতে এই বছর যাতায়াত খুব সুন্দর, লঞ্চ জার্নিতে কোনো জ্যাম নাই।
3: যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখো যাত্রীর চাপ বাড়লেও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। মন্ত্রী বলেন, যেসব জায়গায় দুর্ঘটনা বা লাইনচ্যুত হওয়ার ঝুঁকি আছে সেগুলো চিহ্নিত করে ঈদের আগেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, অনলাইনের মাধ্যমে রেলের টিকিটিং সিস্টেম চালু থাকায় টিকিট কালোবাজারি প্রতিরোধ সম্ভব হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
10: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি গতকাল রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে।
12: যার দায় দায়িত্ব আমাদের সবারই, আমরা সেখান থেকে বেরিয়ে এসে সময় উপযোগী ইন্টারনেশন তৈরি করতে হবে, আন্তঃসম্পর্কটা হতে হবে কিন্তু সময় উপযোগী। এই যে ইনফরমেশন ইকোসিস্টেম, এটা আমাদের সবারই বোঝা দরকার। এখন আমরা যে যুগে প্রবেশ করেছি তাতে ডিজিটাল লিটারেসির যে বেসিক নলেজটা আমাদের যাদের নাই, আমরা কিন্তু ওইরকম নলেজবিহীন একটা বোবা মানুষের সমাজের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে।
11: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি গতকাল ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত নকবা বা মহাদুর্যোগ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এই সংহতি প্রকাশ করেন। 1948 সালে ইসরায়েল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়িত করার ঘটনাকে ফিলিস্তিনিরা নকবা বা মহাদুর্যোগ হিসেবে স্মরণ করে আসছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1972 সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
13: মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপ্রেরিতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গুটি পান ভূমি রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই।
14: অন্যায় শোষণের বিরুদ্ধে যার ছিল সাহসী উচ্চারণ, বৈষম্য কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে যিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন, যার সাহিত্যকর্ম ও সঙ্গীত প্রজন্মের পর প্রজন্মকে সমাজ পরিবর্তনের পথ দেখাচ্ছে, তিনি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
13: আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসকের ফোনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব।
14: বড্ড পরাধীন সময়ে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল নজরুলের। শৈশব কৈশোর তারুণ্য জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। জড়িয়েছিলেন নানা পেশায়, যোগ দেন সেনাবাহিনীতে, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। কঠিন জীবন সংগ্রাম তাকে দমাতে পারেনি। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দুর্দম গতিতে এগিয়ে চলেন তিনি, হয়ে ওঠেন গণমানুষের নজরুল। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজ চিন্তক। নিজের সব সৃষ্টির মধ্য দিয়ে তিনি প্রেমের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, বাংলা সাহিত্যের ইতিহাসে যার স্থান চিরভাস্বর।

নৃত্যের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাও করেছেন নজরুল। নিজের পরিচালিত চলচ্চিত্র ধ্রুবতেও অভিনয় করেছিলেন। বর্তমান পৃথিবীতে যখন বিদ্বেষ, ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈষম্য বাড়ছে, তখন তার অমর সৃষ্টি আমাদের জন্য আলোর দিশারি। তার জন্মবার্ষিকী স্মরণ করিয়ে দেয় যে কবির আদর্শ ও ভাবনা আজও প্রাসঙ্গিক, তার জীবন দর্শন আজও জ্বালাতে পারে আলো।

0: বাংলাদেশ বেতার।
1: এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, বিদ্রোহ ও ভালোবাসার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে মানুষকে অনুপ্রাণিত করে যাবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রধান পাথেয়। তাঁর প্রাসঙ্গিকতা ও প্রয়োজন কখনো ফুরানো নয়। গতকাল সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি আইসিআরসি। গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। এই অনুদান সরঞ্জামের মধ্যে ১৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ৫৭০টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ ভাল্ভ মাস্ক রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস রয়েছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি শেষ প্রান্তে উপনীত হওয়ার খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের চুক্তিতে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ পুরোপুরি বহাল এবং চুক্তি সম্পন্ন, নিশ্চয়তা প্রদান ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। একটি মার্কিন সংবাদ মাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, গঠনমূলক আলোচনা এগিয়ে যাচ্ছে এবং উভয় পক্ষেরই উচিত সঠিক চুক্তিটি করার জন্য নিজেদের প্রয়োজনীয় সময় নেওয়া। এদিকে ইরানি সংবাদ মাধ্যম জানায়, সম্ভাব্য চুক্তির দু একটি বিষয়ে এখনও মতানৈক্য রয়েছে। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ ভারতের গোয়ায় শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে এ গ্রুপে নেপাল ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। জওহরলাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। রাত ৮টায় একই ভেন্যুতে বি গ্রুপে দিনের অপর ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ১২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৩৯ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। শুনানি শুরু হবে ১ জুন। হাজিদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হল পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে মার্কিন প্রতিনিধিদের তাড়াহুড়ো না করার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। এবং আজ ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
4: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা
5: জন্তু, মগর কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন ঢাকা 90.4।

0: মানে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি এবং কোরবানিদের একটা সেই রকম ফিল কিন্তু পাচ্ছি, তাই না? আর রাস্তাঘাটে এখন বের হলেই দেখা যায় যে চারিদিকে শুধু গরুর ঘাস আর গরু আর ছাগল, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু আমি খুবই এনজয় করি। বাই দ্য ওয়ে, আর কেউ কিন্তু মানে রাস্তায় বা বাসা থেকে বের হলে লাল রঙের জামা পরে বের হবেন না। ছোটবেলায় কিন্তু আমরা এটাই করতাম, তাই না, যে লাল রঙের জামা কোরবানির সময় কখনোই কিনতাম না এবং কখনোই পরতাম না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, বিকজ গরুরা কিন্তু একটু ইগোইস্টিক হয় আর কি। যাই হোক, ওরা কিন্তু লাল রং সহ্য করতে পারে না। যাই হোক, তো লাল রংটাকে অ্যাভয়েড করার ট্রাই করবেন। আমি আমার সব লাল জামাগুলোকে একদম আলমারির উপরে তাকে তুলে রেখে দিয়েছি, যাতে এই কোরবানির ঈদে কোনো লাল জামা পরা যাবে না। ওকে, তো যাই হোক, মর্নিং ম্যাচ শুরু করব খুব সুন্দর সুন্দর কিছু গান এবং আড্ডা দিয়ে, গসিপ দিয়ে এবং অনেক মজার মজার স্টোরি শেয়ার করবো। বাই দ্য ওয়ে, ফেসবুকে একটা সুন্দর ছবি আপলোড করেছি, যারা দেখে ফেলেছেন তারা তো জানেনি যে ছবিটা কিন্তু সেই রকম একটা ছবি দিয়েছে, ঠিক আছে? আর যারা এখনো দেখেননি তারা কিন্তু দ্রুত চলে যান আমার ছবিটা দেখতে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। ওকে, তো যাই হোক, আমরা এখন মেলা গানটি শুনবো, মেলা দিয়ে আমাদের মর্নিং মাইক শুরু করব। আর আমি তানহা থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি। এছাড়াও ঈদ উপলক্ষে, ঈদের তিন দিন কিন্তু আমি থাকছি বিশেষ বিশেষ আয়োজন নিয়ে। ওকে, সো সেগুলো জানতে এবং সেই শো গুলো এনজয় করতে অলওয়েজ ঢাকা এফএম 90.4 টিউনড থাকতে হবে এবং ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে অলওয়েজ ফলো আপে রাখতে হবে। ওকে, সো চলুন এখন গান শুনি। গান শুনতে শুনতে সকালটা শুরু করি। একটা খুবই সুন্দর একটা সকাল শুরু হয়েছে, না মানে রোদ নেই, গরম কম এবং বাইরে হালকা হালকা বাতাস, যদিও বৃষ্টি পড়ছে না। গতকাল কিন্তু বিকেলবেলা অনেক বৃষ্টি হয়েছিল, বাট আজকে কিন্তু এখন কোনো বৃষ্টি পড়েনি। দেখা যাক কি হয়। ওকে, যেহেতু এত গরমের পর একটা প্রশান্তির আবহাওয়া পাচ্ছি, এটাকে এনজয় করছি অনেক বেশি। যাই হোক, আমি আবারও মানে বারবার ব্রেক নিব বলেও যাচ্ছি না। ওকে, আমি চলে যাই। ওকে, সো এখন একটা গান শুনি। গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো যারা যারা প্রথম থেকে শুনছেন এবং সবসময় আমার সাথে থাকেন প্রত্যেকে জানায় অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। এবং যারা আজকে প্রথম শুনছেন বা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো ওয়েলকাম, এবং আশা করি লাস্ট পর্যন্ত এবং আগামী দিনগুলোতে ঠিক সময় মতো আমার সাথে আড্ডাদিতে গল্প করতে চলে আসবেন। ওকে, এবং মর্নিং মাইকে কিন্তু আমি সব মজা মজার স্টোরি, ইন্টারেস্টিং হিস্টোরি এবং গসিপ এবং সেলিব্রিটিদের বিভিন্ন গল্প স্বল্প কিন্তু শেয়ার করি। ওকে, তো সেইভাবেই এখন শেয়ার করবো বলিউড সুপারস্টার সালমান খানের একটি খুবই ইন্টারেস্টিং স্টোরি। ইদানিং সালমান খানের কিন্তু বেশি একটু মনে হচ্ছে যে মনে উড়ু উড়ু উড়ু উড়ু ভাব দেখাচ্ছে, যদিও আমাদের সুপারস্টার, আমাদের নাইনটিসের হিরো এবং ড্যাশিং হিরো বলা যায়। এবং 2006 সালে, আমার মনে আছে 2006 সালে বিশ্বের মধ্যে সব থেকে সুন্দর পুরুষের তালিকায় প্রথম হয়েছিলেন সালমান খান। তো বুঝতে পারছেন সেই হিরো এখন যদিও একটু মানে বয়স্ক হয়ে গেছেন, তারপর তবু আমাদের সালমান লাভারদের জন্য, সালমান খান ফ্যানদের জন্য কিন্তু সালমান খান অলওয়েজ ইয়াং এবং এভারগ্রিন, তাই না? সো আমার জন্য কিন্তু ব্যাপারটা এরকমই, কারণ আমিও ছোটবেলা থেকেই সালমান খানকে খুবই পছন্দ করতাম এবং সালমান খানের প্রত্যেকটা গান স্টিল নাও আমার খুবই ফেভারিট। যাই হোক, এই বলিউড সুপারস্টার সালমান খান এবার অভিনয় করছেন ভিন দেশি সিনেমায়, আরব ভিত্তিক অ্যাকশন থ্রিলার মুভি 7 Dogs এ একটি বিশেষ কেমিও চরিত্র দেখা যাবে এই নায়ককে। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, মানে আপনি বুঝতে পারছেন যারা সালমান খান ফ্যান তারা কিন্তু মানে বহুত খুশি হবে, বহুত মানে আচ্ছা বহুত শব্দটির কথা বলতে যে মনে পড়ে, আমি কিন্তু প্রায় বহুত শব্দটা ইউজ করি, যদিও বহুতের কিন্তু একটা হিন্দি ভার্সন আছে বহুত বহুত। তো এই আপনারা আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, বহুত না বহুত? ওকে, যাই হোক, আমাদের সালমান খান ফ্যানদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই এখন খুশিতে নাচানাচি শুরু করে দিবেন। দেখি, দেখা যাক আজকে সালমান খানের একটা গান প্লে করে দেওয়ার চেষ্টা করবো, মানে প্লে করে দেওয়া যায় কি না আমি একটু দেখবো। ওকে, সো আপনারা এনজয় করতে থাকুন এবং আরো মজার মজার স্টোরি এবং গল্প শেয়ার করবো, আড্ডা দিব। বাট এখন একটা ব্রেক নিব, এসে না ছোড়ো গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউন্ড।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম কাম হিয়ার বেবি ইউ নো ইউ ড্রাইভ মি আপ আ ওয়াল দ্য ওয়ে ইউ মেক গুড ফর দ্য নাস্টি ট্রিক্স ইউ পুল

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়া ঈদ উপলক্ষে আগামী ঈদের তিন দিন আমি কিন্তু থাকবো বিশেষ বিশেষ আয়োজন নিয়ে। সো জানতে এবং শুনতে কান রাখুন ঢাকা এফএম 90.4 এর ফ্রিকোয়েন্সিতে এবং চোখ রাখুন ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে। আমাকে চাইলে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। একটা খুবই মজার একটা পোস্ট করেছে, খুব সুন্দর একটা ফানি ছবি আপলোড করেছে, সেই ছবিটা দেখে আসতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। ওকে, তো চলুন আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে। আমার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই ইনফরমেশনটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন আমরা এই মুহূর্তে আরও একটু ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো আশা করি আপনারা অনেক বেশি এনজয় করছেন আমার গল্প, এবং আমি কিন্তু প্রতিদিন খুব খুব খুব মজার মজার গল্প স্টোরি শেয়ার করি। সো আই হোপ আপনারা এনজয় করেন, তাই না? আর এই সময়টাতে ছাড়াও, মানে এই যে এখন যে প্রতি রবি থেকে বুধবার আছি সেই সময়টা ছাড়াও কিন্তু আমি ঈদের যে তিন দিন থাকবে সেই তিন দিনও কিন্তু আমি থাকছি, এবং অনেক আনন্দ করবো, অনেক আড্ডা দিব, অনেক গল্প করবো। তো বুঝতেই পারছেন পুরো ফুল উইক জুড়েই কিন্তু আমি আছি। সো আমাকে কিন্তু মিস করা যাবে না, এবং আমাকে প্রচুর শুনতে হবে, আমার সাথে থাকতে হবে, ওকে? আর আমি আজকে একটু আগেই সালমান খানের একটা খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছি, যারা সালমান খান ফ্যান তাদের জন্য খুবই মানে সুখবর এটা, এবং সালমান খানের গানও কিন্তু প্লে করে দিয়েছি। সো মন খারাপ করা যাবে না, এবং খুবই সকালটা শুরু করতে হবে অনেক সুন্দরভাবে, অনেক ফ্রেশ মাইন্ডে, ওকে? সো কোনো রকমের রাগ অভিমান যত কিছু থাকুক না কেন সব কিছুই কিন্তু দূরে ফেলে দিতে হবে, মাটি চাপা দিতে হবে, ওকে? সো মাটি চাপা দেওয়ার থেকে মনে পড়লো, প্রায় 6 কোটি 60 লাখ বছর আগে পৃথিবীর ইতিহাস বদলে গিয়েছিল মাত্র একদিনে। সেই দিনই শেষ হয়ে যায় ডাইনোসরদের যুগ। মহাকাশ থেকে ছুটে আসা এক বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে অকল্পনীয় শক্তিতে। বিজ্ঞানীদের ধারণা সেই মহাজাগতিক পাথরটির প্রস্থ ছিল 10 থেকে 15 কিলোমিটার আকারে, যা নিউ ইয়র্কের মতো বড় একটি শহরের সমান। পৃথিবীতে আঘাত হানার মুহূর্তে যে বিস্ফোরণ তৈরি হয়েছিল তার শক্তি ছিল ইতিহাসের সব পারমাণবিক বোমার তুলনাও কোটি কোটি গুণ বেশি। ও মাই গড! এই আঘাতে তৈরি হয় প্রায় 180 কিলোমিটার প্রশস্ত বিশাল গহ্বর, মানে গর্ত আর কি। পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর কম্পন, শুরু হয় তীব্র ভূমিকম্প, সমুদ্র জুড়ে ধেয়ে যায় দানবীয় সুনামি, বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। কিন্তু সবচেয়ে ধ্বংসাত্মক প্রভাব আসে এরপর। সংঘর্ষের ফলে বিপুল পরিমাণ ধুলা ও ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলের অনেক উপরে ছড়িয়ে পড়ে। সূর্যের আলো মাসের পর মাস, এমনকি সম্ভবত বছরের পর বছর পৃথিবীতে ঠিকভাবে পৌঁছাতে পারেনি, ফলে তাপমাত্রা দ্রুত কমে যায় এবং একের পর এক ভেঙে পড়তে শুরু করে পৃথিবীর জীব বৈচিত্র্য ও খাদ্য শৃঙ্খল। বিজ্ঞানীদের মতে এই এক ঘটনার পর পৃথিবীর প্রায় 45% প্রাণ বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায় অধিকাংশ ডাইনোসর। তো বুঝতে পারছেন ডাইনোসরের যে চলে যাওয়া বা হারিয়ে যাওয়ার যেই কারণ সেটা কিন্তু এটাই, যে একটা গ্রহাণু, মানে একটা যে গ্রহের কোনো একটা অংশ পৃথিবীতে এসে পড়েছিল এবং তারপরেই সবকিছু একদম মানে ধূলিসাৎ হয়ে যায় আর কি। যাই হোক, আমরা আরো গল্প পড়বো, আরো গল্প মজার মজার ইন্টারেস্টিং এরকম স্টোরি আমরা শেয়ার করবো আপনাদের সাথে। তবে এই মুহূর্তে গান মানে সরি SMS গুলো একটু পড়বো। তানহা আপু পাল পাল গানটি প্লে করবেন প্লিজ, ওকে? কে SMS করেছেন নাম বলেননি, লাস্টে 569, ওকে? নাম লিখে পাঠাবেন, ওকে? তারপর আমাদেরকে SMS করেছেন ঢাকা কোরবানি যে দাও কষাই কিন্তু ঠিক করে রাখো, পার্মানেন্ট রাখতে চাইলে পাত্র হিসেবেও ঠিক করতে পারো। ও কি হাসো কেন, তুমি কি মনে করছো আমি ফাইজলামি করতেছি? বিমানে চৈরাই কষাইগঞ্জ আইতে আসি, কষাইর অ্যাসিস্ট্যান্ট হইলে তুমিও বিমানে চড়তে পারবা। শুভ সকাল SMS করেছেন আমাদের নাদিম খান, অনেক লম্বা একটা SMS করেছেন, পড়তে পড়তে হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা SMS করছেন, কমেন্ট করছেন, সবার SMS কমেন্টই পড়বো। মন খারাপ করবেন না যে পড়ছি না কেন, পড়বো, একটু ফাঁকে ফাঁকে পড়বো, ওকে? সো এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে। শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে?
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেন এবং ভালো লাগে আপনাদের, এবং আমি কিন্তু মজার মজার অনেক গসিপ আড্ডা এবং গল্প শেয়ার করি, স্টোরি শেয়ার করি, হিস্টোরি শেয়ার করি। সো কেমন লাগে আমার এই আড্ডা গল্প আমাকে চাইলে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারেন, এটা কমেন্ট করতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন, ফেসবুকে একটা পোস্ট করেছি, সেই পোস্টে অনেকে কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো পড়বো। তো তার আগে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.pt। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন এবং এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে, তাই না? চলুন ফেসবুকের কমেন্টগুলো একটু পড়ে আসি। অনেকে কমেন্ট করছেন, আমি একটু পড়ি। সুমাইয়া শেফা লিখেছেন, আসসালামু আলাইকুম, যুক্ত হয়ে গেলাম আপু আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ শেফা, কেমন আছেন আপনি? অনেকদিন পর মনে হচ্ছে মানে কমেন্ট করেছেন, তাই না? আচ্ছা, আর বাকি কমেন্টগুলো কেন দেখা যাচ্ছে না আমার এখানে বুঝতে পারছি না। আমি 5টা কমেন্ট দেখতে পাচ্ছি বাট কমেন্টগুলো পড়তে পারছি না, কেন হচ্ছে এরকম বলতে পারবেন? কি প্রবলেম হয়েছে এটা আমি বুঝতে পারছি, ফেসবুকে কি হলো? ও মাই গড, এই এই এই কমেন্ট আয় কমেন্ট আয় কমেন্ট। ওকে, চলে এসেছে কমেন্ট, ওকে গুড। স্বাধীন খান কমেন্ট করেছেন, 2 টাকা হলে পারফেক্ট। ইয়াস রাইট, একদম পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার রাইট। তাহিদুল ইসলাম, 2.5 লাখ হলে এটাকে বেঁচে যায়। 2.5 লাখ, এত টাকা আমার কাছে মনে হচ্ছে না। যাই হোক, আরো কমেন্ট করেছেন আমাদের, শাকিল খান এবং সুমাইয়া শেফার কমেন্ট পড়েছি। ওকে, যারা কমেন্ট করেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। এবং আশা করি আরো বেশি বেশি মজা মজার কমেন্ট করবেন, এবং ছবিটা যারা এখনো দেখেনি তারা কিন্তু ছবিটা দেখে আসতে পারেন, ঠিক আছে? অনেক মজার একটা ছবি আপলোড করেছি। চলুন এখন এই মুহূর্তে আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন। কুরবানির ঈদ মানে আনন্দ, পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে, সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কুরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।

0: Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. Tigers
1: United. Dhaka FM 90.4.
2: সারা দেশে
1: সবার সাথে.

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফ এম 90.4। এছাড়াও ঈদ উপলক্ষে আমি কিন্তু থাকছি 3 দিনই, ওকে? তো সেখানেও কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং মজা মজা অনেক আড্ডা হবে, শো হবে, অনেক গল্প হবে, সো মিস করা যাবে না, ওকে? সো ঈদের 3 দিনই থাকবো আমি, না শুধু আমার সাথে আরও যারা আরজে আছে ঢাকা এফ এম 90.4 সবাই কিন্তু থাকছেন, ওকে? সো সেটা এনজয় করতে হবে এবং ঢাকা এফ এম 90.4 অলওয়েজ টিউন করে থাকতে হবে। আমাকে চাইলে আজকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো যেহেতু কোরবানি চলে এসেছে, প্রচুর গরম, প্লাস গরুর মাংস, গরুর মাংস খেলে এমনিতেই একটু গরম লাগে, আর গরুর মাংসে প্রচুর প্রোটিন থাকার কারণে দেখা যায় যে একটু শরীরটা ওয়ার্ম হয়ে যায়। সো সেখান থেকে আপনি কিন্তু চাইলে একটু রেহাই পাওয়ার জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, যেমন যা প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং আপনি কিন্তু ইসবগুলের ভুষি খেতে পারেন। বাংলাদেশের ঈদুল আজহা মানেই কিন্তু পরিবার পরিজনের সঙ্গে আনন্দ, অতিথি আপ্যায়ন আর গরুর খাসির মাংসে নানা পদ। কোরবানির ঈদে একটা না কয়েকদিন ধরে ভুনা, কাবাব, রেজালা, কালাভুনা কিংবা ঝাল মাংস খাওয়ার প্রবণতা থেকে প্রায় সব ঘরেই, কিন্তু এবার ঈদ এসেছে প্রচণ্ড গরমের মধ্যে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত মাংস খাওয়া শরীরে অস্বস্তি, গ্যাস্ট্রিক, পানি শূন্যতা, বদ হজম কিংবা অতিরিক্ত গরম অনুভূতির কারণ হতে পারে। এই ক্ষেত্রে যেটা করতে হবে, শরীর ঠান্ডা রাখার জন্য ডাবের পানি খেতে পারেন, এছাড়াও দই ছোলা দিয়ে একটা চাট বানিয়ে খেতে পারেন পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে। সেটা দই খেলে এমনিতেই পেট খুব হালকা হয়, পেটের কোনো পীড়া থাকলে সেটা ভালো হয়ে যায়। তরমুজ এবং বাঙ্গি খেতে পারেন, যেহেতু গরমের দিন তরমুজ এবং বাঙ্গি কিন্তু পাওয়া যাচ্ছে এখন প্রচুর, সো সেটা খেতে পারেন। আমের কুলফি খেতে পারেন, মানে আম দিয়ে যে কুলফি আইসক্রিমটা বানানো হয়, এছাড়া ঠান্ডা দুধ দিয়ে, মানে ঠান্ডা দুধ খেলে কিন্তু এমনি তো পেট অনেক আরাম লাগে, পেটে ভালো লাগে, মানে পেট যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু ভালো লাগে। সো আম দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে একটা আইসক্রিম বানিয়ে, মানে কুলফির মতো বানিয়ে খেতে পারেন সেটা। পুদিনা পাতা ও লেবুর শরবত খেতে পারেন, সেটা ঘরে খুব সহজেই বানানো যায়। এছাড়াও অতিরিক্ত মাংস, মানে কন্ট্রোল করা যাবে না এমন মাংস, এত পরিমাণ মাংস না খাওয়া, মানে খাওয়া থেকে বিরত থাকবেন আর প্রচুর পানি খাবেন। চেষ্টা করবেন তেল ঝোল একটু কম করে খেতে। সফট ড্রিঙ্কস খেতে পারেন, কিন্তু সফট ড্রিঙ্কসের বদলে কিন্তু নর্মাল পানীয় জাতীয় খাবার বা পানিটাই বেশি উপকারী দেবে, ঠিক আছে? সো এই টিপসগুলো মাথায় রাখলে আই থিঙ্ক আপনাদের এবারের কোরবানিদের ভুরি ভোজ অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো হবে, ওকে? সো চলুন এখন এই মুহূর্তে আবার একটা ব্রেক নিব। বাই দ্য ওয়ে, একটু মেসেজগুলো পড়ে আসি, অনেকেই মেসেজ করছেন আমাকে, সো দেখি যে মেসেজে একটু কী কী লিখেছেন, কেউ আমাকে কোনো নতুন কোনো কিছু বলেছেন কি না। আমি তানহা বলছি, তানহা আপু পালপাল গানটি প্লে করবেন প্লিজ। ও ওকে, ঠিক আছে, আমি পালপাল গানটা খুঁজে দেখছি একটু, গানটা পাওয়া গেলে আমি প্লে লিস্টটা মানে থাকলে প্লে করে দেবো, ওকে? ঢাকা ফিল্ম 90.4 টিউন করে থাকুন, ওকে? তানহা ধন্যবাদ, আমার নামে নাম সো আরও বেশি ধন্যবাদ, ওকে? পড়াশোনা ভালো না লাগলে কি করব, আমি ইমন রংপুর থেকে। পড়াশোনা ভালো না লাগলে পড়াশোনা ছেড়ে দেন, কাজ করেন, টাকা ইনকাম করেন, দেখবেন অনেক ভালো লাগবে তখন। আমি বর্ণ ক্লাস 9, ইংলিশে ডেভেলপার করার উপায় আছে, SSC-তে ভালো করার উপায়, ওকে? এটা আমি বলতে পারবো না, এটা আমাদের যে ইংলিশের যেই শোটা হয় এটিএম স্যারের, সেই শোটাতে চাইলে আপনি কমেন্ট বা SMS করতে পারবেন। আই থিঙ্ক আপনি সেদিনই মতো কমেন্ট করেছেন, সেই SMS আজকে এসে পৌঁছেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি, আমাকে কে এটা কি SMS করেছেন, ওকে? আরফাত, উড়ন্ত পাখি চলন্ত চূড়ন্ত ডাক, আকাশ থেকে ডাব পড়ে সিফাত ভাইয়ের তাকটা ফেটে যায়। এটা আগের মেসেজ যদিও, বাট খুব ফানি ছিল মেসেজটা, থ্যাংক ইউ সো মাচ এস এম এস করার জন্য। ওকে আচ্ছা, আমাকে উপরের দিকের মেসেজগুলো একটু দেখি তাহলে, মনে হয় আমার গুলো পাবো। ওকে, হ্যালো আপু, আই এম লিমন, হাউ আর ইউ? আই এম ফাইন লিমন, থ্যাংক ইউ সো মাচ এস এম এস করার জন্য। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন রিদি, হ্যাঁ আপু কেমন আছো? আমি অনেক বেশি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ এস এম এস করার জন্য। তুমি কেমন আছো আশা করি? বাই দ্য ওয়ে, আমি তোমাকে তুমি বলে ফেলেছি, আমি জানি না, আমার মনে হয়েছে তুমি আমার থেকে ছোটই হবে। যাই হোক, আরও বক বক পরে করবো, এখন একটা ব্রেক নিয়ে আসবো, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঢাকা
2: এবং শুনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করতে পারছেন এবং আপনাদের ভালো লাগছে আমাকে শুনতে। সো চাইলে একটা ফিডব্যাক জানিয়ে দিতে পারেন এবং আমাকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, একটি ব্যবসার প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.pt। আম্বার আইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন এবং আপনাদের কাজে লাগবে এবং আপনাদের ভালো লাগবে। তো চলুন এখন এই মুহূর্তে আবার ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে এবং আপনাদের পাঠানো এসএমএস কমেন্ট মেসেজগুলো কিন্তু পড়ে থাকবো। বাইদ্য ভাই আমাদেরকে মেসেজ করেছেন অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, সালমান খানের হ্যাং ওভার গানটি আগে খুব শুনতাম, প্রায় থ্রি টু ফোর ইয়ার্স পর এই গানটা শুনলাম, খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ শোনানোর জন্য অমৃত বোস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর জন্য এবং আমাদেরকে সবসময় রেগুলার শোনার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং এই মুহূর্তে একটা ব্রেক নিব, তুই বলবো না তুমি এই গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও ঈদ উপলক্ষে ঈদের তিন দিন কিন্তু আমি থাকছি বিশেষ বিশেষ আয়োজন নিয়ে, এবং অনেক আনন্দ হবে, আড্ডা হবে এবং সুন্দর করে আমরা কোরবানির ঈদ পালন করব। এবং ঈদ উদযাপন করার পাশাপাশি আমরা অবশ্যই আমাদের মানে আশেপাশের পরিবেশের অবশ্যই খেয়াল রাখবো, কারণ যেহেতু কোরবানির ঈদ মানেই হচ্ছে যে একটু তো নোংরা হবেই পরিবেশ, কারণ যেহেতু গরু জবাই দেওয়া হয় রক্ত এবং গরুকে টেক কেয়ার করার যে বিষয়গুলো থাকে, তো যেটা আমরা করব যে এই বর্জ্যগুলো আমরা মাটি গর্ত করে মাটিতে চাপা দিয়ে দিব অথবা ড্রেনে মানে পড়ার বা ড্রেনে ফালানোর ব্যবস্থা করব। ওকে, আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঈদের ছুটিতে অনেকে বাড়িতে যাচ্ছেন, সো অবশ্যই ঘরের ফ্যান, লাইটের সুইচ এবং গ্যাসের চুলা অবশ্যই ভালো করে অফ করে দিয়ে যাবেন, এবং যদি কোনো দামি জিনিস বা কোনো জরুরি জিনিস থাকে সেটা অবশ্যই ভালো করে লক করে তারপর বের হবেন, এবং দরজা জানালা ভালো করে লাগিয়ে বের হবেন। যেহেতু বৃষ্টি চলছে তো যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, যে কোনো সময় দরজা মানে বৃষ্টি জানালা দিয়ে বৃষ্টি আসতে পারে, বাতাস আসতে পারে, যে কোনটা অঘটন ঘটতে পারে। এবং যদি অনেক দিন থাকার সম্ভাবনা হয় যে অনেক দূরে যাচ্ছেন, তাহলে অবশ্যই কাউকে জানিয়ে যেতে পারেন, বাসা দারোয়ানকে বলে যেতে পারেন বা দারোয়ান তো খেয়াল রাখে, এছাড়াও আশেপাশে কাউকে বলে যেতে পারেন। আর এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে ঈদের ছুটিতে ধাক্কাধাক্কি না করে সুন্দরভাবে সুস্থভাবে ট্রাভেল করতে হবে। যে বেশি জিনিসপত্র থাকলে অবশ্যই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, এবং ব্যাগ মালপত্র এগুলো নিজের যত্ন নিজের খেয়াল রাখতে হবে। ওকে, এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। ওকে, সো আমরা এই সমস্ত নিয়ম কানুন মেনেই হচ্ছে আমরা মানে এবার ঈদটা পালন করবো, এবং আবার ফিরার সময় কিন্তু সুন্দর করে সবকিছু গুছিয়ে সুন্দরভাবে ফিরে আসবো এবং সুস্থভাবে ফিরে আসবো। কোনো রকমের অঘটন যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখবো, নিজে যত্ন নিব, এবং তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? আমাদের আই থিঙ্ক রোজার ঈদে যে ঘটনাগুলো ঘটেছে সবকিছুই কিন্তু তাড়াহুড়ার করার কারণেই ঘটেছে এবং অসতর্কতার জন্যই ঘটেছে। আমি দুটো অসতর্কতার কথা বলি এবং তাড়াহুড়া করার কথা বলি। আপনার লঞ্চ ছুটে গেছে, যে লঞ্চ ধরার জন্য নৌকা দিয়ে লঞ্চ ধরার কোনো দরকার নেই, দরকার পড়লে আপনি একদিন পরে যাবেন, এক ঘন্টা পরে যাবেন। ওকে, আর দ্বিতীয় যেই জিনিসটা মাথায় রাখবেন, অবশ্যই ফেরি পারাপারার সময় বাস থেকে নেমে যাবেন বা গাড়ি থেকে নেমে যাবেন, এবং ফেরি পারাপারার সময় অবশ্যই দৌড়ঝাঁপ দৌড়োদৌড়ি এটা করবেন না, অবশ্যই ফেরির মধ্যে চুপচাপ বা একটা সাইডে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবেন। মালপত্র থাকলে সেগুলো চাইলে একটা সেফ জায়গায় রাখতে পারেন, আর যে কোনো জায়গায় যে কোনো পরিবেশেই যে কোনো সমস্যাতেই অবশ্যই সুন্দরভাবে টেক কেয়ার করার চেষ্টা করবেন, টেকেল দেওয়ার চেষ্টা করবেন। এবং বাস ড্রাইভার যারা আছেন, ড্রাইভার যারা বাস চালাচ্ছেন বা গাড়ি চালাবেন, তারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে গাড়িটা চালাবেন এবং কোনো রকমের দ্রুত গতি বা বেগে হচ্ছে গাড়ি চালাবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট। ওকে, সো গতবারের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এবার না ঘটুক এটাই কিন্তু চাইবো। ওকে, সো যাই হোক, এবার আমরা আরেকটা ব্রেক নিব, ব্রেক নেওয়ার আগে একটু মেসেজগুলো পড়ি। আসসালামু আলাইকুম আপু, আমি সিয়াম রংপুর থেকে, আমি অনেকদিন থেকে তোমাকে শুনছি, আজ ফার্স্ট SMS করলাম। তারারাও সত্তর আলোক বর্ষ দূরে এই গানটা প্লে করো। ওকে, প্লে হয়ে যাবে, ঢাকা FM 90.4 টিউন থাকুন, অবশ্যই গান প্লে হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য এবং আমাকে সবসময় শোনার জন্য। আজকে ফার্স্ট SMS করেছেন, আশা করবো নেক্সটে আরও বেশি বেশি করে SMS করবেন। ওকে, ওয়ান নাইট ইন দুবাই গানটা শুনতে চাই আপু প্লিজ। ওকে, প্লে হয়ে যাবে, ঢাকা FM 90.4 টিউন থাকুন, যে কোনো সময় প্লে হতে পারে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন আমাকে আরও অনেকে মেসেজ করে লাস্টে 742 SMS করেছেন, অ্যান্ড 850 লাস্টে SMS করেছেন, অ্যান্ড নেক্সট SMS করেছেন, ইউর ভয়েস ইজ ভেরি নাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্বপ্নীল। ওকে, এখন আমরা আরেকটা ব্রেক নিব, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন, শুনছিলেন আমাকে, আমি তানহা ছিলাম এতক্ষণ, এবং ঢাকা এফএম 90.4 আপনারা শুনছিলেন। তো আমি এখন বিদায় নিব, মানে মর্নিং মাইক নিয়ে আমি আজ তানহা ছিলাম এতক্ষণ। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি আমি, এবং ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ আয়োজন নিয়েও আমি থাকব। সো আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেছেন এবং অনেক গল্প করতে পেরেছি, আড্ডা দিতে পেরেছি এবং আপনাদের সাথে অনেক বেশি কানেক্ট করতে পেরেছি। তো এখন আপাতত বিদায় নিব, আর কোরবানির ঈদ আসছে, সবাই অবশ্যই অনেক বেশি আনন্দ করব এবং গরুর হাটে যাব, গরু কিনব, গরুর মাংস খাবো, আরো কত কিছু করব। ও মাই গড, আমি জাস্ট এক্সাইটেড। ওকে, সো চলুন আমরা আরো একটু সামনের দিকে যাই, মানে আমি এখন বিদায় নিব এবং ঢাকা এফএম 90.4 এর আজ সারাদিন কিন্তু সেই মজার মজার সব শো এবং অনুষ্ঠান আছে, এবং ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে। সো সেখানে থাকবেন আর শুনতে থাকবেন ঢাকা এফএম 90.4। ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে অলওয়েজ ফলো রাখবেন, ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904, এবং আমাদেরকে চাইলে আমাদের সাথে ঈদ করতে পারেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন, ঈদের আমাদেরকে মেসেজ করতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন এবং ঈদের গিফটও কিন্তু পাঠিয়ে দিতে পারেন, নাভানা টাওয়ার গুলশান 1 লিফটের 15। ওকে, সো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দুষ্টামি করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন, এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন, আর আমাকে মিস করবেন, আগামীকাল ঠিক আবার এই সময়ে চলে আসব এবং অনেক গল্প করবো, অনেক আড্ডা দিব। সো মিস করবেন এবং আমার জন্য ওয়েট করবেন। সো টাটা, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত, যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: আইগ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: উফ, শান্তি নাই রে?
2: আছে.
1: কই?
2: ঢাকা FM টিউন করেন.
1: তারপর?
2: পাবেন.
1: কি?
2: শান্তি.
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে.
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Ideas United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Ideas United
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে.
2: এই কথা তো চলো এখনই.
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই.
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন.

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4. সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প. মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে. আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব. অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ. আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই. এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি. এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা. একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও. শুনতে থাকুন ঢাকা FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: কুরবানির ঈদ মানে আনন্দ, পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কুরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো. দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর. ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে. ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়. লেটস গো, দ্য রিদম অফ জার্নি.

গরমে নাজেহাল অবস্থা, আমরা একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। আই গ্যাস ইউনাইটেড,
1: এক নেশন এক স্টেশন।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Tigers United, Dhaka FM 90.4,
2: সারা দেশে
1: সবার সাথে।

0: Nation X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

বাইজা বুঝা তামার তামা মাগার কি গুনতেছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে ও হো লিখে রে দিল দিয়া ফিল করেন 90.4।

টাইম চেক, এখন সময় দুপুর দুটো।

Hello, Dhaka. This is RJ Rhythm back again on a rainy day with your favorite show, Meet the Field. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন একটা সপ্তাহে, নতুন একটা দিনে, নতুন একটা ঘন্টায়, নতুন একটা মুহূর্তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাহিরে খুব সুন্দর মেঘলা একটা দিন। আর আরেকটা বিষয় হচ্ছে বাহিরে কিন্তু মোটামুটি এখন চারিদিকে একটা কোরবানি ভাইব কিন্তু পাওয়া যাচ্ছে, কোরবানি একটা স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে। তো আশা করছি সবার সাথে অনেক অনেক গল্প হবে, সবার সাথে অনেক অনেক আড্ডা হবে এবং শেষ পর্যন্ত সবার সাথে আমরা জমিয়ে কিন্তু আজকে গল্প করবো এবং মজার মজার গান কিন্তু আমরা শুনবো। বাহিরে দেখতে পাচ্ছি খুবই মেঘলা একটা ওয়েদার। মোটামুটি আমরা জানি যে দেশের বিভিন্ন প্রান্তে হয়তো বা এখন একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে। সো সব বিষয় নিয়ে আড্ডা হবে, সব বিষয় নিয়ে গল্প হবে, আর অবশ্যই আমরা বৃষ্টির গান শুনবো। বৃষ্টির এই দিনে আমরা সুন্দর সুন্দর সব বৃষ্টির গান শুনবো। তো যাই হোক বন্ধুরা, একদম শুরুর এই মুহূর্তে মাত্র 2টা বাজছে, আমি সবার উদ্দেশ্যে একটু বলে দিতে চাই, খুব সহজেই বন্ধুরা আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovedhakafm। খুব ইজিলি কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, সেখানে আমার পোস্ট অলরেডি চলে এসেছে, সেখানে কমেন্ট করে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তাছাড়া বন্ধুরা আমাদের একটা অফিসিয়াল নাম্বার আছে 01841904904। এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া একটি অফিসিয়াল অ্যাপও আছে আমাদের, ঢাকা এফএম 90.4। আপনি চাইলেই কিন্তু অ্যাপটি ডাউনলোড করে ফেলতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বসে খুব ইজিলি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে, অ্যাপল স্টোরে চলে গেলেই হবে এবং সেখানে কিন্তু আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। সো ডাউনলোড করে ফেলেন এবং আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, সেখানে আমার পোস্ট অলরেডি চলে এসেছে, সেখানে কমেন্ট করে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তাছাড়া বন্ধুরা আমাদের একটা অফিসিয়াল নাম্বার আছে 01841904904। এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া একটি অফিসিয়াল অ্যাপও আছে আমাদের, ঢাকা এফএম 90.4। আপনি চাইলেই কিন্তু অ্যাপটি ডাউনলোড করে ফেলতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বসে খুব ইজিলি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে, অ্যাপল স্টোরে চলে গেলেই হবে এবং সেখানে কিন্তু আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। সো ডাউনলোড করে ফেলেন এবং চলে আসেন বন্ধুরা আজ জমিয়ে আড্ডা দিয়ে।

থাকবেন আমার সাথে। আর ফেসবুকে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে, সো যারা আমার সাথে যুক্ত হতে চান, যারা আড্ডায় মেতে উঠতে চান, আপনাদের মজার এই মুহূর্তগুলো আমার সাথে শেয়ার করতে চান, এখন কোথেকে শুনছেন, কোথায় আছেন, কেমন লাগছে ওয়েদারটা, সব যদি এইসব বিষয় যদি জানাতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসবেন এবং সেখানে আমার পোস্টে কিন্তু কমেন্ট করতে পারেন। আমি আপনাদের অপেক্ষায় রইলাম। তো যাই হোক, আছি একদম বিকাল 5টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। তো এত সুন্দর একটা দুপুরবেলা যখন চলে এসেছি, আশা করছি দুপুরটা সবার সুন্দর হবে। সো বেসিক্যালি মানে দুপুরটাকে সুন্দর করে তোলার জন্য বা দুপুরের এই একটা সুন্দর স্টার্টিং এর জন্য কিন্তু আমরা সুন্দর একটা গান দিয়ে কিন্তু আজকে আমাদের এই মিড ডে ফিল্ড অনুষ্ঠানটা আমরা শুরু করতে পারি। যেহেতু বাহিরে এত সুন্দর একটা মেঘলা দিন বা মেঘলা একটা ওয়েদার, এত সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে, দেখতে পাচ্ছি কালো মেঘ উড়ে বেড়াচ্ছে। সো এখন আসলে কি গান শোনা যায়, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মাশফিকের করা একটা গান, যেটা কিনা মাশফিক আর হচ্ছে প্রিশেল একসাথে করেছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোমন। বেশ সুন্দর একটা গান, তো আশা করছি গানটা সবার অবশ্যই এই বৃষ্টি ভেজা মুহূর্তে ভালো লাগবে। তো গানটা শুনতে থাকি, গানটা দিয়েই আজকের এই দুপুরটা শুরু করি আমরা। তো আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে এবং মিড ডে ফিল্ডের সাথে যুক্ত থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত থাকবেন। তো চলুন, এত কথা না বলি, এখন আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Gas United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Tigers United
2: Midday
1: Field.
3: Listeners, welcome back again. This is RJ Rhythm here with your favorite show, Meet the Fields. সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে এবং আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু যুক্ত হয়ে আছে আমার সাথে। আমি যদি নাম্বারের কথা বলি, ফেসবুকের কথা বলি, হোয়াটসঅ্যাপের কথা বলি, আজকে কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব কিন্তু চলে এসেছে। খুব ভালো লাগে যখন দেখি একদম শুরুর মুহূর্তে সবাই যুক্ত হয়ে যায়, শুরুর মুহূর্তে যখন সবাই হচ্ছে লেখালেখি শুরু করে দেয়। তো যাই হোক, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই হয়তো বা ঈদের আমেজে মেতে উঠেছেন বা ঈদের যেই আসলে বন্ধ বা ঈদের যে ছুটি সে আনন্দে হয়তো বা মেতে উঠেছেন। তা আশা করছি যে যেখানে আছেন সাবধানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো কিন্তু চলে এলাম নতুন একটা সপ্তাহে, নতুন একটা দিনে, অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন মানেই তো অবশ্যই মিড ডে ফিলস, আর সেই হিসেব মতোই কিন্তু চলে এসেছি বন্ধুরা। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি। আর খুব সহজেই কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন বন্ধুরা আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveThakaFM, সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে, সো সেখানে চলে আসতে পারেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কোথা থেকে রিদমের সাথে যুক্ত আছেন এবং রিদমকে শুনছেন, মিড ডে ফিলসের সাথে আছেন। তাছাড়া আমাদের হচ্ছে কোথায় নাম্বারেও কিন্তু মেসেজ করতে পারেন, নাম্বারে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন একটু সরাসরি ফেসবুকে চলে যাব যে আজকে আমাদের সাথে কে কে চলে এসেছে আমরা একটু দেখে আসি, তারপর অবশ্যই কিন্তু আমরা অনেক গল্প করবো, অনেক আড্ডা দিব আপনাদের জন্য। আমাদের প্লে লিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে। আচ্ছা, আমি একটু ফেসবুকে চলে যাব, দেখতে পাচ্ছি আমার সাথে আমার পোস্টে কমেন্ট করেছেন জুয়েল বিরি। আসসালামু আলাইকুম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমার সাথে যুক্ত আছেন শুভ আহমেদ, তিনি লিখেছেন আমি নতুন আসলাম আপনাদের আড্ডায়। ও মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম শুভ ভাই, আশা করছি এখন থেকে রেগুলার আড্ডা হবে এবং এখন থেকে রেগুলার রিদমের সাথে যুক্ত হয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছি বাবার দুই রাজকন্যা আছেন আমাদের সাথে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অমৃত দাদাও কিন্তু চলে এসেছে, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে শুভ দুপুর, ছুটি পেলে না? না, ছুটি পাইনি দাদা, কি করবো আসলে বলেন। এখন যদি অফিস ছুটি নিয়ে নিই তাহলে হচ্ছে ঈদের সময় বা এই যে ঈদের সময় যে আসলে একটা ফ্রি সময় কাটবে বা হচ্ছে সবাই যে একটা ফ্রি সময় কাটাবেন তখন আড্ডা দিবেন কার সাথে? সবার সাথে আড্ডা দেওয়ার জন্যই কিন্তু রিদম ছুটিটা নিল না, ছুটিটা পেল না সেটা ভুল বললে ভুল হবে, রিদম ছুটি নেয়নি, রিদম কিন্তু আছে পুরো ঈদ জুড়ে আপনাদের সাথে, অনেক অনেক আড্ডা হবে, অর্থাৎ ঈদের সময়ও কিন্তু আমাকে পাচ্ছেন, ইভেন ঈদের দিনও কিন্তু সবাই আমাকে পাচ্ছেন, আমি আপনাদের সবার সাথে থাকবো, অনেক অনেক গল্প করবো, অনেক অনেক আড্ডা দিব। আচ্ছা, এই বিষয়ে আমরা আরও কথা বলবো, এই বিষয়ে পরবর্তীতে আমি বিস্তারিত বলছি। আচ্ছা, তারপর কে আছেন? তৌহিদুল ইসলাম আছেন, আই এম তৌহিদুল, ও বস বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন রিদম খন্দকার? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন একটু জানিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছে, আমি হোয়াটসঅ্যাপে যাবো, বাট তার আগে আমি একটু হচ্ছে আমাদের নাম্বারটা থেকে একটু ঘুরে আসবো, কারণ সেখানে কিন্তু অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছেন এবং অনেকেই কিন্তু আমাকে লিখছেন। আচ্ছা, আমি শুরুতেই দেখতে পাচ্ছি আমার সাথে আছে, কে আছে? জিনিয়া, ওয়াও, এই আর জে ভালো আছো তুমি, আমায় বলবা না আমি কেমন আছি? হ্যাঁ, কেমন আছেন জিনিয়া? অবশেষে বন্ধুরা মিলে ঘুরে এলাম চিকলি ওয়াটার পার্ক। আর যে নৌকায় বসে থাকা মেয়েটা কে? নৌকায় বসে থাকা মেয়েটা একটা মেয়ে। আচ্ছা, মানে আমি বলি বন্ধুরা হয়তো অনেকে বুঝবেন না, সেটা হচ্ছে মানে জিনিয়া যে বিষয়টা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল একটা ভিডিও আছে আর কি, সেখানে আমার একটা ছোট ক্লিপ আছে যেখানে আমি নৌকায় একটা মেয়ে নিয়ে বসে আছি এবং হচ্ছে সেখানে একটা গান বাজছে। সো তার কথা যদি বলি, সেই মেয়েটার কথা যদি বলি, সেই মেয়েটা হচ্ছে আমার পরিচিত একজন, মানে আমার কাছেরই একজন, এই তো। তারপর ভাইয়া কেমন আছেন? আজ গ্রামে যাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা নিও, গাড়িতে যাচ্ছি আর তোমাকে শুনছি। ভাই, এভাবে শুনতে খুব মজা লাগে। ভাই, তোমার রংপুরের বন্ধুরা কি সবাই গ্রামে গেছে? শোনো, তোমার অনিয়মিত বন্ধু নবাব। আচ্ছা নবাব, তাহলে ঈদ এই উপলক্ষে বাড়িতে যাওয়া হচ্ছে তাই তো? আচ্ছা, আমি বাড়িতে যাওয়ার কথাটা যেহেতু উঠেছে বা নবাব যেহেতু বলল, আমি সেই কথার পারপাসে আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিতে চাই, যেহেতু ঈদ চলে এসেছে এবং আসলে এখন এই ঈদের মৌসুমটাতে কিন্তু মোটামুটি আমরা সবাই জানি যে নারীর টানে বাড়ি ফেরা বা হচ্ছে ঈদ উদযাপন করার জন্য বাড়ি ফেরা, কেউ কেউ আছে ঢাকা থাকছেন বাট আনফরচুনেটলি পরিবার হয়তো বা ঢাকার বাহিরে। সো যেখানে ঈদ করেন না কেন, আপনারা যখন যাওয়া আসা করবেন, আপনারা যখন ঈদের উদ্দেশ্যে বা পরিবারের উদ্দেশ্যে যখন আপনারা যাত্রা শুরু করবেন, অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন, বাস হোক গাড়ি হোক যেখানেই উঠেন না কেন, লঞ্চ হোক, অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে ঝড় তুফানের কিন্তু একটা সিজন চলছে। আমি যদি ঢাকার কথা বলি, কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বড় ধরনের একটা মানে ঝড় তুফানের মতোই হলো, তাছাড়া ঢাকার বাহিরে বা বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন ঝড় তুফান দেখা যাচ্ছে। সো যারা লঞ্চে, বিশেষ করে লঞ্চে যারা যাতায়াত করবেন, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, বিকজ আমরা রোজার ঈদ জুড়ে বা রমজানের ঈদ আসলে আমরা পুরো ঈদ জুড়ে যেই ইনসিডেন্টগুলো দেখেছি বা আমরা যত অ্যাক্সিডেন্ট দেখেছি, আসলে আল্লাহ মাফ করুক, এরকম আর কখনো না দেখতে চাই না। তো যাই হোক, অবশ্যই অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন, সাবধানে চলাফেরা করবেন, আপনার ঈদের যাত্রা শুভ হোক সেই কামনাই করছি। তো যাই হোক বন্ধুরা, সবার সাথে আছি কিন্তু একদম বিকাল পাঁচটা পর্যন্ত, আরও আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে, একটা গানে চলে যাবো এখন আমরা। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে থুমড়ির করা একটা গান, চলো হারাই, খুব সুন্দর একটা গান। তো আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথেই।

0: Fields.
1: Hello, listeners. Welcome back again. আমি কিন্তু এখনো আছি আপনাদের সাথে। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আর আমি আরজু রিদম আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডস নিয়ে। তো আশা করছি বন্ধুরা সবাই যুক্ত আছেন, আমার সাথে যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত। যারা এখন পর্যন্ত যুক্ত হননি সবাই জলদি জলদি চলে আসেন আমার ফেসবুক কমেন্ট সেকশনে, সবার অপেক্ষায় আছি, সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। আচ্ছা, আপনাদের সাথে আমি আছি বেশ কিছুক্ষণ আছি, আসলে একটা গান দেখছিলাম আর কি। যাই হোক, অনেকে যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, নাম্বার বলেন, সবখানেই কিন্তু মোটামুটি আজকে ভালোই আমার বন্ধুদের একটা আনাগোনা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি শুরুতে একটু বলে দিতে চাই আরও একবার, যেহেতু কোরবানি সিজন চলে এসেছে, আরও একটা নতুন কী বলে এটাকে, যে আমাদের জন্য, আমরা সবাই জানি যে আমরা বাঙালি যারা আছি বা আমরা ইসলাম ধর্মের যারা আছি, আমাদের জন্য অনেক বড় একটা ফেস্ট কিন্তু চলে এসেছে। সো এই ফেস্ট জুড়ে যারা আসলে ঢাকার বাইরে চলাফেরা করবেন, ঢাকার বাইরে যাবেন, অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবেন, অবশ্যই গাড়িতে কিন্তু সাবধানে থাকবেন, এবং হচ্ছে যারা গাড়ি ড্রাইভ করেন বা হচ্ছে বাইক ড্রাইভ করেন, অবশ্যই কিন্তু সিট বেল্ট, তারপর হচ্ছে বাইকের হেলমেট, এগুলো কিন্তু অবশ্যই আগে মেক শিওর করতে হবে। তাছাড়া আমি বলবো যে আপনারা অবশ্যই যাত্রা করবেন না, কারণ হচ্ছে আমরা গত রোজার ঈদে দেখেছি, আমাদের গত রোজার ঈদটা কিন্তু আসলে খুবই একটা কি বলে যে আসলে কালো একটা অধ্যায় ছিল। আমরা কত কত অ্যাক্সিডেন্ট দেখেছি বা এত এত দুর্ঘটনা, আসলে ব্যাপারগুলো এখনো ভাবলেও কেমন জানি গাটা শিউরে ওঠে। তো যাই হোক, আশা করছি অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন। আমি একটু মেসেজে চলে যাব, দেখি আমার সাথে কে কে আছে। আমি কোথায় কোথায় কোথায়, ওয়াও, জান্নাতুল হীরা কিন্তু আছে আমাদের সাথে। হাই, গরু কেনা হয়েছে? হ্যাঁ, গরু কেনা ডান। তারপর সকাল থাকি কালি মেঘ, দিতি আছে, দিতি আছে, ঠান্ডা লাগের মগো ভিজতে জানে কর মাগার, কি মাগার ভিজমুদা, কারণ মাথাত পানি পড়লে সর্দি দই যায়, তবুও হালকা ভিজতে হয়েছে, যেমন ধরি মাছ না সুই পানি ঠিক তেমন। কি কিছু বুঝলা ইংলিশ ম্যান বাংলিশ রিদম? না তোমা, আমি কিচ্ছু বুঝিনি, বাট আমি পড়েছি এতটুকু, মানে বুঝতে পেরেছি যে বৃষ্টি সর্দি ঠান্ডা কাশি কিছু এরকম একটা হবে। যাই হোক, সিলেটি ভাষা খুবই কনফিউজিং। তৌহিদুল কিন্তু আছে আমাদের সাথে। ও বস, বনশ্রী থেকে শুনছি বস, কেমন আছেন বস? বস আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর প্রাপ্তি যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, দেখতে পাচ্ছি। তারপর আমাদের সাথে আছেন কে আছেন, কি খবর বন্ধু? আশা করি ভালো আছেন। আসলে সত্যি আপনার কণ্ঠস্বর আর হাসি খুব সুন্দর, ভালো লাগে শুনতে। জানেন আমার একটা বন্ধু আছে ঠিক আপনার মতো দুষ্ট মিষ্টি আর ভালো, খুব ভালো, মনে হয় যেন মায়ায় জড়ানো তার কণ্ঠ, মনে যতই দুঃখ কষ্ট থাকুক তা দূর হয়ে যায়, আর সেই বন্ধুকে পেয়েছি আপনার মাঝে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মিন্স আ লট। ঈদ মোবারক রিদম ভাই, সাথে আছি তোমাদের সাথে। আমি কে? সানিম। ও সানিম, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে জিৎ কিন্তু চলে এসেছেন আমাদের সাথে। ভাই সিলেটে মেঘ হচ্ছে সারাদিন, কি সারাদিন মেঘ হবে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে যে আকাশটা আসলে যে অবস্থা, মনে হচ্ছে যে থেমে থেমে বৃষ্টি হবে। আচ্ছা, তারপর সাবিব আর সোয়াইব আমাদের সাথে আছে ঢাকা বাসাবো থেকে। সাহিবা গানটা প্লে করবেন, ঠিক আছে? অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে আপনার এই সুন্দর গানটি শোনানোর জন্য। তারপর আচ্ছা, এই মেঘলা দিনে চেয়েছিলাম বান্ধবীর সাথে মন ভরে গল্প করবো, সেটা আর হলো না, আজ এসে রাগ দেখিয়ে গেল, মেসেজের উত্তর দেয় না, আমার বান্ধবী আমার থেকেও রাগ বেশি। আফরিন। আচ্ছা আফরিন, আপনার বান্ধবী, আপনার বান্ধবীর মনটা একটু ভালো করে দিই, চলেন। আমরা যেহেতু মেঘলা দিনে আসলে গল্প করতে চেয়েছিলেন বাট পারলেন না, আমরা কিন্তু আসলে মেঘলার একটা গান শুনতে পারি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আকাশ এত মেঘলা, শারমিনের করা একটা গান, অন্তরীপ অ্যালবামের একটা গান। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বাড়িয়ে চলুন আমরা গানটা এনজয় করতে থাকি বন্ধুরা।

0: মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা। দ্য সার্ভিস ইউজ ফর। সো লিসেনার্স, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আমি আর জে রিদম কিন্তু বরাবর দুইটার দিকে হাজির হয়ে গেছি এবং দেখতে দেখতে কিন্তু নতুন একটা ঘন্টা চলে এসেছে। তো যাই হোক, নতুন একটা ঘন্টায় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে অবশ্যই স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। আমি আর জে রিদম কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে নিয়ে। তো আশা করছি বন্ধুরা সবাই যুক্ত হয়ে গেছেন এবং যুক্ত আছেন আমার সাথে, এবং অবশ্যই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দুপুরের এই ব্যস্ততার মাঝে বা দুপুরের এই সময়টাতে এত এত ব্যস্ততার মাঝে সবাই যুক্ত হয়ে যান। বাহিরে খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার, এটা এর আগেও বলেছি আমি। এবং আজ কিন্তু আমরা আসলে আমাদের প্লে লিস্ট জুড়ে কিন্তু সব সুন্দর সুন্দর গান কিন্তু বাজছে। তো আশা করছি গানগুলো সবার ভালো লাগছে, গানগুলো সবাই এনজয় করছেন এবং অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা। আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপ থেকে ঘুরে আসবো। হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে এখন পর্যন্ত। আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছেন রাজু, আছেন রংপুর থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? রংপুর থেকে শুনছি রাজু। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া, আশা করছি আপনিও ভালো আছেন। অবসান ভাই কিন্তু আছে আমাদের সাথে, চট্টগ্রাম থেকে কুমিল্লা যাচ্ছি শুনছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে শোনার জন্য। অবসান ভাই সবসময় কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটায়, বাট তারপরও কিন্তু সবসময় চেষ্টা করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, ব্যাপারটা খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ। দেশে যারা আছেন আমাকে শুনছেন বা দেশের বাহিরেও যারা আছেন আমাকে শুনছেন, আসলেই মানে ব্যাপারটা কিন্তু মানে খুবই ভালো লাগার মতো একটা বিষয় যে সবাই আসলে দূর দূরান্ত থেকে আমাকে শুনছেন বা আমার সাথে যুক্ত আছেন। রংপুর থেকে সাইয়েদ আছেন আমার সাথে। আর যে কি অবস্থা, বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আচ্ছা, তারপর আমাদের সাথে কে আছেন? ওয়াও, সাউদা কিন্তু চলে এসেছেন আমাদের সাথে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? সব কাজ শেষ করে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ সাউদা, আমার জন্য যুক্ত, আমার অপেক্ষা করার জন্য এবং যুক্ত হয়ে গেছেন, খুব খুশি হলাম। সাউদার শুনছেন বা দেশের বাহিরেও যারা আছেন আমাকে শুনছেন, আসলেই মানে ব্যাপারটা কিন্তু মানে খুবই ভালো লাগার মতো একটা বিষয় যে সবাই আসলে দূর দূরান্ত থেকে আমাকে শুনছেন বা আমার সাথে যুক্ত আছেন। রংপুর থেকে সাইয়েদ আছেন আমার সাথে। আর যে কি অবস্থা, বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আচ্ছা, তারপর আমাদের সাথে কে আছেন? ওয়াও, সাউদা কিন্তু চলে এসেছেন আমাদের সাথে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? সব কাজ শেষ করে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ সাউদা, আমার জন্য যুক্ত, আমার অপেক্ষা করার জন্য এবং যুক্ত হয়ে গেছেন, খুব খুশি হলাম। সাউদা আরও লিখেছে, আজকে থেকে আমার হলিডে, কি যে খুশি লাগছে বলার মতো না, অনেকদিন।

এরকমই যে সবাই আসলে এই সময়টা একটু এনজয় করতে পারে, বিকজ ফ্যামিলির সাথে যে সময় কাটানোর যে একটা ব্যাপার, তো সবাই কিন্তু মোটামুটি ঈদের সময়টাতে একটু ফ্যামিলিকে পায় বা হচ্ছে ফ্যামিলির সাথে সময় কাটাতে পারে। আচ্ছা, তারপর সাউদা আরেকটা বিষয় লিখেছে, আপনার ভয়েসের সাথে ফেসের একদম মিল নেই, কি রাগ করলেন? না, রাগ করিনি। আচ্ছা, আমার মানে এই যে ব্যাপারটা বললেন সাউদা আপনি, যে আমার ভয়েসের সাথে আমার ফেসের একদম মিল নেই, মানে এই ব্যাপারটা একটু একটু খুলে বলবেন, একটু ডিটেলসে বলবেন, আমি ব্যাপারটা একটু জানতে চাই। মানে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে মানে ফেসের সাথে চেহারার যে মিল, মানে আপনি কি ভেবেছেন বা কি হয়েছে এই ব্যাপারটা একটু বলেন। আপনি কোথায় ঈদ করেন, গ্রামের বাড়িতে নাকি ঢাকায়? না, আমি ঢাকাতেই ঈদ করি, ঢাকাতেই আছি। ঢাকার যারা আছে ফ্রেন্ড অবশ্যই আমার বাসায় দাওয়াত রইল, এবং সবাই চলে আসবেন নাখালপাড়ায়। আমার বাসা যেহেতু নাখালপাড়া, সবার সাথে আড্ডা হবে, সবার সাথে গল্প করবো, আমরা একসাথে ঈদ সেলিব্রেট করবো, দেন হচ্ছে আমরা সব একসাথে বসে গোস্ত খাবো। এই দুষ্টু মিষ্টি রিদম, কিউট করে হাসো তো, বেশি বেশি হাসবা, তোমার হাসিটা খুব কিউট উমে হাবিবা। থ্যাংক ইউ সো মাচ হাবিবা। আচ্ছা হাবিবার এর আগে টেক্সট একটু পড়ি। আসসালামু আলাইকুম দুষ্টু মিষ্টি রিদম, কেমন আছেন? অনেকটা লেট হয়ে গেল বাট চলে আসলাম, আপনাকে শুনতে শুনছি শেষ পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ হাবিবা যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি তো সবসময় হাসি, আমি সারাদিনই তো হাসি, যতক্ষণ শো চলে ততক্ষণ আমার ননস্টপ আমার মুখে হাসি থাকি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আফরিন আভা যুক্ত আছেন নাটোর থেকে। আমি আর আমার বেবি শুনতে এলাম, মেঘলা দিনের গান জমে গেছে, তার সাথে তোমার কথা কি মিষ্টি মিষ্টতা সময়টাকে করে তুলেছে আরো মধুময়। ওয়াও, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা কবিতা পড়ে আসি বন্ধুরা, কি বলেন? একটা কবিতা আমাদের পাঠিয়েছেন নুসরাত জাহান রংপুর থেকে। কবিতা, কত সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালোবেসে যাব সারা জীবন, মায়াবী তোমার আঁখি, দিও না আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই না রিদম ভাইয়া? বেশ বেশ বেশ নুসরাত জাহান, বেশ হয়েছে কবিতাটা, খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই আশা করছি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আমাকে লিখে পাঠাবেন এবং আমরা কিন্তু অবশ্যই সেই কবিতা পড়ব। হ্যালো ভাই, এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম। কোনো অপেক্ষার আর ইয়ে নেই, অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আমি চলে এসেছি। অনামিকা আছি একদম বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সাথে, আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে শ্রাবণী যুক্ত হয়ে গেছে আমার সাথে, রংপুর থেকে ইমন যুক্ত হয়ে গেছে আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি স্বপন যুক্ত হয়ে গেছে আমার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মানে আমার সাথে সবাই যুক্ত আছেন, যুক্ত হয়ে গেছেন, খুবই ভালো লাগছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকবেন। যাই হোক বন্ধুরা, একটা গানে চলে যাই, কি বলেন সবাই? এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে সোনু নিগম আর কৃষ্ণকলি সাহার করা একটা গান, পারদেশিয়া। খুব সুন্দর একটা গান, আমার মানে আমার কিন্তু খুব ভালো লাগে গানটা, তো আশা করছি এই গানটা এই মুহূর্তে সবার ভালো লাগবে। অবশ্যই সবাই শেষ পর্যন্ত রিদমের সাথে থাকবেন, মিড ডে ফ্রিজের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। I Gas United.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আর দ্য রিদম হিয়ার। এখন পর্যন্ত আছে আপনাদের সাথে, আশা করছি বন্ধুরা সবাই যুক্ত আছেন। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি রিদম কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে। আশা করছি বন্ধুরা সবাই যুক্ত আছেন, যারা এখন পর্যন্ত যুক্ত হননি সবার উদ্দেশ্যে আরো একবার একটু বলতে চাই, আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন facebook.com/ILoveDhakaFM। তাছাড়া কিন্তু আমাদের একটি অফিসিয়াল নাম্বার আছে 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, রিদমকে শুনছেন এবং হচ্ছে ঢাকা এফএম 90.4 এর সাথে আছেন। বাই দ্য ওয়ে, কি অবস্থা সবার বলেন? কোরবানির হাট কিন্তু মোটামুটি ভালো জমে উঠেছে, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু হাট জমে উঠেছে। আমি যদি আমার এলাকার কথা বলি, আমার বাসা হচ্ছে তেজগাঁতে নাখালপাড়ায়, সো সেখানে আমাদের যে হাটটা হয় সেটা হচ্ছে কলোনি বাজার হাট। কলোনি বাজার হাট কিন্তু এবার জমজমাট জমে উঠেছে, জমজমাট হয়ে উঠেছে, এবং অলরেডি কিন্তু আমাদের এখানে উট বলেন, দুম্বা বলেন, গরু বলেন, সব কিছুই কিন্তু মোটামুটি আছে। তো আশা করছি আপনি যে এলাকাতে আছেন না কেন, অবশ্যই আপনার এলাকার হাটের বিষয়ে কিন্তু আমাকে একটু আপডেট দিবেন এবং হচ্ছে আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন। আর হচ্ছে আছি আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত, অনেক অনেক বিষয় নিয়ে কিন্তু গল্প হবে, অনেক অনেক বিষয় নিয়ে কিন্তু আড্ডা হবে, আর অনেকে যুক্ত আছেন আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এত কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি, কারণ হচ্ছে পরবর্তীতে আমার লেট হলে আমার বন্ধুরা কিন্তু আবার একটু রাগ করে বসে থাকে। আচ্ছা যাই হোক, হ্যালো রিদম ভাই, কেমন আছো? লাঞ্চ করলা? লাঞ্চ না করলে করে নাও, না হলে অসুস্থ হয়ে পড়বা, বুঝলা? শারমিন ফ্রম রংপুর। শারমিন, থ্যাংক ইউ সো মাচ এতটা কেয়ার করার জন্য, এতটা যত্ন করার জন্য। খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয়নি, আছি আপনাদের সাথে, খাওয়া দাওয়া হবে, সময় হলে খাওয়া দাওয়া হবে, দেখা যাক। আপনাদের সাথে যখন আড্ডায় বসি বা আপনাদের সাথে যখন আড্ডা দিই, তখন আসলে খাওয়া দাওয়ার কথা সত্যি কথা বলতে মানে আমার মাথায় থাকে না। আচ্ছা, তারপর মুস্তারি আছে সিলেট থেকে আমার সাথে। আমি প্রতিদিন আপনার কথা শুনি, আজকে প্রথম টেক্সট করলাম, অনেক অনেক ধন্যবাদ মুস্তারি আমাকে টেক্সট করার জন্য। সোহা আছে আমার সাথে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একটা ছন্দ কিন্তু পেয়েছি, সুবর্ণ রায় পাঠিয়েছে। আচ্ছা চলুন ছন্দটা একটু পড়ি। রাস্তার পাশে ধান গাছ, লম্বা লম্বা শীষ, তার থেকেও ভালো লাগে মেয়েদের কিস। ও আচ্ছা, তাই নাকি? সুবর্ণ রায় কুড়িগ্রাম থেকে। ছন্দটা ভালো ছিল, তবে কেমন জানি আসলে জমলো না, মানে মেয়েদের ব্যাপারে, তো মেয়েদের ব্যাপারে আমি আবার একটু সবসময় একটু মানে মেয়েদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, এটা তো সবাই জানেন। তারপর রংপুর থেকে নাহিদ আছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি তুষার আছে আমার সাথে সিলেট থেকে, শিউলি কিন্তু যুক্ত হয়ে গেছে। সবার আগে আপনাকে জানে অগ্রিম ঈদ মোবারক, আমার সালামি কোথায়? হ্যাঁ, কোরবানির ঈদে কোনো সালামি হয় না, এখন সালামির কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জিনিয়া লিখেছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, তিন দিন ভালো ছিলাম না কারণ তুমি ছিলে না তাই। ওয়াও, তাই নাকি জিনিয়া? মানে রিদম না থাকলে আপনি ভালো থাকেন না, রিদম থাকলে ভালো থাকেন, ব্যাপারটা কি এমন? কাছের মানুষ ভালো তো, দুইজনকে সুন্দর লাগছে। কাছের মানুষ বলতে, আচ্ছা আমি যে ব্যাপারটা বলছিলাম যে আমাদের নৌকার যে ভিডিওটা, নৌকার মানে আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে নৌকার মধ্যে আসলে যে মেয়েটা ছিল সেই মেয়েটা কে, সেই মেয়েটা মানে আপনি যেটা আবার বলছেন যে কাছের মানুষ ভালো তো, দুজনকে সুন্দর লাগছে, ব্যাপারটা আসলে ওরকম কিছু না, ব্যাপারটা হচ্ছে নর্মালি একটা ভিডিও করা আর কি, জাস্ট। সো আমার মনে হয় এটা নর্মালি নিলেই ভালো হবে আর কি। আচ্ছা, তারপর সিয়াম আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি আমার সাথে, তারপর আমার সাথে চট্টগ্রাম থেকে আছে সুমাইয়া। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও একটা গানে চলে যাব, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সিঙ্গার অরিজিৎ সিং এর করা একটা গান, এগিয়ে দে। আশা করছি গানটা সবার ভালো লাগবে, খুব জলদি আবারও ফিরে আসছে আপনাদের মাঝে। তো চলুন এখন এত কথা না বাড়ি আমরা গানটা শুনতে থাকি।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো লিসেনার্স, কি খবর সবার? এখন পর্যন্ত আছেন তো সবাই আমার সাথে? আমি কিন্তু আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফ এম 90.4 এ। আমি আর জে রিদম কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। দুপুর 2টা বাজে কিন্তু চলে এসেছি এবং দেখতে দেখতে কিন্তু আসলে সময়টাও গড়িয়ে যাচ্ছে। আমি আসলে সবসময় বলি যে ভালো সময়টা কখন কোন দিক দিয়ে শেষ হয়ে যায় ব্যাপারটা কিন্তু বোঝা যায় না। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু সবাই যুক্ত আছে, সবাই আমাকে লিখছে, সবাই হচ্ছে আমাকে মেসেজ করছে। দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই কিন্তু যুক্ত আছে আমার সাথে। আমি একটু ফেসবুক পেজ থেকে ঘুরে আসবো, আমাদের ফেসবুকে কিন্তু এখন পর্যন্ত অনেকেই যুক্ত আছে আমার সাথে। হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি, বাহ ভালোই লাগছে খুব। আচ্ছা, বেশ কিছু গানের রিকোয়েস্ট কিন্তু আজকে আসছে দেখা যাচ্ছে। মানে বাহিরে আমি যেটা বললাম যে মেঘলা দিন, এবং আমি মোটামুটি দেখতে পাচ্ছি সবাই আসলে বৃষ্টির গানটাই শুনতে যাচ্ছে, বা বৃষ্টির গান নিয়েই কিন্তু সবার ভিতরে একটা আনাগোনা। যাই হোক, অবশ্যই শুনবো আমরা, অবশ্যই বৃষ্টির গান শুনবো, বৃষ্টি নিয়ে আমরা গল্প করবো, বৃষ্টি নিয়ে আমরা আড্ডা দিব। ফেসবুকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে এখন পর্যন্ত কিন্তু যুক্ত আছে। চলুন কিছু কমেন্ট একটু পড়ে আসি আমরা। আমরা দেখতে পাচ্ছি এস কে কারিমুল আমাদের সাথে যুক্ত আছে। ভাইয়া, আজ থাকতে পারছি না আর ভাই। আচ্ছা ঠিক আছে, কারিমুল ভাই আমাদের বিদায় জানিয়ে দিল। আমি কি বলবো আসলে বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই ভাইয়া, আবারও আশা করছি পরবর্তী অনুষ্ঠানে আপনার সাথে কথা হবে, গল্প হবে। তারপর দেখতে পাচ্ছি তুলনা সমুদ্রের চৈতি, বাহ বেশ সুন্দর নাম। কেমন আছেন রিদম ভাইয়া? আপনার ভয়েস খুব সুন্দর। আমি চৈতি সিলেট থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ চৈতি, এবং অনেক অনেক ধন্যবাদ সিলেট থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য এবং আমাকে শোনার জন্য। আচ্ছা, এমডি জাকারিয়া হোসেন আছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এমডি জাকারিয়া হোসেন মোস্ট প্রবলি পাবনার আমার যতটুকু মনে আছে। যাই হোক ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম, আমি সুবা রংপুর থেকে বলছি। আমি প্রতিদিনই 90.4 শুনি কিন্তু কখনো কমেন্ট করিনি, আজ প্রথম কমেন্ট করলাম। আশা করি আপনারা আমার কমেন্ট পড়বেন। হ্যাঁ, এই যে কমেন্ট পড়ছি, বেশ ভালো লাগলো, খুব খুশি হলাম আপনার কমেন্টটা পেয়ে। ওয়াও, সামান্তা শাহানুর কিন্তু চলে এসেছে। হ্যাঁ সামান্তা, আপনাকে মিস করছিলাম, আপনাকে মানায় মনে মিস্টার আরজে কিং। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে এখন থেকে না হয় মনেই ঢুকে বসে থাকবো। সর্বপ্রথম ঢুকবো হচ্ছে সামান্তা শাহানুরের মনে। জুপিটার মাহি আছে আমার সাথে। ওয়াও জুপিটার মাহি, সে লিখে সে কমেন্ট করেছে না, মানে না কেন কমেন্ট করেছে, আমি হচ্ছে একটা পোস্ট করেছিলাম যে এই যে আমরা যে গরুর হাটে দেখতে পারি যে দুই পাশে গরু বাঁধা থাকে, মাঝখান দিয়ে যে রাস্তাটা থাকে খুবই ডেঞ্জারাস একটা রাস্তা, এবং আমার যেটা মনে হয় যে পুরো বিশ্বে বা পুরো ওয়ার্ল্ডে সব থেকে ভয়ানক রাস্তা যদি কোনোটা থেকে থাকে আমার মনে হয় সেই রাস্তাটাই। আর হচ্ছে সেই রাস্তার মাঝখান দিয়ে যাওয়া, আর মানে মনের ভিতরে একটা ভয় কাজ করা যে কখন কোন দিক দিয়ে কোন গরুটা লাথি দিয়ে বসে, এর থেকে মনে হয় না ভয়ঙ্কর পরিবেশ বা মানে ভয়ঙ্কর কোনো রাস্তার হতে পারে। তো যাই হোক, এই বিষয়টাতেই কিন্তু জুপিটার মাহি কমেন্ট করেছেন না। আচ্ছা ঠিক আছে, তারপর তৌহিদুল কিন্তু আছে। তৌহিদুল কমেন্ট করেছে, আমার এই বিপজ্জনক স্থানে যাওয়ার জন্য আপনার সহযোগিতা লাগবে, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, রিদম আছে। বাই দ্য ওয়ে, রিদমের সাথে কিন্তু আপনার যে কোনো হাটে দেখা হয়ে যেতে পারে। অতএব আপনারা ছেলেরা যারা আছেন, গরুর হাটে যারা যাচ্ছেন, গরুর হাটে যারা প্রতিনিয়ত ঘোরাঘুরি করছেন, বিশেষ করে ঢাকায়, মানে আমি হচ্ছে আমি যেহেতু ঢাকার, সো আমি তো অবশ্যই ঢাকার যে হাটগুলো আছে সেগুলো একটু ঘোরাঘুরি করি। সো একটু অ্যালার্ট থাকবেন কখন কোন হাটে আপনার পাশে রিদম চলে আসে এবং হচ্ছে দেখা হয়ে যায়। মজা হবে কিন্তু, আমরা একসাথে মিলে মিশে হচ্ছে আমরা একটা গরু কিনে ফেলবো। শুভ আহমেদ আছে আমার সাথে। আচ্ছা শুভ আহমেদের এই কমেন্ট আমার বেশ ভালো লেগেছে, গরুর বাজার আর সেলুন দুইটাই বেশ ভিড় জমেছে, সকালে আসছি, সকাল পেরিয়ে বিকেল হলো কিন্তু এখনো চুলের কাটিং দিতে পারলাম না। এটাই স্বাভাবিক। এটা হচ্ছে আমাদের ঈদের সময় মানে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে পার্লার আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে সেলুন আর হচ্ছে যে গরুর হাট, এই এই দুটা জায়গা কিন্তু বেশ বিজি হয়ে যায়। বাট এটা আসলে কি আরেকটা বিষয় হচ্ছে, আপনি খেয়াল করবেন যে এখানে যত স্মার্টনেসই থাকুক না কেন, যত ব্যস্ততাই থাকুক, আপনি যতকে নিজেরই মানে নিজেকে যতটাই সুন্দর করেন না কেন, ঈদের দিন কিন্তু ঘুরে ফিরে ওই ছেলেদেরকে কিন্তু কষাই হয়ে যেতে হয় এবং মেয়েরা হচ্ছে সন্ধ্যার পরপর কিন্তু কাজে লেগে যায়, রান্না বাড়া, মাংস কাটাকাটি, তারপর হচ্ছে গরুর ভুঁড়ি পরিষ্কার করার যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সবাই বিজি হয়ে যায়। যাক, এসব বিষয় নিয়ে আমরা আরো গল্প করব, এসব বিষয় নিয়ে আমরা আরো আড্ডা দিব। তারপর আমি একটু আমাদের নাম্বারে চলে যাব, নাম্বারে কিন্তু অনেকেই যুক্ত আছে। রংপুর থেকে নাহিদ আছে আমার সাথে দেখতে পাচ্ছি, তুষার আছে, তারপর আসসালাম আলাইকুম রিদম ভাইয়া কেমন আছো, এতদিন আসিনি, রাগ করলা, সিলেট থেকে মাহিমা, আচ্ছা মাহিমা কোনো সমস্যা নেই, আমিও তো এই সপ্তাহে আজকে প্রথম আসলাম, যাই হোক খুব খুশি হলাম। তারপর রংপুর থেকে সিয়াম আছে, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে আমাদের সাথে শিমু আক্তার তাহেরা কিন্তু আছে, অনেকদিন পর যুক্ত হয়েছে। তারপর চট্টগ্রাম থেকে আছে, চট্টগ্রাম থেকে নাম হচ্ছে তানজিলা, ওয়াও। তারপর প্লাবন আছে রংপুর থেকে, তারপর ঈদের আমাকে অগ্রিম দাওয়াত দিয়েছে, ঈদের অগ্রিম দাওয়াতটা কে দিল, আচ্ছা বেশ বড় একটা দাওয়াত রিদম ভাইয়া, ঈদের অগ্রিম দাওয়াত রইল আমার, আচ্ছা আপনার রইলো নাকি আমার রইলো, বাসে আস, ও দুঃখিত বন্ধুরা, দুঃখিত দুঃখিত, বাসে আসবেন কিন্তু, শুধু রিদম ভাইয়াকে না, যারা যারা রিদম ভাইয়াকে ভালোবাসো তারা তার টানে এফএম শুনতে আসো, সব লিসেনার যারা আছেন সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত রইল আমার বাসায়, আমি শান্তা ভাইয়া, ওদের সবাইকে বলে দাও ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার লিসেনার যারা আছেন সবাইকে আমি বলে দিব, সবাই প্লিজ চলে আসবেন, আমরা সবাই একসাথে বসে আমরা দাওয়াত খাবো, একসাথে এনজয় করবো। ভাই দাবে চলুন আমরা এখন একটা গানে চলে যাই, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ফাহমিদা নবীর করা লুকুচুরি লুকুচুরি গল্প, তা তো কথা না বলে আমরা গানটা শুনতে থাকি, খুব জলদি আবার আপনাদের মাঝে ফিরে আসছি লিসেনার্স।

0: কোরবানির ঈদ মানে আনন্দ, পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কুরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।
1: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here. আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। দেখতে দেখতে কিন্তু আমরা আরো একটা ঘন্টার শেষ পর্যায়ে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে সবাইকে যুক্ত থাকার জন্য, এবং আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, আমি কিছু মেসেজ একটু দেখে আসবো, কারণ হচ্ছে আজকে মেসেজ খুব কমই পড়া হচ্ছে, পরবর্তীতে দেখা যাবে যে আসলে মেসেজ পড়ার সুযোগ পাবো না। সো চলুন কিছু মেসেজ একটু দেখে আসি আমার সাথে কে কে যুক্ত আছে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি, হাই রিদম ভাই, আমি রুবাইয়ার রংপুর থেকে যুক্ত হয়ে গেলাম। অগ্রিম ঈদ মোবারক ভাইয়া, অগ্রিম ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আচ্ছা, আমি যেহেতু ঈদের ব্যাপারটা যেহেতু মানে আরো একবার উঠে গেল, আমি সবার উদ্দেশ্যে আরো একবার একটু ছোট করে বলতে চাই যে ঈদ যাত্রা সবার শুভ হোক, এই যাত্রাটা সবার ভালো হোক, সবাই সুস্থভাবে যাতে বাড়িতে পৌঁছাতে পারে, নিজ নিজ গ্রামে যেতে পারে, নিজ পরিবারের কাছে কাছে যেতে পারে, সেই বিষয়টা নিয়ে আমার মানে একটা রিকোয়েস্ট থাকবে। বা আমার আসলে আমি মানে অনেক দোয়া করি যাতে হচ্ছে গত রোজার ঈদের মতো করে হচ্ছে আর কোনো অ্যাক্সিডেন্ট না হয় বা কোনো ইনসিডেন্ট না হয়। অবশ্যই আপনারা যাত্রাপথে একটু সাবধানতা অবলম্বন করবেন, যারা গ্রামের বাড়ি যাচ্ছেন তারা অবশ্যই বের হওয়ার সময় বাসা বাড়ির বৈদ্যুতিক লাইনগুলো মানে কারেন্টের লাইনগুলো, ইলেকট্রিসিটির যে লাইনগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা তা অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন, যে সুইচ অফ করেছেন কিনা, পানির কল কেউ ছেড়ে যাচ্ছেন কিনা, বা হচ্ছে বাসার মধ্যে ঠিকভাবে তালা লাগিয়েছেন কিনা, দরজা জানালা যেগুলো আছে সেগুলো খোলা আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। আর যেহেতু বৃষ্টির সিজন, সো বৃষ্টি কিন্তু যে কোনো সময় যে মুহূর্তে যে কোনো মুহূর্তে আসতে পারে, সো অবশ্যই কিন্তু সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আর আশা করছি আপনার এই যাত্রাটা শুভ হবে, আর খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আরো বিষয় আরো আরো কিছু বিষয় গল্প হবে, আরো কিছু বিষয় আড্ডা হবে। এখন আমরা একটা গানে চলে যাবো, পরবর্তী ঘন্টায় আবারও কথা হচ্ছে আপনাদের সাথে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে জলের গানের করা, আরো একটা বৃষ্টির গান, বৃষ্টির গান, অতল জলের গান ব্যান্ডের অ্যালবামের। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, তো চলুন গান শুনতে থাকি আমরা।
2: বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, বানের

0: Midday. Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4, আর আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি বন্ধুরা অবশ্যই এখন পর্যন্ত সবাই যুক্ত আছেন। নতুন একটা ঘন্টা বলতে শেষ ঘন্টা কিন্তু সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আপনার বন্ধু আরজে রিদম, দুপুর 2টা থেকেই ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টা চলে এসেছি। বাট আছি, আরও এক ঘন্টা আছি আপনাদের সাথে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। অনেকে যুক্ত ছিলেন আমার সাথে, আমি কিছু মেসেজ একটু দেখে আসবো এখন। প্রথমেই আমি একটু হোয়াটসঅ্যাপে চলে যাবো, কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু এখন মানে অনেকক্ষণ হলো হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করা হচ্ছে না। আচ্ছা, রুবায়ার মেসেজ তো পড়েছি, রুবায়া অগ্রিম ঈদ মোবারক জানিয়েছে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে জাকারিয়া আছেন পাবনা থেকে। তারপর আরেকজন লিখেছেন, তোমার নাচ আরও একবার দেখতে চাই ভাই, তো সেই নাচতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাচের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে মূলত ওই যে আমাদের ফেসবুক পেজে কিন্তু গেলে আমাদের পেয়ে যাবেন, আমাদের কিছু রিলস পেয়ে যাবেন বা হচ্ছে ফানি ভিডিওস পেয়ে যাবেন, সেখানে আমার একটা নাচের ভিডিও আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে আমাদের রেগুলার পোস্ট ফলো করার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু পরবর্তীতে আরো সুন্দর সুন্দর নাচ নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আচ্ছা, কেউ একজন দুটো সাদা ভালোবাসা পাঠিয়েছেন, আপনার নামটা একটু যদি কষ্ট করে লিখে দিতেন খুব খুশি হতাম। হাই ভাই, আমি তাসিন, চিনতে পেরেছো? ও তাসিন, কোন তাসিন, একটু কষ্ট করে বলে দিলে খুশি হতাম। লাম আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি। তারপর আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, চট্টগ্রাম থেকে প্রীতম। ও অনেক অনেক ধন্যবাদ প্রীতম যুক্ত থাকার জন্য এবং হচ্ছে মেসেজ করার জন্য। আচ্ছা, সাউদা কিন্তু আছে এখন পর্যন্ত, সাউদার সবগুলো মেসেজই আমি বসে বসে পড়ছিলাম, খুব ভালোই লাগলো। মানে সে আমাকে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তার স্টোরিগুলো শোনাচ্ছিল এবং হচ্ছে শেয়ার করছিল, আমি সবগুলো মেসেজই বসে বসে পড়ছিলাম। আর আপনি যে বিষয়টা জিজ্ঞেস করলেন যে মেয়েরা আপনার কি করেছে, মেয়েদের থেকে কেন দূরে থাকেন, ব্যাপারটা হচ্ছে কি মেয়েদের থেকে দূরে থাকার কোনো মানে ওরকম কোনো রিজন নেই। ব্যাপারটা হচ্ছে মানে থাকে না যে একটা শাই ফিল করা, মানে আমার হচ্ছে এরকম একটা সামান্য এরকম একটা ব্যাপার কাজ করে আর কি। আর একটা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে মানে হার্ড হয়েছি তো লাইফে অনেক বেশি। যাই হোক, কিডিং, আমি কিডিং, দুষ্টামি করছি, ওই তো সব মিলে ঝিলে আর কি। আচ্ছা, সাউদা আরেকটা বিষয় কিন্তু আমাকে একদম শেষের যে মেসেজটা ছিল এই বিষয়টা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আন্টিকে অনেক অনেক ধন্যবাদ, সাউদা যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ছি। আজকে মার সাথে আপনার গল্প করছিলাম, মা বললো আপনাকে ঈদের দাওয়াত দিতে, ঈদে আমার বাসায় আপনার দাওয়াত থাকলো মগবাজারে। বাই দ্য ওয়ে, আপনি তো সেলিব্রিটি, আপনি কি আমার দাওয়াতে আসবেন? দেখ, সামান্য এরকম একটা ব্যাপার কাজ করে আর কি। আর একটা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে মানে হার্ড হয়েছি তো লাইফে অনেক বেশি। যাই হোক, কিডিং, আমি কিডিং, দুষ্টামি করছি, ওই তো সব মিলে ঝিলে আর কি। আচ্ছা, সাউদা আরেকটা বিষয় কিন্তু আমাকে একদম শেষের যে মেসেজটা ছিল এই বিষয়টা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আন্টিকে অনেক অনেক ধন্যবাদ, সাউদা যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ছি। আজকে মার সাথে আপনার গল্প করছিলাম, মা বললো আপনাকে ঈদের দাওয়াত দিতে, ঈদে আমার বাসায় আপনার দাওয়াত থাকলো মগবাজারে। বাই দ্য ওয়ে, আপনি তো সেলিব্রিটি, আপনি কি আমার দাওয়াতে আসবেন? দেখেন, ফার্স্ট অফ অল আমি কোনো সেলিব্রিটি না, আমি হচ্ছে আমি আপনাদের

অবশ্যই আমি দাওয়াতে আসার চেষ্টা করব, আপনারও দাওয়াত রইল। এবং শুধু যে সাউদা তা না, আমার যত লিসেনার্স আছেন, যত ফ্রেন্ড আছেন, সবাইকে কিন্তু ঈদের দাওয়াত রইল, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। অবশ্যই যারা ঢাকায় আছেন সবাইকে একটু কষ্ট করে চলে আসবেন আমার এলাকার নাখালপাড়াতে, মানে তেজগাঁতে, সবার সাথে ঈদ ভাগাভাগি করে নিব, ঈদ সেলিব্রেট করবো সবার সাথে একসাথে। আর অবশ্যই আপনার বাসায় যে মজার মজার যে রেসিপিগুলো রান্না হবে সেগুলো চাইলে কিন্তু আমার জন্য রান্না করে পাঠিয়ে দিতে পারেন বা কষ্ট করে কিন্তু নিয়ে আসতে পারেন, আমি রাগ করবো না, আমি খুব খুশি হব। আচ্ছা যাই হোক, দুষ্টামি করছিলাম, কোনো সমস্যা নেই, অবশ্যই সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। তারপর আমি একটু নাম্বারে চলে যাব, নাম্বারে কিন্তু এখন পর্যন্ত অনেকে আছেন, অনেকের মেসেজ এখন পর্যন্ত আমি পড়তে পারিনি। ভাইয়া খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া এখন পর্যন্ত করিনি, আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, দিতে থাকি, দেখা যাক। তারপর আসসালামু আলাইকুম মিস্টার আরজে, শুনছি রংপুর থেকে লাবণ্য, কেমন আছেন? লাবণ্য আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সিলেট থেকে প্রিয়া আছে আমার সাথে, জান্নাতুল হীরা কিন্তু এখন পর্যন্ত আছে। ভাইয়া গত ফ্রাইডেতে আমি ও আমার ফ্রেন্ডসরা পুরীর দিঘির পারে বসে আইসক্রিম পার্টি করেছি, যদি তুমি থাকতে তাহলে পার্টিটা আরো জমতো। বাহ, বেশ তো, তাই তো। তবে গত উইকে হলে হয়তো আমি আইসক্রিমটা খেতে পারতাম না, কজ গত উইকে আমার গলার অবস্থা যেই পরিমাণ খারাপ ছিল, বাবারে। হায় রিদম ভাই, রেদম ভাই, SMS পড়ো না কেন? SMS পড়বো, আপনি আমার নামের ব্যানারটা ঠিক করে লেখেন, আমি খুব রাগ করলাম, এটা ঠিক হলো না। আচ্ছা দুষ্টামি করলাম, আমার নামের ব্যানার এটা না, আপনি যেটা লিখেছেন REDOM, না আমার নামের ব্যানারটা হচ্ছে RYTHOM, রিদম। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আমি যারা যারা আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। অনামিকা আছে, বা শারমিন, এটাই বান্ধবীর নাম, ভালো তো গানটা। দুই তিন দিন ধরে দুইজন মানুষকে খুব মনে পড়েছে, আগে বলতাম এত কথা বলে কেন। রবিবার সিফু দাদা চলে যাওয়ার পর মন খুব খারাপ হয়েছিল, আর একটু কথা বলো না কেন, পরে ভাবলাম কখন আসবে সোমবার, এই তো আসলো, আর মিষ্টি ভাইয়া কথাও বলছে। আফরিন, আফরিন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আফরিনের মুখ থেকে সবসময় ধমক শুনে এসেছি, বকা শুনে এসেছি, যার কারণে হচ্ছে এরকম মিষ্টি কথা হজম হচ্ছে না। বাই দ্য ওয়ে অনেক অনেক ধন্যবাদ আফরিন আমার সাথে থাকার জন্য, যুক্ত থাকার জন্য। এখন আমরা একটা গানে চলে যাই, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মুজা আর হচ্ছে হাবিব ওয়াহিদের করা একটা গান, বেনি খুলে, এলো চুলে বেনি খুলে, বাক বাক, জানি না গানটা ঠিক বললাম কিনা। বাই দ্য ওয়ে চলুন আমরা গানটা এনজয় করতে থাকি, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: IGAS United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: IGAS United
2: Midday Field.
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। The service used for. So listeners, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিতম কিন্তু আছি আপনাদের সাথে। সেই দুপুর দুইটা থেকে ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই শুরু থেকে রিদমের সাথে যুক্ত থাকার জন্য, যুক্ত থাকার জন্য মিড ডে ফিল্ডে এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদেরকে যতটা ধন্যবাদ দিব ততটাই কম হয়ে যাবে, কারণ এত ব্যস্ততার মাঝে এতটা সময় জুড়ে বা এতটা ধৈর্য নিয়ে সবাই যুক্ত থাকেন বা সবাই লিখেন, সবাই কমেন্ট করেন, সবাই মেসেজ করেন, আসলে এর মতো ভালো লাগার মতো বিষয় আর হতেই পারে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু ফেসবুক পোস্ট থেকে ঘুরে আসবো। আমাদের ফেসবুক পোস্টে কিন্তু আজকে অনেকেই যুক্ত ছিলেন। আমি প্রথমেই যদি একটু কিছু কমেন্ট একটু পড়ে নিই ফেসবুক পোস্টের, আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কি নাম এইচ, সরি বন্ধুরা একটু নামটা বুঝতে পারছি না, এইচ কে তুহিন খান গাজীপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ তুহিন ভাই আমার সাথে যুক্ত থাকার জন্য। এমডি এমএইচ বাপ্পি আছে আমার সাথে, হাই ভাই আমি বাপ্পি ফ্রম রংপুর সং দিয়েন সাইয়ারা। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি করিমুল আছেন, তুহিন ভাই আবার কমেন্ট করেছেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, আমাকে লিখার জন্য। সাউদা আমাকে রিপ্লাই করেছে, ওয়েলকাম ওয়েলকাম, আমি ভাবতেও পারছি না আপনি রিপ্লাই দিয়েছেন। যাক বেশ ধন্যবাদ সাউদা আমার সাথে যুক্ত থাকার জন্য এবং হচ্ছে এতটা সময় আমাকে দেওয়ার জন্য। তারপর আমি একটু মেসেজে চলে যাব, কারণ হচ্ছে মেসেজে কিন্তু অনেকেই এখন পর্যন্ত আছে যাদের মেসেজ এখন পর্যন্ত পড়তে পারিনি। তানজুম আছে চট্টগ্রাম থেকে। তারপর দেখতে পাচ্ছি রিয়াদ জয়েন হয়ে গেছে সিলেট থেকে। রিদম ভাইয়া কোথায়? ভাইয়া গানটা খুব ভালো লাগে, কোন গান ভালো লাগে আপনার একটু জানাবেন কষ্ট করে, কোন গানটা আপনার ভালো লাগে। তারপর আজকে কি পারবা গান গেয়ে শোনাতে? জানি পারবা না, তবে কোনো কেন কতদিন এভাবে বলবো আমি, কখন পারবা বলো, কোন দিন বলো। আচ্ছা গান গেলে কি হবে বলেন তোমা? আমি গান শোনাবো, অবশ্যই গান শোনাবো। আমার এই গানের এই বিষয়টা নিয়ে যে আসলে কত ধরনের কত কমপ্লেক্সিটি, মানে এই যে আপনাদের সাথে যে রাগ অভিমান হচ্ছে নিত্য নৈমিত্তিক বা হচ্ছে যে কথা কাটাকাটি হচ্ছে ব্যাপারটা কিন্তু আমার ভালোই লাগছে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি যে গান শোনাতে মানে চাইলেও হচ্ছে গান না শোনানোটাই বেটার। তাহলে হচ্ছে আপনারা এভাবে বারবার এই বিষয়টা নিয়ে আমাকে খোঁচা দিবেন এবং হচ্ছে আমিও রিপ্লাই করবো, মজাই লাগে আমার কাছে। তারপর ওয়াও ও কি সুন্দর একটা গানের রিকোয়েস্ট এসেছে ভাই, সাকি সাকি গান আর দিলবার দিলবার গানটা দাও, তাই নাকি? এত এত ফাঙ্কি মুডে আছেন আপনি। আরে ভাইয়া ভয়েস দিয়ে লেখার কারণে কিছু শব্দ ভুল হয়েছে, কিছু মনে করবেন না। আমি বুঝতে পেরেছি তানজিলা। আচ্ছা তানজিলা কিন্তু নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে। তানজিলা আমি সেই শুরু থেকেই মনে মনে ভাবছিলাম যে সবাই চলে এসেছে, বাট তানজিলা কোথায়? আচ্ছা তারপর আচ্ছা গান নিয়ে ভালো কথা, গান নিয়ে কিন্তু আরও একটা তমা কিন্তু মেসেজ করেছে। আচ্ছা আপনার সমস্যাটা কোথায়? কয়েক লাইন গান গাইতে বলেছি তাও না করে দিলেন, ঠিক আছে গুড বাই। না অবশ্যই আমরা গানের আড্ডা দিব, অবশ্যই আমরা গানের আড্ডা দিব। নাইম আছে দেখতে পাচ্ছি, তারপর আমার সাথে রিদি কিন্তু আছে। ভাইয়া কেমন আছো? অনেকদিন যাবত তোমার সাথে কানেক্টেড হতে পারিনি, যাই হোক এখন আর মিস হবে না, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এখন থেকে আসলেই আর মিস হবে না এবং অবশ্যই কিন্তু আমাদের রেগুলার আড্ডায় জয়েন হবেন এবং হচ্ছে মেতে উঠবেন। জিনিয়া লিখেছে, তোমায় না শুনলে ভালো লাগে না আর যে, তুমি আমায় পাগল করে দিয়েছো। সত্য বলছি, পাগল আবার কিভাবে করে। যাই হোক জিনিয়া অনেক অনেক ধন্যবাদ আমাকে রেগুলার শোনার জন্য। তারপর আচ্ছা খুব অভিমান দেখা যাচ্ছে, আশা আমাদের সাথে খুব অভিমান করেছে। রিদম ভাইয়া আমি আর মেসেজ দিব না, আপনি আমার মেসেজ পড়েন না। আমি অবশ্যই সবার মেসেজ পড়ি। আমি আপনার মেসেজটা উপরে চলে যাওয়ার কারণে হয়তো আমার মিস হয়ে গেছে। আচ্ছা, আমি আসার মেসেজটা আরেকবার একটু পড়বো। রিদম ভাই, আমি এক্ষুনি যুক্ত হলাম তোমার মিষ্টি ভয়েস শুনতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যদিও মেসেজটা একটু দেরিতে পড়লাম, তার জন্য আমি সরি। হ্যালো ভাইয়া, সরি আজ লেট হয়ে গেল আসতে। রংপুর থেকে আদিবা, আদিবা সুলতানা শেফা। যাই হোক, কোনো সমস্যা নেই। আমিও যে আপনার মেসেজটা মাত্র পড়লাম, আমিও দুঃখিত। আশা করছি আমাদের সরি, দুইজনের সরি কাটাকাটি হয়ে যাবে আর কি। আচ্ছা বলুন বন্ধু, বলেন তো আমি পাহাড়ি, আমি বাঙালি নাকি পাহাড়ি, আপনার কি মনে হয়? ঠিক বলেন বা ভুল, যে কোনো একটা বলেন। যে বন্ধুর কথা আপনাকে বললাম, সেই একদিন আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বলেছিল সে কখনো আমাকে একা করে দিবে না। কথা দিয়েছিল সারা জীবন পাশে থাকবে একজন বন্ধু হয়ে। কিন্তু কিন্তু এই কিন্তুর পরেই আসলে একটা প্রশ্ন রয়ে গেল। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা আরো কথা বলবো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে শান্তা। আছে ভাইয়া, তোমাকে শোনা হচ্ছে আম্মু সঙ্গে শপিং করতে যাব, বাট আমি নেই তো। কি হয়েছে? আমার ফ্রেন্ড জিনিয়াকে রেখে গেলাম আমি শান্তা ভাইয়া। ও জিনিয়া, তাই নাকি? জিনিয়া দেখে এখন প্রবজিও দিচ্ছে, ওয়াও। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা গানে চলে যাই বন্ধুরা, গান চেয়েছে খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঐশীর করা একটা গান, মন নদী। বেশ সুন্দর একটা গান এবং খুব ভালো লাগে গানটা। তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে থাকবেন, মিড ডে ফিলজের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: Hello listeners, this is RG Rhythm here. এখন পর্যন্ত আছি আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আশা করছি সবাই আজকের এই মানে সবাই যারা যুক্ত আছেন আজকের এই দুপুরটা সবাই একটু হলেও ভালো কেটেছে, বা আমি একটু হলেও সবার সাথে আড্ডা দিয়ে বা গল্প করে বা সুন্দর সুন্দর গান দিয়ে একটু হলেও মনটা ভালো করে দিতে পেরেছি। অনেকেই কিন্তু মেসেজ করেন, অনেকেই কমেন্ট করেন যে আসলে মনটা ভালো নেই, ভালো লাগছে না, একা একা লাগছে। সবার জন্যই কিন্তু রিদম আছে এবং রিদম কিন্তু সবসময় বরাবরের মতো ছিল। আজকেও দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি সময় আছি। তবে বিদায় মুহূর্তে আবার আসবো, বিদায় মুহূর্তে আরো একবার আসবো, এসে হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। তবে কোনো সমস্যা নেই, আবারও আগামীকাল আসছি, পরশু দিন আসছি, তারপর তরশু দিন আসছি, মানে রিদম কিন্তু পুরো ঈদ জুড়ে আছে আপনাদের সাথে। অর্থাৎ রিদমকে কিন্তু ঈদের আগেও পাচ্ছেন, ঈদের সময়ও পাচ্ছেন, ঈদের দিনও পাচ্ছেন, ঈদের পরেও পাচ্ছেন, মানে রিদম কিন্তু সবসময় আছে আপনাদের সাথে। তো আশা করছি অবশ্যই সবার সাথে গল্প হবে। আর আমি একটু সবার উদ্দেশ্যে এখন একটা কথা বলতে চাই আরো একবার, যেহেতু ঈদের সিজন চলে এসেছে, অনেকে হয়তো বা নারীর টানে বাড়ি ফিরবেন, কেউ পরিবারের সাথে হয়তো বা ঈদ করার জন্য গ্রামে যাবেন, বা হচ্ছে কেউ কেউ ঈদ করার জন্য ঢাকার বাইরে যাবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, হচ্ছে নিজের ব্যাগেজ বলেন, নিজের ওয়ালেট বলেন, নিজের পকেট বলেন, টাকা পয়সা বলেন, সবকিছু খেয়াল রাখবেন। রাস্তাঘাটে হচ্ছে অবশ্যই মানে রাস্তা চলাফেরা করার সময় ডানে বামে একটু খেয়াল রাখবেন। যারা গাড়ি ড্রাইভ করেন অবশ্যই সিট বেল্টের ব্যাপারটা মাথায় রাখবেন, যারা বাইক ড্রাইভ করেন হেলমেটের ব্যাপারটা মাথায় রাখবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। বাসা থেকে বেরোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বাসার যে ইলেকট্রিসিটি আছে, মানে ইলেকট্রিক্যাল যে লাইনগুলো আছে, সুইচ আছে, সেগুলো ঠিকঠাকভাবে বন্ধ করেছেন কিনা, সেগুলো ঠিকঠাক আছে কিনা, দরজা জানালা যেগুলো আছে সেগুলো ঠিকঠাক অফ করা হয়েছে কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন, পানির কলটা ছাড়া আছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখবেন, এবং হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি ক্লোজেস্ট কেউ থেকে থাকে অবশ্যই তাকে বলে যাবেন বা দায়িত্ব দিয়ে যাবেন যাতে সে হচ্ছে আপনার বাসাটা একটু দেখে শুনে রাখে। কারণ হচ্ছে বিপদের কোনো হাত পা নেই, যেটা সত্যি কথা, মানে বিপদের কোনো হাত পা নেই, এটা আসলে যে কোনো সময় যে কোনো দিকে চলে আসতে পারে। সো অবশ্যই এই ব্যাপারটাতে কিন্তু মানে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর আমি আশা করছি যে সবারই ঈদ ভালো কাটুক, ভালোভাবে যাক। আর অবশ্যই গরু কিনার সময় যারা গরু কিনতে যাবেন সেখানেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। গরু কিন্তু হচ্ছে লাথি দিতে পারে, গরু হচ্ছে গুতা দিতে পারে, সো সেখানেও একটু মানে চোখ কান খোলা রাখতে হবে অবশ্যই। তো আশা করছি সবার ঈদটা অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালো হবে, অনেক অনেক সুন্দর হবে। তো এই তো এই আশায় রইল, অনেকে যুক্ত আছেন, আমি কিছুক্ষণ পর আবার আসবো বিদায় মুহূর্তে, তখন বাকি যে মেসেজগুলো আছে সেগুলো পড়ে যাবো। আশা করছি যারা এখন যুক্ত আছেন একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। খুব জলদি আবার চলে আসবো, এখন একটা গানে চলে যাবো আমরা। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে পৃথ্বীরাজের করা একটা গান, বাজে স্বভাব। তোমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি আসলে গান তেমন করি না, একটু দুষ্টামি করলাম আর কি। যাই হোক, আমরা এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাই। আশা করছি গানটা সবার ভালো থাকবে এবং সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন। তো চলুন চলুন চলুন, এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাই এখনই।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সাথে 90.4
1: হ্যালো লিসনার্স, একদম শেষ মুহূর্তে চলে এলাম আজকের মিড ডে ফিল অনুষ্ঠানের। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত ছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর হচ্ছে এত সুন্দর একটা সময় হচ্ছে আমাকে উপহার দিলেন আপনারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন। আর পরবর্তীতে যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি পরবর্তী সময়ে আমি যখন আবার মিড ডে ফিল নিয়ে চলে আসবো, একদম শুরুর মুহূর্তে সবাই চলে আসবেন এবং পুরো সময় জুড়ে সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। আজকের কথা যদি বলি, ফেসবুকে আমার সাথে অনেকে যুক্ত ছিলেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত ছিলেন, নাম্বারে কিন্তু অনেকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ব্যস্ততার মাঝেও মেসেজ করার জন্য এবং আমাকে শোনার জন্য। আর হচ্ছে যাওয়ার এই মুহূর্তে আরও একবার বলবো যে যেহেতু ঈদের টাইম, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, অবশ্যই চোখ কান খোলা রাখবেন, আর হচ্ছে ডানে বামে দেখে একটু সাবধানে চলাফেরা করবেন, আর হচ্ছে সাবধানে বাড়ি যাবেন, বাড়ি পৌঁছাবেন, এই আশাই রইল। এবং অবশ্যই অবশ্যই সবাইকে ঈদের এখন থেকে ঈদের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা। আমি যাওয়ার আগ মুহূর্তে একটু দেখে যাব যে আরো কিছু বন্ধু বান্ধব কিন্তু ছিলেন আমার সাথে, হয়তো বা তাদের মেসেজ আমি পড়তে পারিনি। আচ্ছা, জোহা ছিলেন আমার সাথে, তারপর দেখতে পারছি শারমিন আক্তার কিন্তু আছে আমার সাথে। আচ্ছা, শারমিন আক্তারের মন খারাপ ব্যাপারটা একটু আগে যদি দেখতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, মনটা ভালো করে দেওয়ার চেষ্টা করতাম। তারপর রোদেশি কিন্তু আছে আমার সাথে, হাউ আর ইউ, লটস অফ লাভ, থ্যাংক ইউ, আই এম বিটিএস আর্মি রোদেশি ফ্রম রংপুর, আই লাভ ইউর ভয়েস রিদম ভাই, আই এম 12 ইয়ার্স ওল্ড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রোদেশি। তারপর নাদিম খান আছে ঢাকা থেকে, তারপর দেখতে পাচ্ছি সামিয়া আছে রংপুর থেকে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আর কে আছে রংপুর থেকে, আদিবা সুলতানা শিফা, আদিবা সুলতানা শেফা অর শিফা, আচ্ছা যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আদিবা আমার সাথে যুক্ত থাকার জন্য। ফারাবি থেকে সিলেট থেকে ফারাবি ছিলেন আমার সাথে, আমি ভুলে বলে ফেলেছি, ফারাবি থেকে সিলেট ছিলেন আমার সাথে। আচ্ছা, জিনিয়া কিন্তু আমাকে বিদায় জানিয়েছে, ভাই আগামীকাল কথা হবে, আমার পাগলামি থেকে যাবে, ভালো না লাগলে বলিও তুমি। না জিনিয়া, আপনার এই পাগলামিগুলো আমার ভালোই লাগে। রংপুর থেকে মিম কিন্তু চলে এসেছে একদম শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি। আর মাত্র আরও একটা মেসেজ কিন্তু আমি রিসিভ করলাম, কে লিখেছেন ঠিক বলতে পারছি না। আচ্ছা যাই হোক, বলেছিলাম দুইটা থেকে যে কোনো একটা বলতে কিন্তু বলোনি, প্লিজ বলো না, একবার বলেই দেখেন, আমরাও দেখি আমাদের বন্ধু কতটা বুঝতে পারেন আমাদের। আচ্ছা মেসেজটা তাহলে আরও একবার পড়া লাগে, যাই হোক। আচ্ছা যাই হোক, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবার সাথে আবারও কথা হবে, আবার গল্প হবে, আগামীকাল আবার অবশ্যই সেম টাইমে কিন্তু সেম সময় চলে আসবো মিড ডে ফিল নিয়ে। তো আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। এখন আমরা বিদায় মুহূর্তে যে গানটা দিয়ে বিদায় দিব সেটা হচ্ছে জেফার আর মুজার করা একটা গান, ঝুমকা, খুবই সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এই সুন্দর গানটা দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হায় রে, এত গান করি যার জন্য করি সেই তো শুনে না। মামা একটা চা দেন তো, মিষ্টি বেশি দিন।
1: মুকুল টি স্টল।
2: দুঃখ দুঃখ, প্রেমের জ্বালা আসলে বড় জ্বালা, এটা যার না হয় সে বুঝতে পারে না, এটা খুবই কঠিন একটা জিনিস। এত সুন্দর করে গান গাচ্ছে তারপরে শুনছে না। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ এবং সেই সাথে আমার শো মুকুল সি স্টলে। আমি কুল মুকুল আছি আপনাদের সাথে এবং রাত 8টা পর্যন্ত থাকবো। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আজকে হচ্ছে সোমবার 25 মে 2026, 11ই জ্যৈষ্ঠ 1433 সাল। আর সবাইকে আবারও ঈদ মোবারক। না, আজকে তো আমার ঈদ মোবারক জানাইতে হবে, কেননা বৃহস্পতিবার দিন ঈদ, তাই না? তা আমি তো আর পাবো না ঈদের সময় আপনাদেরকে, তারপর আবার আগামী সোমবার পাবো। আজকে গরু নিয়ে অনেক কথা হবে, কারা কারা আমাকে মাংস খাওয়ার দাওয়াত দিবেন কিংবা মাংস পাঠিয়ে দিবেন, তারা আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারে। না, আমি একদম খোলা মনের মানুষ, কোনো সমস্যা নাই। মাংস, কলিজা, মাথা, যা ইচ্ছা, নেয়ারি টেয়ারি যা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে মুকুল ভাই চলে এসো, কিংবা তোমাকে পাঠিয়ে দিব মাংস, কিংবা নেহারি যেদিন হবে বলবেন আর কি, দাওয়াত টাওয়াত দিয়ে রাখবেন আর কি। হ্যাঁ, আমি যাই বা না যাই ওটা পরের ব্যাপার, এগুলো হচ্ছে কথা। ওকে, আর যেটা বলতে চাই যে একই কথা বারে বারে বলি, প্রতি সপ্তাহে বলি, আসলে বাঙালি আমাদের একটা জিনিস হচ্ছে সব ভুলে যায় আর কি। হ্যাঁ, তা একই জিনিস বলতে হয়, আবার না বললেও সমস্যা, যে কিছুই বলে না, এটা আবার কেমন আর্টিং হলো, কথাবার্তা কিছুই বলে না। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, মেসেজ পাঠাতে পারবেন। আমি বলতে বলতেই হোয়াটসঅ্যাপ বলতে বলতেই পাঠিয়ে দিয়েছি, দেখেন কত ভদ্র মানুষ, কত ভালোবাসে আমাকে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, সবসময় মুকুল নামে কিংবা ডিএফএম নামে, ডিএফএম মানে হচ্ছে ঢাকা এফএম আর কি, ডিএফএম কিংবা মুকুল নামে এই নাম্বারটা সেভ করে রাখবেন। তাহলে যখনই যার সাথে আপনি হোয়াটসঅ্যাপ করতে চান, খুব তাৎক্ষণিক আপনি নাম্বারটা পেয়ে যাবেন, আপনি লিখতে পারবেন তাড়াতাড়ি। হ্যাঁ, বলে দিলাম আর কি, তার নাম্বারটা আবার বলি, 01841904904, খুবই সহজ নাম্বার, 01841904904, 01841904904। স্কুলের শিক্ষকও আসলে বাচ্চাদের এভাবে মুখস্থ করায় না, আমি যেভাবে আপনাদেরকে নাম্বারটা মুখস্থ করে দিলাম। আর ফেসবুকে আমি রয়েছি, ফেসবুকে খুবই সহজ, আপনি যদি ফেসবুকে থেকে থাকেন, সার্চে গিয়ে জাস্ট লিখুন আই লাভ ঢাকা এফ এম, আই লাভ ঢাকা এফ এম লিখলেই 9 লাখের মতো ফলোয়ার্স রয়েছে সেই পেজটার মধ্যে। আপনি সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে আপনি কমেন্ট করবেন, তাহলে আমি বস্তুনিষ্ঠ আলোচনা করব আর কি আপনার সেই পোস্ট নিয়ে, কিংবা শুভেচ্ছা যা খুশি বলতে পারেন আর কি। আমার কোনো বাইন্ডিংস নেই, আমার সর কোনো আগামাথা নেই আর কি, যা খুশি বলবেন, আমিও যা খুশি বলি আপনারা বলেন আর কি। আর গালাগালি করলেও একটু মানে শালীন গালাগালি করবেন আর কি, বেশি অশ্লীল গালাগালি ঠিক না আর কি। হ্যাঁ, অনেকে এমনি আমাকে মারতে চায়, এতে কোনো সমস্যা নেই আমাকে, কারণ আমিও শক্তিশালী মানুষ, আমারও ব্যাটালিয়ান রয়েছে, খালি আমার মাথা ফাটিয়ে দিবে, মুখ ফাটিয়ে দিবে, এরকম হুমকি টুমকি গত সপ্তাহও দিয়েছে, তার আগেও দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমিও তো কিছু করতে পারি, আপনি 10টা মারলে আমি তো একটা মারতে পারবো, এবং আমার ওই একটা মার তো আপনার বহন করার শক্তি থাকতে হবে। না, যাক, অনেক কথা হবে, সবাই SMS কমেন্ট করতে থাকুন। কিন্তু এর মাঝখানে আমরা সাবকনশিয়াসের একটা সুন্দর গান রয়েছে, গতদিন একজন রিকোয়েস্ট করেছিল, বাজাতে পারেনি, গানটা শুনে ফিরে আসছি। আর সবাইকে আবারও ঈদ মোবারক, মাথা ফাটিয়ে দিবে, মুখ ফাটিয়ে দিবে, এরকম হুমকি টুমকি গত সপ্তাহও দিয়েছে, তার আগেও দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমিও তো কিছু করতে পারি, আপনি 10টা মারলে আমি তো একটা মারতে পারবো, এবং আমার ওই একটা মার তো আপনার বহন করার শক্তি থাকতে হবে। না, যাক, অনেক কথা হবে, সবাই SMS কমেন্ট করতে থাকুন। কিন্তু এর মাঝখানে আমরা সাবকনশিয়াসের একটা সুন্দর গান রয়েছে, গতদিন একজন রিকোয়েস্ট করেছিল, বাজাতে পারেনি, গানটা শুনে ফিরে আসছি। আর সবাইকে আবারও ঈদ মোবারক।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। একটু সাময়িক আবার একটু গোলযোগ দেখা দিয়েছিল। আচ্ছা, আমাকে একটু মাফটাফ করে দিয়ে তো সপ্তাহে একদিন আসি, তো অনেক কিছু খালি ঝামেলা হয়ে যায়। বুঝলাম না, এই যন্ত্রপাতি চালানো আসলে একটা বিপজ্জনক, এটা একটা প্লেনের মতো, বুঝছেন, অনেক কিছু খেয়াল রাখতে হয়। তা আমি সপ্তাহে আসি একদিন, খালি আমি যেদিন আসি সেদিনই আমার কপালটা খারাপ হয়ে যায়, খালি গন্ডগোল। আচ্ছা, গন্ডগোল ঠিক হয়ে যাবে। এখন আমাদের ফেসবুকে আজকে একটু প্রথম নজর দিই। ফাতেমা জাহান মদিনা আমাদের সাথে জয়েন করেছিল, খুবই চমৎকার একটা সে এসএমএস পাঠিয়েছে, কমেন্টস পাঠিয়েছে, খুব সুন্দর, মন দিয়ে শুনতে হবে। বদলে গেছে গানের কথা, পাল্টে গেছে সুর, প্রেম তো এখন রাস্তার মোড়ে, প্রেমিক বহু দূর, নকল প্রেমিক হাজার মেলে, আসল প্রেমিক মেলে না, প্রেমের ভাষা বদলে গেছে, আই লাভ ইউ আর বলে না। বেশ সুন্দর, ফাতেমা জাহান মদিনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। এরকম সুন্দর সুন্দর লেখা পাঠাবেন, হ্যাঁ, ওই সামান্তার মতো এক লাইন দুই লাইন লেখে, আবার যখন লিখতে বলি তখন লেখে হলো 3-4 পৃষ্ঠা, মানে যেটা পড়া যায় না। তো এরকম ছোট্ট কথার মধ্যে মদিনা আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছে, আমার খুব ভালো লাগলো। আরেকবার পড়ি, বদলে গেছে গানের কথা, পাল্টে গেছে সুর, প্রেম তো এখন রাস্তার মোড়ে, প্রেমিক বহু দূর, নকল প্রেমিক হাজার মেলে, আসল প্রেমিক মেলে না, প্রেমের ভাষা বদলে গেছে, আই লাভ ইউ আর বলে না। খুব ভালো, লাভ ইউ, লাভ ইউ, খুব সুন্দর হয়েছে। ফাতেমা জাহান মদিনা, সবাই তো ক্রাশ খাই, কেউ একটু 20 খাইতে পারো না? আচ্ছা, তাহলে আমি 40-60 আচ্ছা খাইতাম আর কি, আমার মাথার মধ্যে ঢুকে নাই। আপনি অনেক দুষ্ট আছেন, অনেক কথা আমি নিজেও বুঝি না। আমাদের সাথে MDH বাপ্পি জয়েন করেছিল, হায় মুকুল ভাই, আমি বাপ্পি ফ্রম রংপুর থেকে। গরু কি কেনা হয়েছে? গরুর দায়িত্ব আমার বড় ভাইয়ের কাছে আর কি, বড় ভাই এগুলো নিয়ে ইয়া করে। আমি একটু বৃষ্টি টিষ্টি, তো এই বৃষ্টির মধ্যে আমার হাটে যেতে আর কি ইচ্ছা করছে না, মন টানছে না। তারপরও কালকে নাকি হাটে যাবে আর কি, কালকে যাবে, কালকে দেখে আসবে, কালকে কিনতে পারলে কিনবে, নাহলে পরশু দিন কিনবে। তা কালকে যদি বৃষ্টি না থাকে তাহলে যাবো আর কি, আর না হলে যাবো না, বৃষ্টি হলে যাবো না। সামান্তা কেমন আছেন? সামান্তা অনেক ভালো আছি। আর শুরুতে সবাইকে একটু জানিয়ে রাখি, আমার আম্মা একটু বেশি অসুস্থ আর কি, আমরা কথা বলছি, আমাদের সব ঠিক আছে, আম্মা একটু অসুস্থ, এর জন্য একটু মনটা খারাপ লাগে। আমার আম্মার জন্য একটু সবাই একটু দোয়া করবেন, মানে খুবই অসুস্থ, আসার সময় কথাই বলতে পারছে না এরকম, আর একদম খাওয়া দাওয়া করেই না, মানে খেতেই পারে না, তার রুচি নষ্ট হয়ে গেছে, খেতে পারছে না। আর ডাক্তার ওষুধ দিয়েছে, চলছে আর কি ওষুধ। হ্যাঁ, এখন দেখা যাক, বয়স হয়েছে তো একটু হবেই, আপ ডাউন করবে, কিন্তু সবকিছু মিলে একটু মনটা খারাপ লাগে আর কি, আম্মা একটু সুস্থ থাকলে আমার ভালো লাগে। সবাই একটু দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক কাজে লাগে, আমি দেখেছি, যখনই আপনারা দোয়া করেন তখনই আম্মা দেখে একটু সুস্থ হয়ে যায়। সামান্তাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তারপর শ্যাম্পু আজকে আবারও জয়েন করছে, আজকে বুঝলাম আমি কেন সিঙ্গেল, কারণ পোলারা সব ফেক আইডির প্রেমে পড়ে। এরাও ভালো বলেছে, ফেক আইডিতে শয়লা পুরা ফেসবুক। আমারও যে কতগুলো ফেক আইডি আছে কে জানে, এখন আর এগুলো নেই না, আগে দেখতাম নীল আকাশে তারা এরকম নামে নানা রকম মানুষজন এসএমএস পাঠাতো। দীপ্ত মর্মন ভাইয়া, আদাব, কেমন আছেন? ভালো আছি, আশা করি ভালো আছেন। আপনাকে অগ্রিম ঈদ মোবারক, আপনাদেরকেও অগ্রিম ঈদ মোবারক। তবে অগ্রিম সেলামি পেলে ভালো লাগে, তাই না? অগ্রিম আসলে ঈদ মোবারক এসব জিনিসগুলো হয়ে গেছে কি, যে আমরা বলি আর কি, তোমাকে আমি পৃথিবীর চেয়ে, পৃথিবীর পুরো পৃথিবীর সমান ভালোবাসি আমি তোমাকে, পৃথিবী যত বড় তার চেয়েও বেশি তোমাকে ভালোবাসি, এগুলো হচ্ছে গায়েবী কথাবার্তা আর কি, পৃথিবীর চেয়েও বেশি ভালোবাসে। কোনো টাকা পয়সা লাগে না তো বলে দেয়, পৃথিবীতে আজকে যত গোলাপ ফুটেছে সব তোমাকে দিয়ে দিলাম, দেখবেন যে প্রেমিক প্রেমিকারা এভাবে বলে আর কি। হ্যাঁ, আর পটে যায়, আর প্রেমের সময় তো অন্ধবিশ্বাস, তো যা বলে তাই। হ্যাঁ, তোমাকে পৃথিবীতে আজকে যত গোলাপ সব তোমার জন্য, তখন বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, খুব খুশি হয়ে যায় আর কি যখন বলে। তাই পৃথিবীতে কত জায়গায় কত গোলাপ ফুটেছে, রজনীগন্ধা ফুটেছে, সব তোমাকে দিয়ে দিলাম এরকম। তো যাই হোক, অগ্রিম সেলামি দিলে ভালো লাগে আর কি। হ্যাঁ, তো অগ্রিম ঈদ মুবারক একটু কম জমে, তারপরেও ঈদ মুবারক। তারপর টিউস্টল, আচ্ছা ঈদে টিউস্টল বন্ধ থাকবে, হ্যাঁ, 2 ঘন্টার জন্য একটু থাকবো হালকা কথাবার্তা, সেটা হচ্ছে শুক্রবার দিন, কিন্তু সোমবার দিন, আগামী সোমবার কথা হবে, একটু গরু কাটাকাটির ব্যবসা, ব্যবসা না মানে গরু কাটাকাটির ব্যাপার স্যাপার আছে। তো হঠাৎ করে আমি নিজেকে একটু কষাই দাবি করছিলাম যে একটু কাটাকাটির, একটু ঈদের দিন একটু গরু টুরু কাটলাম আর কি, মানুষজন নিয়ে গিয়ে, তাই না? আচ্ছা, অনেকে করে তো, টিম থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার তো ওই শক্তি নাই যে গরু কাটাকাটি এগুলো পারিও না, জানি না, আরো নষ্ট হয়ে যাবে, মানুষজন মাইটটা দিবে। দীপ্ত বর্মন আমাদের সাথে জয়েন করছে রংপুর থেকে, শুনছি 5 ইয়ার্স থেকে দীপ্ত বলছি, 5 ইয়ার্স থেকে দীপ্ত বলছি মানে বুঝতে পারলাম না, মানে আপনাকে আমাকে 5 বছর ধরে শুনেন না, আপনার 5 বছর বয়স,
লেখা ধরন দেখে তো পাঁচ বছর মনে হচ্ছে না। একটা গান শুনতে চাই, একটু সময় হলে শোনাবেন, ছয়টার আগে একটু দিলে শুনতে পারবো আমি আর কি। এত টাইম দিয়ে দিলে তো ঝামেলা দীপ্ত, মানে আচ্ছা আমাকে আমার মতো থাকতে দাও। অনুপমের একটা গানের কথা, খুব সুন্দর গানের কথা বলেছেন, কিন্তু ছয়টার একটু আগে আমার মনে থাকতে হবে তো, আমার তো সব ভুলে যাই খালি। জানেন না এই যে করোনার পর থেকে যে সবাই খালি বলে করোনার টিকা দেওয়ার কারণে না কেমন হয়েছে, আমি জানি না এটা আপনাদের হয় কিনা, সব ভুলে যাই। এটা কি বয়সের কারণে নাকি? বয়সও তো হচ্ছে, খালি খালি ভুলে যাই, নাম ভুলে যাই, আরে কি এক মুসিবতের মধ্যে পড়ি। তো অনেকটা অভিনয় করতে হয় রাস্তাঘাটে, অনেকের সাথে দেখা হলে মানে আরে কি খবর ধরে একদম পুরো অ্যান্ট্রিক মেলে, কি অবস্থা, ভালো আছে, তোমার আব্বাও ভালো আছে, আরে কি খবর, তুমি কতদিন পর দেখা হলো, এরকম আমার কিন্তু নাম মনে নেই বুঝছেন, তখন এরকম একটা ভনিতা করতে হয়। তারপর আমাদের সাথে এফ এম পোকা জাহাঙ্গীর আলম, কিছুক্ষণ আগে কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছিল, তাদের ভিতর থেকে দুইটা মেয়ের আইডির প্রোফাইল ভিজিট করতে গিয়ে স্টোরি সিন করে ফেলেছি, তাই বাধ্য হয়ে রিকোয়েস্ট দুইটা অ্যাকসেপ্ট করলাম। জীবনে যে কত রকম বিচিত্র সমস্যা আসে দ্যাট, আচ্ছা। তারপর সামান্তা লিখেছে দাওয়াত চেয়ে খেতে নাই, আচ্ছা আমি সামান্তার কাছে দাওয়াত চাবো, আপনার লিসেনারদের কাছে দাওয়াত চাবো, এখানে আবার দাওয়াত চেয়ে খেতে নাই কে বললো? হ্যাঁ এটা কি আমি কি মানে আপনারা কি সামান্তা আসলে একটু পর ভাবে নিজেকে, এই কারণে সে এই ধরনের কথাবার্তা বলে, আর তো কেউ বলে না। আমি তো দাওয়াত খেয়ে চাওয়ার অধিকার রাখি, এতদিন শো করলাম কথা বললাম, আমি যদি বলি যে আমি দাওয়াত খেতে পারবো না, দাওয়াত আপনারা দিলে আমি যাব, এটা কেমন কথা? আমি যখন তখন যেখানে খুশি হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, শুভ বিকেল ভাই, মুকুল ভাই কেমন আছেন? আপনাকে শুনছি নরসিংদী থেকে, অনেক ভালো লাগলো। ফাতেমা জাহান মদিনাকে অনেক ধন্যবাদ। আর নরসিংদী চরসিন্ধু চিনেন? আমার বন্ধুর একটা বাংলো বাড়ি আছে সেখানে, তা সেখানে বেড়াতে যাই, আমি প্রায়ই যাই আর কি, এক মাস দুই মাস পর পরই আমাদের যাওয়া হয়, তো ঈদের পরে আবার যাবো আর কি। এই বৃষ্টি টিষ্টি গরমের জন্য যাওয়া হচ্ছে না, গরমের জন্যই যাওয়া হচ্ছে না, ঈদের পরে যাবো চরসিন্ধু, চিনেন জায়গাটা নরসিংদী? বেলাবোর পরে বেলাবো দিয়ে যায়, আমি খুব সুন্দর লাগে আর কি, আমার ভালো লাগে নরসিংদী, ভালো চরসিন্ধু বাজারও ঘুরেছি অনেক। বনশ্রী থেকে আমাদের সাথে তহিদ জয়েন করেছিল, অনেক ধন্যবাদ তহিদকে। সামান্তা তাড়াতাড়ি চলে আসলাম, রাগ করলা না? আচ্ছা এখন ফেসবুকে ইউটিউবে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে না, একটা জিনিস ভাইরাল হয়েছে, একটা ভিডিও যে কিছু বললে যে রাগ করলেন, রাগ করলা, আচ্ছা আল্লাহর কসম করে বলো রাগ করলা, আচ্ছা। আরবি জ্যোতি আজকে সামান্তার বান্ধবী চলে আসছে আগে আগে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছো, বাসার সবাই কেমন আছে, আন্টি সোহেল এখন কেমন, আম্মার সোহেল একটু খারাপ, একটু না ভালোই খারাপ, আম্মার জন্য একটু দোয়া করবে না, ইনশাল্লাহ যাতে আল্লাহ সুস্থ করে দেয় আম্মাকে। তারপর ছবিটা সুন্দর, ছবিটা ভালো সুন্দর, ঈদের সময় শো থাকবে না স্পেশাল আপনার? আমি তো স্পেশাল কোনো মানুষ নই, আমার স্পেশাল শো থাকবে কিভাবে? আচ্ছা তারপরে সোমবারে কথা হবে। সামান্তা মুখস্থ হয়নি নাম্বার এখনো, মাথার মধ্যে তো গোবর, মুখস্থ হবে কিভাবে, চলে আসলাম বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ সামান্তা যে চলে আসছে আগে আগে। নাম্বার মুখস্থ হবে কেন, সামান্তার তো মাথার মধ্যে গোবর ভরা, এটা আমাকে কে জানি বলেছে, গিট্টু মিয়া বলেছিল নাকি কে জানি। আচ্ছা হোয়াটসঅ্যাপেও অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে ছোট্ট একটা গান শুনি, আদনান সামি এবং শ্রেয়া ঘোষালের একটা গান শুনে ফিরে আসছি।

0: Business United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: এক নেশন এক স্টেশন।
3: শুনছেন ঢাকা এফএম 90.4, মুকুল আছি আপনাদের সাথে। আর সুন্দর একটা গান শুনলাম, আর আজকে আমার একটু ভালো লাগছে যে অফিসটা ছুটি হচ্ছে কালকে থেকে আর কি, আমাদের অফিস তো সবাই আছে। তা আমি এসে, যেমন ঈদের সময়, রোজা ঈদের সময় বন্ধ ছিল, আমার মনে হয় একটা শো পড়েছিল, হ্যাঁ এই ঈদই তো, মানে খুব খারাপ লাগে বন্ধের দিন আসলে না, মানে অফিসে খালি একজন টেকনিক্যালের মানুষ থাকে আর আমি, হ্যাঁ পুরা অফিস খা খা, সন্ধ্যার পর মন খারাপ হয়ে যায়, মানে পুরো অফিসে একটা মানুষ থাকা যায় নাকি, বাসাতেই তো আমার ভয় লাগে একা থাকতে এরকম। তা আজকে অফিসটা খোলা ভালো হয়েছে, আবার ঈদটা বৃহস্পতিবার হওয়ার পর আবার সোমবার দিন আবার অফিস খুলবে, সেদিন আবার আমি আসবো, খুবই ভালো, আমার ভালো লাগছে। আচ্ছা হোয়াটসঅ্যাপ তো অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, এর মধ্যে অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল। আচ্ছা অমৃতকে অনেক শুভেচ্ছা। আচ্ছা ঘটনা হচ্ছে, এটা আমার তো একটু বলতে হবে, মানে হোয়াটসঅ্যাপে আমি কাউকে কোনো রিয়্যাক্ট যে চিহ্নগুলো দেয় না, হার্ট চিহ্ন তারপর একটা টিক চিহ্ন, এটা দিতে পারি না, এটা সাদা সাদা হয়ে গেছে, এটা কোনো বিশেষজ্ঞ জানেন কি না এটা কি হচ্ছে এটার মধ্যে। আচ্ছা তারপর আরেকজন লিখেছে, আছি একটা বিষয় বলবো ভাই, এত প্রশ্ন করেন কেন, যে সামান্তা কখনো আমাকে কিছু জিজ্ঞেস করলে আছেন একটা কিছু বলবো, আরে ভাই আমি তো খুবই সাধারণ আপনাদের বন্ধু, হ্যাঁ যা বলার একবার ডিরেক্ট বলে দিবেন, এত অনুরোধ করা দরকার নেই, তাই যে আছি একটা বিষয় বলবো, একটা না আপনি 10টা বিষয় বলতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে আপনি বলেন, আপনি আমাকে পারমিশন নেওয়া লাগবে না। তারপর এফ এম পোকা ময়মন সিং থেকে, কখন কোথা থেকে সরে আসতে হবে এটা বুঝে গেলেই জীবন সুন্দর। বাহ চমৎকার, খুব জ্ঞানী কথা বলেছে, অনেক মজার মজার তথ্য সে দেয় মাঝে মাঝে, মাঝে মাঝে না সবসময়, তার লেখাগুলো ভালো, এক লাইন দুই লাইন লেখে কিন্তু হাত চমৎকার সুন্দর। তাই কখন কোথা থেকে সরে আসতে হবে এটা বুঝে গেলেই জীবন সুন্দর। জীবন অনেক জটিল, আমরা যে এত বছর পার করে আসলাম দেখলাম বিভিন্ন সময়, চাকরি ক্ষেত্রে অফিসে একরকম একটা এনভায়রনমেন্ট থাকে, বাসা বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, একটা মনোমালিন্য থাকে, দেখবেন যে আত্মীয় স্বজনের মধ্যেও অনেক কিছু নিয়ে অনেক হিংসা ফ্যাসাদ হয়, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক খারাপ হয়ে যায়, নানা রকম দুনিয়া, বন্ধুদের মধ্যে হঠাৎ করে সম্পর্ক খারাপ হয়ে যায়, তাই সবকিছু মিলিয়ে আমাদের চলতে হয়। তা তখন আসলে এই লাইনটা খুবই প্রযোজ্য, যে আপনার বুঝতে হবে যে আসলে কে আপনাকে অপমান করছে কিংবা কে আপনাকে সম্মান করছে, এই জিনিসগুলো বুঝে নিজের সম্মান যেখানে থাকবে না সেখানে না থাকাটাই ভালো। তো এই জিনিসটাই, যে কখন কোথা থেকে সরে আসতে হবে এটা বুঝে গেলে জীবনটা সুন্দর, জীবনটা দেখবেন সুন্দর হবে, ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। আপনার যে কেউ যদি মনে কষ্ট দেয়, আপনি দেখেন যে ওয়েবসাইট থেকে খুবই সবসময় আপনাকে জ্বালায়, মনে কষ্ট দেয়, আপনি তাকে অ্যাভয়েড করেন, তার সাথে পাল্টা উত্তর দিয়ে লাভ নেই, কারণ যেই মানুষগুলো আপনাকে কষ্ট দিতে পারে তার সাথে তর্কে আপনি জিততে পারবেন না, এটা লিখে রাখেন, মানে অযথা একটা সময় নষ্ট করা, পাত্তাই দিবেন না তাকে, তখন দেখবেন যে সে আরো নিশ্চুপ হয়ে যাবে, মানে সে দেখবেন যে খালি মনের মধ্যে কি আমি এমন করছি, কোনো রিয়্যাক্ট করছে না। এটা একটা নিয়ম আছে, মনস্তাত্ত্বিক কতগুলো ব্যাপার আছে, হ্যাঁ পড়েছি তো বিভিন্ন বইপত্র পড়ে একটু শিখেছি আর কি, জ্ঞানী কিছু কথা জেনেছি আমি, এরকম হচ্ছে যে আপনাকে যদি আমি জ্বালাতে থাকি আপনি যদি এটা রিয়্যাক্ট না করেন তখন আমি আরো বেশি জ্বলবো, কেন ঘটনা কি আমি এরকম করছি সে করছে না। তো এটাই কখন কোথা থেকে সরে আসতে হবে এটা বুঝে গেলেই জীবনটা সুন্দর, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। যেমন আমি, আমাকে যদি কেউ পাত্তা না দেন তাহলে আমি কি মন দিয়ে কথা বলতে পারবো আপনার সাথে, সেরকম আচরণ করবো না। আজকে যে আমি সবসময় দিলওয়ালা, সামান্তা, সাইফুর, তারপর আমাদের শফিক ভাই, আমিনা ভাবি, আরও অনেক নাম, ভাবনা থেকে শুরু করে যারা আছে, হ্যাঁ সবার নাম যে বলি, কারণটা কি, কারণটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে আমি সেই ভালোবাসাটা পেয়েছি। তা আপনারা যদি আমাকে সেই আদর যত্নটা না করতেন তাহলে আমি কিন্তু এভাবে কথা বলতাম না, নর্মাল একটা গান বাজাতাম, এত কষ্ট করে এতক্ষণ কথা বলে কে, তাই না, SMS করেছে একটু দেখলে দেখলাম নামটা পড়ে ছেড়ে দিতাম, তাই না। কিন্তু আমি, আমার যে আন্তরিকতা এটা হচ্ছে জাস্ট খালি আপনাদের ভালোবাসার কারণে, সেই কারণেই আমি কথাটা আবারও বললাম। এফ এম পোকা ময়মনসিংকে আমি একটা বিস্কিট খাওয়াতাম, মানে চকলেট খাওয়াতাম, না বিরিয়ানি খাওয়াতাম সামনে থাকলে যদি পেতাম, আমার খুব ভালো লেগেছে। কখন কোথা থেকে সরে আসতে হবে এটা বুঝে গেলেই জীবন সুন্দর, এবং কথা কখন কোথায় কি কথা বলতে হবে এটাও খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় আন্দাজে অনেক কথা বলে ফেলি, এগুলো থেকেও অনেক ঝগড়াঝাটি শুরু হয়, তা একটু বুঝে শুনে কথা বলতে হবে। এই কারণেই বলেছে তো, এই যে বলেছে না, কান দুইটা দিয়েছে বেশি করে শুনবেন, হ্যাঁ চোখ দুইটা বেশি করে দেখবেন, সবই তো বেশি, মুখ কিন্তু একটা কম বলবেন আর কি। আসসালামু আলাইকুম মুকুল মামা, কেমন আছো? পারলে একটা গান প্লে করো। আরে আমি পারি না এমন কোনো কথা আছে নাকি? সবই তো পারি, খালি বললেই হলো। কি নামে ডেকে বলবো তোমাকে? আচ্ছা, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে দুটি চোখে, এরকম কিছু একটা। আচ্ছা, এই গানটা কতদিন বাজিয়েছি আজকে, একদমই দুঃখিত, হ্যাঁ কতদিনই এই গানটা শুনলাম। আর তোমাকে অগ্রিম ঈদ মোবারক। সিলেট থেকে ইমরান আহমেদ জিদান বলছি, জিদানকে অনেক শুভেচ্ছা ভালোবাসা। জিদান, গরু কিনলে একটা গরুর ছবি পাঠান তো, একটা গরুর ছবি টুবি দেখি। আজকে আসার পথে কোনো গরু দেখলাম না, ঘটনা কি? আমাদের এখানে অবশ্য হাট নেই, হাট এবার আফতাবনগর দিয়ে একদম শেষ মাথায় স্বদেশ প্রপার্টিজের বালুর মাঠে, তো এই কারণে গরু টুরু একটু কম দেখলাম, আস্তে আস্তে গরু দেখলাম না। তো আমাদের বাসার কাছে একটা গরু কিনেছে, দুইটা গরু কিনেছে একজন, একটা বড় গরু একটা ছোট। আমার খুবই মায়া লাগলো, এই ধরনের গরু কোরবানি না দিয়ে একটা খাসি কোরবানি দেওয়া অনেক ভালো। তা কে কিনলো আমি জানি না, গরুটা দেখলাম বললো যে 55,000 টাকা, তা দাম তো কম, ছোট হবে, কিন্তু এত ছোট এইরকম গরু আসলে কোরবানি দেওয়া ঠিক না, মায়া লাগে একদম। ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আসছে, মানে গরুটা আমাকে বলছে যে আমাকে তোর অফিসে নিয়ে যায় একটু, যে রেডিওতে কথা বলি, এরকম কিছু। খুব খারাপ লাগলো যে এই গরু জবাই করা যায়, বলেন কি মনটা খারাপ লাগে না, মানে কেমন একটা ব্যাপার, এসব গরু জবাই করতেও তো খারাপ লাগে মানুষ জন্য, বুঝি না একটা কোরবানির কি মাংস খেতে হবে দেখে এই ধরনের, মানে কি বলে, প্রি ম্যাচিউর বেবি নিয়ে আসে। আচ্ছা, শুভ বিকেল, আজ আমাদের একবার বৃষ্টি হচ্ছে আর অফিসের কাহে রোদ। আচ্ছা, বেঙ্গালোর থেকে ইন্ডিয়া। আচ্ছা, আজ আমাদের একবার বৃষ্টি হয়েছে আর অফিসের কাহে রোদ। আচ্ছা, যাই হোক, রোদ বৃষ্টির কথা বলছে আমাদের মিকাইল ভাই, ইন্ডিয়া থেকে জয়েন করেছে, বেঙ্গালোর থেকে, অনেক ধন্যবাদ। আর আমাদের বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে ভালো, এবং আজকে ভালো বৃষ্টি হয়েছে সকালবেলা, এবং আমি নেচে চারতলা থেকে নেমে গ্যারেজে পানি, অনেক পানি টানি পারিয়ে আপনাদের ওই ভালোবাসার টানে, ওই যে একই কথা আর কি, হ্যাঁ চলে আসছি আবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি শাহিন আহমেদ চৌধুরী সিলেট থেকে শুনছি, আমি আছি আপনার সাথে। রাগ নাকি আমার সাথে অনেকদিন পর? রাগ টাগ করি না ভাই, রাগ কি জিনিস আমি জানি না, রাগ নাই আমার। আচ্ছা, আমাদের গিট্টু মিয়া কবিতা লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন কবিতা? না, আচ্ছা, আজানি আল্লাহর রহমতে ভালো আছেন। বাসার সবাই কেমন আছে? আন্টি কেমন আছে? আন্টি একটু না, একটু বেশি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, কিঞ্চিত পরিমাণ রাগ করেছি, আসতে ইচ্ছা হচ্ছিল না, না এসে পারলাম না, তাই আসতে লেট হলো। হ্যাঁ, কিসের জন্য রাগ? আপনাকে ফোন দিয়েছেন, আমি তখন ব্যস্ত ছিলাম অফিসের অন্যান্য কাজের মধ্যে, হ্যাঁ ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি অফিসে ঢুকেই ফোন সাইলেন্ট করে ফেলি, কারণ একটু টুকটাক কিছু কাজ থাকে আর কি, সপ্তাহে একদিন আসি তো, কিছু রেকর্ডিং কিংবা কিছু থাকলে ওগুলো ভয়েস দিতে হয়, তো এই কারণে। তাই সবসময় ফোন না ধরলে রাগ করতে নেই, ওকে, মানুষজন নানা রকম কাজে ব্যস্ত থাকতে পারে, হ্যাঁ, আর আমি জানি শোতে কথা হবে, ওকে, আর রাগ করে তো আমার সাথে থাকা যাবে না, চাচুর কথা। মুকুল ভাই আপনার কথা ভালো লাগছে, জাকারিয়া ভাই পাবনা থেকে শুনছি। আচ্ছা, আমার কথা ভালো লাগছে জেনে খুশি হলাম, চেষ্টা করি আর কি আপনাদের সাথে একটু কথা বলতে, এটাই তো শো আর কি আমার, আর কিছু নাই, একটু কথা বলি আর কি, আপনারা কিছু বললে আমি কিছু বলি। আচ্ছা, তারপর মুকুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আমি আইমান চট্টগ্রাম থেকে। ভাইয়া, যাও পাখি বলো তারে গানটা শুনলে ভালো হতো, যাও পাখি বলো তারে, না আচ্ছা এটাও তো অনেকদিন শুনি না, কি জানি, যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, সে যেন আসে না মোরে, এটাই তো মান। মুকুল ভাই আপনি স্পেশাল না হলে কি সপ্তাহে একমাত্র দিন সোমবারের জন্য সবাই এভাবে অপেক্ষা করে থাকি? আচ্ছা ভাইয়া, আমাদের জন্মের সময় আজান দেওয়া হয় কিন্তু নামাজ হয় না, আর মৃত্যুর সময় জানাজার নামাজ পড়ানো হয় কিন্তু আজান দেওয়া হয় না, জীবনটা আজান থেকে জানাজা পর্যন্তই। অনেক সুন্দর একটা কথা লিখেছেন, সুন্দর, এটা আমিও সেদিন পড়েছিলাম, সত্যি তাই, মানে আমরা যখন জন্ম হয় তখন একটা আজান দেওয়া হয় কিন্তু সেই আজানের নামাজ হয় না, আবার যখন আমরা জানাজার নামাজ পড়ি তখন আবার আজান হয় না, জানাজা হয় না, যা কত সুন্দর একটা কথা। যাক, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এবং আমরা ভালো কাজ করি, এই প্রত্যাশাই করি, সবার জন্য দোয়া করি যাতে আমরা আমাদের দ্বারা কোনো মন্দ কাজ না হয়। আসসালামু আলাইকুম, লাহুল হাসান, রাহুল হবে তো না লাহুল, আচ্ছা লাহুল হাসান মিঠাপুকুর রংপুর থেকে শুনছি, এক্সাম শেষ তাই এখন একদম ফ্রি, খুবই ভালো, আপনার হাসি দেখেই বুঝতে পারছি যে আপনি ফ্রি আছেন। যাই হোক, জানালাটা একটু খুলে দিই, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু বাতাস টাতাস ঘরে ঢুকুক, হ্যাঁ এভাবে এসির মধ্যে থাকাটা সবসময় ভালো লাগে না, জানালা খুলে দাও, খুলে দাও একটু সব।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
5: সময় খালি কিভাবে যে চলে যায় বুঝতে পারি না। 5:38 কত আসলাম, একটু আগে আসলাম না আমি, কয়েক মিনিট আগে। আচ্ছা, দীপ্ত বর্মন কি চায়? কিছুই চায় না, শুধু লিখেছে দীপ্ত বর্মন। আচ্ছা, ওয়াজিয়া ইসলাম আদিবা, খুব সুন্দর একটা নাম, আমার খুব পছন্দ হয়েছে নামটা, ওয়াজিয়া ইসলাম আদিবা। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন থেকেই চুপি চুপি শুনছি, আজকে প্রথম কমেন্ট করলাম, খুবই ভালো, ধন্যবাদ। আপনি কেন চুপি চুপি শুনছেন, আপনি লজ্জা পাচ্ছেন কেন? এই যে আমাদের কত বন্ধু আছে এখানে, আপনি আসবেন তো এরকম। হ্যাঁ, চুপি চুপি শুনতে হবে না, মাঝে মাঝে কমেন্ট করবেন। আর সবসময় বলি যে আমি 3 ঘন্টা, আমার কাজ হচ্ছে 5:00 থেকে 8:00 পর্যন্ত কথা বলা, এটা আমার দায়িত্ব। তা আপনার এত ব্যস্ততার মধ্যে আপনারা সময় না থাকলে, যদি ফ্রি থাকেন তাহলে পুরো সময় জুড়ে ভাইয়া বলেন, আঙ্কেল বলেন, চাচা বলেন, বন্ধু বলেন, যাই বলেন, আমার সাথে থাকবেন আর কি। আর যদি সময় না থাকে, একটু 10 মিনিট থাকলেন, এরকম একটু একটা কমেন্ট করলেন, একটা গানের রিকোয়েস্ট করলেন, একটু গান শুনলেন, শুনে চলে গেলেন, তাই না? তাতেই আমি অনেক খুশি। তা আপনি এতদিন ধরে আমাকে শুনছেন চুপি চুপি, কিন্তু কোনো কথা বলছেন না, কিনে চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে, তাই না? হয় করি না আমি কোনো কিছুই, যদি তুমি আমি রই একসাথে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, তাই না? কি জানি গানটা ছিল। আচ্ছা, সামান্তা লিখেছে খোলা জানালা, প্রিয় একটা গান। হ্যাঁ, সামান্তার প্রিয় গান বাজিয়ে দিলাম তো, খোলা জানালা। সামান্তার আরো কিছু গানের কথা আগে লিখেছিল যে খুব সুন্দর তার প্রিয় গান। আচ্ছা, সাইফুর রহমানকে বলেছে রাগ করবে না, তুমি ভাইয়াকে না বুঝলে কে বুঝবে? সেটাই, গিট্টু মিয়া যদি আমাকে না বুঝে কে বুঝবে? আচ্ছা, সামান্তা লিখেছে যে মুকুল ভাইয়া তোমার, আচ্ছা, রাগ নেই তবে অভিমান আছে। এটা ঠিক বলেছে, আমার খুব একটা রাগ করি না, কিন্তু অভিমান আছে, মনের মধ্যে অভিমান চেপে রাখি, কড়া অভিমান ভাই, একদম। কেউ যদি আমার অভিমানে পড়ে একদম পুরো জ্বলে জ্বলে পুরে ছাতকার হয়ে যাবে। আচ্ছা, কুরবানিটা অনেক কষ্ট লাগে, কুরবানিতে আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা, আমি সামান্তার সাথে একটু এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে এটা আমারও খুব খারাপ লাগতো আগে। আমি কোনো এক সময় মানে মুরগি কাটতাম বাসায়, যে মুরগি টুরগি তো আগে, এখন তো দোকানে সবাই ব্রয়লার বলেন কিংবা যাই বলেন, দোকানে সিস্টেমগুলো এরকম, কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। খাঁচির মধ্যে বিক্রি মুরগি থাকতো, নেট দেওয়া মুরগি, আমরা বাসায় এনে কাটতাম। একটা সময় পর না আমি মুরগি কাটা ছেড়ে দিয়েছি, এখন আমি বহু কবে কেটেছি আমি যাই না, আমার খুব খারাপ লাগে মুরগি কাটতে গেলে, মানে আমি দেখি যে এটা সহ্য করতে পারি না। এখন জিনিসটা হচ্ছে যে ধর্মীয় বিধান, হ্যাঁ, ইসলাম আল্লাহ তো অনেক জেনে শুনে বুঝেই, এর সাথে অনেক কিছু জড়িত, অর্থনৈতিক অনেক কিছু জড়িত, তারপর পরিবেশের ভারসাম্য, সব কিছু মিলে এই কোরবানিটা হয়েছে এবং আল্লাহর নামে উৎসর্গ করে আমরা কোরবানি দিই। তো এখনকার জেনারেশনের মধ্যে সামান্তার সাথে আমি কিছুটা না অনেকটাই একমত। আমি দেখেছি যে আমার এক বন্ধুর মেয়েই আছে, সে কোরবানির মাংস খায় না, হ্যাঁ, সে কোরবানি দেখবেও না, একদম ঘর থেকে বেরোবে না, এবং কোরবানির ওই মাংস মানে ঈদের দিন সে মাংস খাবে না, পরবর্তীতে হয়তো ফ্রিজ থেকে রান্দে রান্নাবান্না করলে এটা পরে অনেক 15 দিন 1 মাস পরে কিছু হবে, কিন্তু সে খায়ও না, নিচে নামেও না, হ্যাঁ, সেগুলো দেখতে পায় না। তারপর আমি আরও দেখেছি এরকম যে জবাই করাটা দেখতে পারে না, এবং এখন নতুন জেনারেশন যারা, এরা তো আসলে দোষ না, এক একটা জেনারেশন এক এক রকম হবে। তা আমরা যেমন ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসনে বড় হয়েছি, বাবা মাও যেভাবে মানুষ করত দেখতাম এরকম, তো এখনের আমরাও আমাদের সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান দিই, কিন্তু তারপরও তাদের তো একটা চিন্তা চেতনা রয়েছে, তারা অনেকেই দেখেছি আমি যে কোরবানির এই জবাই করাটা সহ্য করতে পারে না, দেখতে পারে না, অনেকে দেখে না, মাংস খায় না। তো এই জিনিসটা সত্যি, কিন্তু ধর্মীয় বিধান আমাদের পিছনে অনেক কাহিনী আছে। আপনারা যদি কোরআন পড়েন কিংবা বই রয়েছে নানা রকম ইসলামিক বই পড়লেও জানতে পারবেন সবকিছু, যে স্যাক্রিফাইসটা কোত্থেকে আসলো, কি হয়েছে, তাই না? তাই অনেক কিছু মিলেই এটা ধর্মীয় একটা ব্যাপার রয়েছে। আর এমনিতে তো বিয়ে শাদিতে যাচ্ছেন, গরু মাংস খাচ্ছেন, তাই না? ওগুলো কোনো ব্যাপার না, কিন্তু কোরবানির সময় যে কাটাকাটিটা বাসার সামনে হয়তো এই কারণে অনেক বাচ্চারা ভয় পায়। ওকে, সামান্তা আবার লিখেছে যে ভাইয়া তোমার গানের কণ্ঠটা বেশ সুন্দর, লজ্জায় পড়ে গেলাম, কান টান সব লাল হয়ে গেল আমার, কেউ একটু প্রশংসা করলে না কান লাল হয়ে যায়, এটা জানি না কেন হয়ে যায়। আচ্ছা, তারপর খুব ভালো লাগে আপনার মুখে সামান্তার নাম শুনতে, আর কোন দিকে যে যাই আমি, এত প্রশংসা করলে তো আমি তো পরে যাবো চেয়ার থেকে, চেয়ারটা টাইট করে ধরে রাখি। আচ্ছা, তারপর অনুমতি নিতে বয় যদি কিছু মনে করেন অথবা ব্যস্ত থাকেন, আচ্ছা তার ও আচ্ছা না, কোনো ব্যস্ততার কিছু নাই, মানে আপনি যে কেউ আমাকে প্রশ্ন করলে প্রশ্ন করে ফেলবেন, আমি যখন সুযোগ পাবো তখন উত্তরটা দিয়ে দিব। অনেক সময় ব্যস্ত থাকি, দেখি না, তাই না? সবসময় তো মোবাইলের দিকে তাকিয়ে থাকি না। আজকে আমার এক বন্ধু ফোন দিয়েছে 12টার সময়, আমি উঠেছি 11:30 না 12টার একটু আগে, বললাম যে দেরি করে ঘুম থেকে, আর দেখি উঠে বৃষ্টি হচ্ছে, আকাশ অন্ধকার, আমি ভাবলাম যে সকাল 5টা, ভোর 5টা বাজে, বিশ্বাস করেন আমার মনে হয়েছে যে সকালবেলা, উঠতে ইচ্ছা করে না, বৃষ্টি হচ্ছে তুমুল, ফাটাফাটি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঘুমাতে কি শান্তি। তারপর তাড়াতাড়ি উঠে গেলাম বাসার থেকে, বললো যে আরে তোমার না অফিস আজকে, তাড়াতাড়ি ওঠো শো আছে, তো উঠে গেলাম, তা উঠে নাস্তা খেলাম, গোসল করলাম, তারপরে সব পেপার পড়লাম কতক্ষণ, তারপর দেখি বন্ধুর ফোন। হ্যাঁ, তারপর বন্ধুকে ফোন দিলাম, দুই ঘন্টা পর ফোন দিলি, তাই বললাম যে ভাই দেখিই নাই তো আমি তো ফোনটা, আমি টেরই পাইনি ফোন আসছে, বৃষ্টির মধ্যে ফোনের শব্দ শোনা যায় বলেন? আচ্ছা, সেই কারণে রাগ করতে হয় না। আয়শা সিদ্দিকা মিম আমাদের সাথে জয়েন করেছিল, তারপর বাবুর দুই রাজকন্যা, এটা কি আবার বাবার দুই রাজকন্যা, আসসালামু আলাইকুম, সালাম একটা দিয়েছেন কেন, বাবার দুই রাজকন্যা তো দুইটা সালাম দিবেন, এটা কোনো কথা হলো নাকি? আচ্ছা, আপনি স্পেশাল না, আপনি আমাদের প্রাণের মানুষ, অনেক ধন্যবাদ, আমি খুশি হলাম, আমি আসলে প্রাণের মানুষ হিসেবে থাকতে চাই, কোনো স্পেশাল কিছু হতে চাই না। আচ্ছা, তারপর সামান্ত, আপনি আমাদের আপন মানুষ, আমরা আপনাকে এমনিতেই দাওয়াত ছাড়াই খাওয়াবো, কাছের মানুষদের দাওয়াত চেয়ে নিতে হয়। আচ্ছা, আমার বাসার দরজা আপনার জন্য সবসময় খোলা, তখন যখন খুশি চলে আসবেন, দরজা বন্ধ করে রাখবেন, আমি যখন আসবো তখন নক করবো, চুরি ডাকাতির ভয় আছে, হ্যাঁ, দরজা খোলা রাখা দরকার নেই, দরজাটা বন্ধ রাখবেন, আমি নক করবো যখন আসবো। অগ্রিম ঈদ মুবারক জানিয়েছি অহনা ইসলাম শ্যাম্পু, কতটুকু বড় হইলে বাসায় আর মার খাইতে হবে না? আচ্ছা, কতটুকু বড় হলে মার খেতে হবে না, আমার মনে হয় যে বিয়ে করলে আর মার খেতে হবে না, বিয়ের আগ পর্যন্ত বাবা মার কাছে ছোটই থাকবেন, হ্যাঁ, মার খেতে হবে না, বিয়ে করে ফেলেন, মারটার খাবেন না যদি জামাই না পিটায় আর কি। হ্যাঁ, কিছু আছে না অসভ্য জামাই আছে, তারা তো বউ পিটায়, এরকম তো অনেক দেখা যায়, আবার কিছু আমি বউ দেখেছি, আমার পরিচিত জায়গা আছে, বউ জামাইকে পেটায়, জামাই মানে আমি জেনে গেছি আর কি, আমি খবরটা পেয়ে গেছি এবং আমি কোনো একটা ভাবে আচমকা ভাবে দেখে ফেলেছিলাম যে বউ জামাইকে পেটায় আর কি। সে বাইরে বলে না, সে খুব বাইরে বীরের মতো চলে, কিন্তু খুব দুষ্ট বউ, দেখেন তো এটা কেমন কথা, হাজবেন্ডের গায়ে হাত তোলা, এটা খুবই মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো এটা খুব খারাপ। ইয়া কিছু বলেন তো আমাদেরকে, এফ এম পোকা জাহাঙ্গীর আলম, এই যে বউ জামাই পেটায়, এরকম আছে আমার পরিচিত একজন। পূর্ণিমা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ বিকেল, কেমন আছো ভাইয়া? ভালো আছি। পূর্ণিমাও আজকে জয়েন করলো, আগে আগে অনেক ভালো। তারপর জীবনে শুধু বাবার নাম্বার মুখস্থ করেছি সামান্তা, আমার সামান্তা আমার নিজের নাম্বারটা ছাড়া কারো নাম্বার মুখস্থ নাই, আপনার ভাবির নাম্বারও আমার মুখস্থ নাই, হ্যাঁ মনে থাকে না, আমি কী করবো। আচ্ছা, জাকারিয়া হোসেন, ভালো আছেন ভাইয়া, আপনার থেকে শুনছি অনেক ভালো আছি। জুয়েল বিডি আমাদের মালয়েশিয়া থেকে, আমাদের বোন জুয়েল ভাই জয়েন করেছিল, শুভ সন্ধ্যা, অগ্রিম ঈদ মোবারক মালয়েশিয়া থেকে। অনন্যা আমাদের সাথে জয়েন করছে, অনন্যা কি লিখেছে, হ্যাঁ মুকুল ভাই, আমি অনন্যা রায় রংপুর থেকে, আমি 2 বছর থেকে আপনার শো শুনি, আজকে প্রথম আপনাকে মেসেজ করলাম, রাগ করলা, রাগ তো কিঞ্চিত করলাম, এইভাবে গোপনে গোপনে শুনতে থাকেন কিন্তু কোনো এস এম এস করেন না। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে, সবসময় এস এম এস করবেন, থাকবেন, হ্যাঁ। আপনি ভাবিকে প্রেমের সময় কি বলেছেন সামান্তা, এত কঠিন প্রশ্ন এই সময় করা যায় নাকি? এগুলা এগুলার উত্তর দিতে আমার লজ্জা লাগছে না, কি কি বলেন, কত কথাই তো বলেছি তখন, রাখতে পারিনি ভাই, 90% কথাও রাখতে পারিনি প্রেমের সময় যা বলেছিলাম, সত্যিবাদী বস্তুনিষ্ঠ ছেলে তো সব বলে দিই আর কি। কেমন আছেন ভাইয়া? ভালো হনা, ভালো আছি। হৃদয়ের মাঝে হোগলার ভাইয়া লিখেছে, আম্মুকে নিয়ে মার্কেটে গেছি, দোকানের ভিতর ঢুকে হঠাৎ এক সুন্দরী তরুণী দেখে ক্রাশ খাইলাম, আমি মেয়েটার দিকে তাকায় আছি, মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে, হঠাৎ আম্মু তাকে বলল, বোন গো এই অন্যটার দাম কত? আচ্ছা আচ্ছা, তারপর আজকে বুঝলাম আমি কেন সিঙ্গেল আছে, এটা তো একটু আগে দেখলাম, আর হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট, কিন্তু এর আগে আমরা একটা গান শুনি, একটা গান শুনতে চেয়েছিল একজন, আবদার করেছে আমার কাছে।

0: আইজিএস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আপনারা তো গানে ব্যস্ত ছিলেন, কেউ টের পান নাই তো? না, একটা ডিম খেয়ে ফেলেছি, একটা ডিম খেয়ে ফেললাম সুযোগ মতো আর কি। হ্যাঁ, এই যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম মা রুটি কলার সাথে, তা ভাবলাম যে একটু একটু কেমন ক্ষুধা ক্ষুধা লাগছিল। আজকে ঘটনাটা হয়েছে কি, যে প্রচণ্ড বৃষ্টি, তা আমাদের বাসার এখানে রামপুর এখানে পুরো পানি জমে টমে একদম একাকার, আর ওই মেইন রাস্তার ওই যে সোয়ারেজের লাইন টাইন ক্লিয়ার করে না, একেবারে বিতিকিচ্ছি অবস্থা, কাকে বলবো মনে হয় দুঃখের কথা। তারপরে প্লাস্টিকের জুতা পরে প্যান্ট মোটামুটি উঁচু করে ছাতাও নিয়ে আসছি, তখন বৃষ্টি পড়ছিল না, বহু কষ্টে কোনো রিক্সা টিক্সাও পাই না মেইন রাস্তায় আসবো, আর মাঝখান দিয়ে আবার কাটা রাস্তার ওখান দিয়ে কি জানি কাজ করছে, বড় করে গর্ত করে টিন টিন দিয়ে পুরো ঢেকে রেখেছে। তো ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার পাইনি, ওখানে একটা ছেলে বসা ছিল কাজ করছিল। আমি বললাম ভাই এই রাস্তা তো এটা কেটেছো, এত গর্ত করেছো, এটা কী হবে? সোয়ারেজের লাইন যাবে 40 ফিট নিচ দিয়ে। আমি কি এটা কেমন 40 ফিট নিচ দিয়ে রাস্তার নিচ দিয়ে কী লাইন যাবে আমি তো বুঝতে পারছি না। আমি বললাম যে এটা কতদিন এভাবে থাকবে? বলে দেড় দুই বছর থাকবে এভাবে ভাঙা, সর্বনাশ, মানে দেড় দুই বছর নাকি এটা ভাঙা থাকবে। আমি জানি না, ওদের বড় সার পাইলে একটু জিজ্ঞেস করতাম যে ভাই কাহিনী দেখি, কেউ কিছু বলতে পারে না, কিন্তু রহস্যময় একটা গর্ত করেছে, মানে আমি বুঝতে পারছি না যে এই গর্তটার কাহিনী কি। আবার বলে 40 ফিট দিয়ে নাকি সোয়ারের লাইন যাবে, আমি বুঝতে পারছি না কিছু। এটা রাস্তার মাঝখানে, আমাদের জায়গাটার নাম বৌবাজার আর কি বলে। তা যাই হোক, বৃষ্টি টিষ্টি দিয়ে বহু কষ্টে চলে আসলাম। যাক, এবার একটু হোয়াটসঅ্যাপের দিকে তাকাই। হোয়াটসঅ্যাপে এটা আমাদের গরু 1.5 লাখ টাকা নিয়েছে। আচ্ছা, ছবিটা কই? আচ্ছা, মাশাল্লাহ, খুবই সুন্দর, আমার খুব ভালো লাগলো, আমার গরু দেখতে খুবই ভালো লাগে। আমি কাল থেকে, মানে কাল থেকে গরু দেখা শুরু হবে, কালকে আমি বিকাল থেকে বেরোবো, আমার বন্ধু বান্ধব যারা গরু আনবে আমি চলে যাব। আর আমাদের ওইখানেও কিছু কি বলে বনেদি বারেলক্সদের বাড়ি আছে, যারা 6-7টা করে গরু কিনে এবং বাড়ির সামনে বাঁশ দিয়ে বেঁধে রাখে আর কি। এগুলো আমরা দেখতে যাই ঈদের আগের দিন সবসময়। তা আমি কালকে থেকে গরু টরু দেখা শুরু করবো আর কি, ভালো লাগবে। আর যদি বৃষ্টি না হয় তাহলে তো হাটে যাবো। গরুটা খুবই সুন্দর হয়েছে, এটা কে জানি আমাদের সাথে, কে, ইমরান আহমেদ জিদান, আচ্ছা আচ্ছা জিদান আমাদের সিলেট থেকে। জিদান, খুবই সুন্দর হয়েছে গরুটা, আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর আর কি, মায়াবী। আর একটা জিনিস খেয়াল করেছেন, গরুর চোখ কিন্তু খুব মায়াবী হয়, আপনি দেখবেন মাঝে মাঝে মেয়েদের চেয়েও কিন্তু গরুর চোখ মায়াবী, মেয়েদের চেয়েও বেশি মায়াবী গরুর চোখ, আমার খুব ভালো লাগে। গরুর চোখের দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না, খুবই এত মায়া চোখের মধ্যে, একটা কাজল দেওয়া সবসময়। হ্যাঁ, যাই হোক, গরুটা খুবই সুন্দর। জিদানের ছবিটা তো ফেসবুকে দেওয়া যাচ্ছে না, কাউকে দেখাতে পাচ্ছি না। আরেকজন লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? মিম আমাদের সাথে জয়েন করছে, মিম ভালো আছি, আপনি প্রথম আজকে জয়েন করলেন, আপনাকে আসসালামু আলাইকুম। মাঝে মাঝে জয়েন করবেন, মানে প্রতি সপ্তাহে তো মাত্র একদিন আসি, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। হ্যাঁ, আর আমার নাম হচ্ছে মুকুল, একটু পরিচয় হয়ে নিলাম আপনার সাথে। মিম ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর ভাবনা, ভাবনা অনেকদিন আমাদের থেকে দূরে ছিল, আর আন্টি অসুস্থ ছিল, তারপর বাসায় ফিরেছে হসপিটাল থেকে আন্টি, আন্টি এটা শুনেছিলাম, তারপর আর জানি না, ভাবনা কোনো খবর দেয়নি। আচ্ছা, এখন কি লিখেছে, ভাবনা কেমন আছো? আচ্ছা, ভালো আছি, রূপকথা ভাবি ভালো আছে, ভালো আছে। আন্টি কেমন, ওনার শরীরটা ভালো আছে তো? 3 সপ্তাহ তোমার শো শুনি নাই, তাই তো বলি যে ভাবনাকে আমি বললাম না, আমি গত 2-3 সপ্তাহ ধরে মনে হয় মিস করছি। আচ্ছা, আমার শরীরটা ভালো ছিল না, হাসপাতালে ভর্তি ছিলাম, এখন একটু ভালো আছি মোটামুটি ভাবে। আচ্ছা, আমাদের তো এই খবরটা দিতে হবে হাসপাতালে, বেডের থেকে একটা SMS করলেও তো আমরা, এই যে হাজার হাজার মানুষ রয়েছে, আমরা ভাবনার জন্য দোয়া করবো না, একটু জানাতে হয় তো। আচ্ছা, ভাবনা তোমার প্লে লিস্টে সানাম, তুমি রবি নীরবে আছে গানটা আছে, আচ্ছা সানাম একটা গানের কথা বলছেন। আচ্ছা, আমি চেষ্টা করবো যে গানটা শোনানোর জন্য। ওকে, আর ভাবনা যে আপনি অসুস্থ, এখন কি অবস্থা জানাবেন? এখন, ও এখন একটু ভালো আছেন, আমরা দোয়া করি আপনি ভালো হয়ে যাবেন। আর এরকম অসুস্থ অবস্থা একটু জানাবেন তো, আমরা তো চিন্তায় থাকি, গত 2-3 সপ্তাহ আপনাকে পাইনি। আর আম্মার শরীরটা ভালো না আর কি, আম্মার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আর রূপকথা ভাবি সবাই ভালো আছে। তারপর আমাদের সাথে জয়েন করেছিল অনেক SMS। আচ্ছা, দিলওয়ালা চলে আসছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন সবাই? সকালে সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত, মনটা ভালো নেই। আজকে আমি দেখলাম নিউজটা যে ট্রাকের মধ্যে মনে ছিল মানুষগুলো না, খুবই দুঃখজনক। আমরা প্রতি ঈদেই এরকম হাজারখানেকের মতো মিনিমাম 500-600 লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এবার কোরবানির আগের থেকে শুরু হয়েছে, কদিন ধরে আমার পত্রিকা পড়ে খুব মন খারাপ লাগে, আর আমার খুব নেশা পত্রিকা পড়া, আমি একদম খুঁটি নাটি সব খবর পড়ি। তো সিলেটের খবরটা দেখলাম আর কি, যে এরা মনে হয় ইয়াতে ছিল না বাট ট্রাকের মধ্যে ছিল এরকম কিছু, আমি যা দেখলাম আমি পুরো মনে করতে পারছি না। 15 জন নিহত আমি দেখলাম, আমি অফিস টাইম তো তাড়াতাড়ি করে ভাত খেয়ে একটু পেপারের দিকে চোখ রাখলাম আর দেখলাম যে এরকম কিছু একটা। আচ্ছা, সবাই একটু সাবধানে চলবেন, আসলে সাবধান করে লাভ কি, হঠাৎ করে আমি সাবধানে আছি পিছন দিক দিয়ে আমাকে মেরে দিল, তখন আমি কি করব, তাই না? এই একটা সমস্যা আর কি। ওকে, ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, এই ঘন্টা তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি মনে হয় যে পরের ঘন্টা এসে কথা বলি। ওকে, অনেকগুলো এসএমএস তো শেষ হবে না, আবার টাইম চেক আছে, তাই আমরা একটা কোরবানির একটু জ্ঞান গর্ব কথা শুনি, তারপরে পরের ঘন্টা ফিরে আসছি।
3: কোরবানির ঈদ মানে আনন্দ, পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে, সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কোরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা ৬টা।
1: ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশজুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানে কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, আর অনেকেই আমার সাথে জয়েন করেছেন। আমাদের জাকারিয়া চলে আসছে, আমার প্রিয় দাদু ভাই, মিস্টার মুকুল, দাদু গীতা খবর, ভালো আছি রেডিও থেকে, রেডিও থেকে। আচ্ছা, আপনি কোথায় অ্যাপসে শুনতে পাচ্ছেন তো আমাদেরকে? নামাজ শেষ করে আসছেন, লেট হয়ে গেল, ভেরি গুড। নামাজ তো আগে আগে অবশ্যই নামাজের সময় হলে নামাজ পড়বেন, তারপর ফিরে আসতে হবে। আর সবাইকে উৎসাহিত করবেন, যে কোনো ধর্মীয় ব্যাপারই, শুধু মুসলমানদের নামাজ না, আমি যে কোনো প্রার্থনাই কিন্তু মানুষকে শান্ত রাখে, ভালো রাখে, এবং আপনার ভিতরে যে দুষ্ট যে কুপ্রবৃত্তিগুলো রয়েছে এগুলোকে থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে প্রার্থনা। ওকে, তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও, আমাদের হীরা ভাই অনেকদিন পর জয়েন করলো, কেমন আছেন ভাইয়া? সবাই শুনছি নেদারল্যান্ডস থেকে একটু অসুস্থ, সেই জন্য আজকে বাসায় আছি, আপনাকে শুনতে পারছি। হীরা ভাই, অনেক ধন্যবাদ, আপনার জন্য দোয়া করি, আমরা তো অনেক মিস করি আপনাকে। তবে আমি ফেসবুকে আপনাকে দেখি যে আপনি অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, এখন নেদারল্যান্ডে আপনি আছেন না? এখন কি একটু জানাবেন, মানে নেদারল্যান্ডেই জব করবেন, সবসময় থাকবেন, নাকি আবার জার্মান চলে যাবেন? এক একবার এক জায়গায় লিথুনিয়া, জার্মান, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাকে দেখতে পাই। আচ্ছা, যাক, বিভিন্ন দেশ ঘোরা হচ্ছে, বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছেন, এটাও খুব মজার বিষয়, মজার মানে খুবই জ্ঞান গর্ব একটা বিষয় আর কি। হ্যাঁ, আমার এই জ্ঞানটা নাই, যেহেতু আমি এতদূর বিদেশ দেখিনি, আশেপাশে দু একটা ছোট্টখাট্টো দেশ দেখেছি। যাই হোক, আচ্ছা, আপনি ভালো থাকেন এই দোয়া করি। আর নেদারল্যান্ডে কি সবসময় রয়েছেন কিনা? নেদারল্যান্ডটা অনেক সুন্দর, আমার এক শালা থাকে আর কি, পড়তে গিয়েছে, তো বললো যে ভাইয়া ছবির মতো দেশ এটা আর কি, মানে খুবই প্রশংসা করলো সে নেদারল্যান্ডের। হ্যাঁ, আমার ধারণা যে অনেক সুন্দর, তাই না? ওকে, তারপর মুকুল ভাই একটা চা দেন, চিনি কম দিয়ে। আমাদের গিট্টুকে, আমরা সাইফুরকে দেখতে পাচ্ছি না, কোনো কথাবার্তা নাই, তার ফোন না ধরলে সে মনে হয় দোকানে আসে না। সামান্তা একটু দেখা তো, কোথায় চিপায় পলালো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আনন্দকেও দেখি না অনেকদিন ধরে। আচ্ছা, আমাদের শফিক ভাইও আজকে আসে নাই, আমিনা ভাবিও নাই। আচ্ছা, দেখি ফেসবুকে গিয়ে। মুকুল ভাই একটা চা দেন, চিনি কম দিয়ে, ভাইয়ের রিকোয়েস্টের গানটা প্লে করার জন্য ধন্যবাদ। আচ্ছা, তারপর এফ এম পোকা ময়মন সিং থেকে লিখেছে, কোথায় আর বড় হলাম, এখন বিড়াল দেখলে তিন চারবার ম্যাও ম্যাও করি। আচ্ছা, ওকে, এখন তো সবার বাসাই বিড়াল। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি আমাদের জাকারিয়া, একটু আগে শুনতে পাচ্ছিল না, সবাই খালি অস্থির হয়ে যায়। টেকনিক্যাল নানা রকম প্রবলেম হতে পারে, ফ্রিকোয়েন্সির প্রবলেম হতে পারে, মাঝে মাঝে এরকম হয়, বিভিন্ন কারণে হতে পারে, এই নেটওয়ার্ক ডাউন হয়ে যায়, তা আপনি তো শুনতে পাচ্ছেন। এখন অস্থির হলে হবে না, একটু মাঝে মাঝে টিউন টিউন করলে, একটু ঠিক করলে ঠিক হয়ে যায়। ওকে, একটা গান শুনি, গানের পর এসে আবারও কথা বলবো। আমাদের ভাবনা সানাম একটা গানের কথা বলেছিলেন, কিন্তু আমি তো পেলাম ও সানাম, আমার খুবই পছন্দের গান, মানে আমার লাকি আলীকে এত পছন্দ, খুব ভাল লাগে। তা আমি জানি না ভাবনা কোন সানামের কথা বলেছে, তবে আমি যেহেতু সানামের সাথে মিল আছে, আমাকে তো আর দোষ দিতে পারবে না, আমি শুধু জাস্ট ওটা লাগিয়েছি, ও সানাম। তা এখন ও সানাম গানটা শুনে ফিরে আসছি, আমার খুব পছন্দের গান, আমার মনে হয় যে ভাবনার এই গানটা ভালো লাগতে পারে, আপনি যেই সানামের কথাই বলেন না কেন, এই সানামটাও ভালো লাগবে আর কি। ওকে, ও সানাম বাই লাকি আলী, শুনে ফিরে আসছি।

0: এজেন্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আপনি শুনছেন ঢাকা এফ এম 90.4। ও সালাম, খুব সুন্দর একটা গান শুনলাম, ভাবনার পছন্দ হয়েছে কিনা জানি না। এর মধ্যে সামান্তা আমাদের সাথে জয়েন করেছে। সামান্তা লিখেছে না, সামান্তা তো অনেকক্ষণ ধরে রয়েছে। চা আমি দিচ্ছি ভাইয়া, তুমি রাগ নিয়ে থাকো। আচ্ছা গিট্টু মিয়া রাগ নিয়ে পড়ে থাকুক। হ্যাঁ, বৃষ্টির মধ্যে, বৃষ্টির মধ্যে ছেড়ে দাও তো, বৃষ্টি পড়ছে ওইখানে, দাও ভাইয়া রাগ নিয়ে থাকুক, মাথার মধ্যে বৃষ্টি পড়লে রাগ কমবে। আচ্ছা তারপর ফাতেমা জাহান মুদিনা লিখেছে, যারা সিঙ্গেল তারা দুঃখী, যারা রিলেশন করে তারাও দুঃখী, যারা বিবাহিত তারাও সবচেয়ে বড় দুঃখী, তাহলে সুখী কারা? এটা সত্যি কথা বলেছেন। মানে এক একজনের দুঃখ এক এক রকম তো, মানে যখন সিঙ্গেল থাকে তখন একরকম দুঃখী, আবার যখন রিলেশন করে তখন আবার দেখা যায় যে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হোক একজন আরেকজনকে শুনছে না, তার কথা শ্রদ্ধা করছে না, তার কথার মূল্য দিচ্ছে না, তখন আবার সে দুঃখী। আবার বিয়ে শাদী হয়ে গেলে তখন আবার নানা রকম

0: সংসারে চাপে পড়ে আবার কেউ দুঃখী, তা সুখী কারা আসলে? এটা তো অমিতাভ বচ্চন একটা গানই ছিল, তাই না? আসলে কেউ সুখী নয়, যদি ওইভাবে দেখি যে আমরা এটাই জীবন আর কি। হ্যাঁ, এই সুখ দুঃখ নিয়ে চলতে হবে। তবে আমি মনে করি যে বিবাহিতরাই এর মধ্যে একটু সুখী, যদি আপনার পার্টনারটা আপনার মনের মতো পড়ে আর কি। ঘটনাটা হচ্ছে যে বৈবাহিক সম্পর্কটা হচ্ছে এরকম যে মানে রিলেশন মানুষের মধ্যে একটু কম্প্রোমাইজ করার ক্ষমতা, একটু ব্যালেন্স, সবকিছু এ একটু ছাড় দিবে, আপনি একটু ছাড় দিবেন, সবকিছু মিলে যদি জিনিসটা হয় তাহলে জিনিসটা আসলেই অনেক শান্তির। আমি বিবাহিত জীবন একটু বলতে চাই, যেহেতু আমি বিবাহিত। এই যে এখন দেখেন আমার আম্মা অসুস্থ বাসায়, আমার সন্তানটা পড়ছে, আমি একটু অগোছালো মানুষ, মানে আমার পরিবারের ওই যে সকালবেলা গিয়ে বাজার করে আনা, আমি কিন্তু এই টাইপের মানুষ না। হ্যাঁ, আমি একটু আড্ডাবাজি করি, ঘুরে বেড়াই টেড়াই, সবকিছু মিলে চলে। তা দেখেন যে আমার বউ কিন্তু সবকিছু সামাল দিচ্ছে, তা আমি সুখে আছি, দোয়া করবেন আমার জন্য, আলহামদুলিল্লাহ। তা এখন দেখেন যে বিবাহিত জীবন তো এরকম দরকার, আর স্যাক্রিফাইস এক একজন আমরা দেখি যে বন্ধুবান্ধব কিংবা আমি আরও আশেপাশের মানুষের মধ্যে যেগুলো দেখি যে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একজনকে একজনকে ছাড় দিতে চাই না, তখনই কিন্তু ঝগড়াটা বাধে। আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই, যেহেতু কথা বলছি একটু আমি জ্ঞানী বস্তুনিষ্ঠ কথা বলি, তো জ্ঞানী ছেলে তো ভালো, মাঝে মাঝে একটু জ্ঞানী কথা বলতে হয়, খালি আবুলতাবুল বললিতে হবে না, এগুলো সবারই শিক্ষার দরকার আছে। সামান্তা কিংবা সাইফুর যারা রয়েছে, যারা এখনো বিয়ে শাদী করেনি, তাদেরও তো জিনিসগুলো বুঝতে হবে। যে এই ছোট্ট ছাড়ের ব্যাপারগুলো বলি, যেমন ধরেন আমার রূপকথার স্কুল হচ্ছে সকাল 7টার সময়, তো ভোরে উঠতে হয়। তা আমার একটা বদ অভ্যাস, আমার খুবই খারাপ একটা অভ্যাস, আমি চেষ্টা করছি, এটা আমি সবসময় বলি যে আমি সকালে উঠতে পারি না। মানে আমি সকালে যখন উঠি, মানে আগে যখন একদম ফুল টাইম অফিস করতাম সকালে কিন্তু শোও করতাম, কিন্তু তারপর অভ্যাস খারাপ হয়ে গেল। একবার রাতে শো করা শুরু করলাম 2-3 বছর, ওতেই আমার একদম কারবার শেষ, কারণ রাত 3টায় শো করে বাসায় গিয়ে ঘুমাতাম 5-6টার সময়, তারপর 12-1টার সময় উঠতাম। ওই অভ্যাসটা একদমই আমাকে সর্বনাশ করে দিয়েছে। সকালে উঠলে আমার যেটা, আমার খালি বুক কাঁপতে থাকে, মানে আমি অস্থির, মানে হাত পা কাঁপতে থাকে আমার, আমার অনেক টাইম লাগে রেডি হতে, মানে সব কিছুতে। এখন দেখা গেল যে আমি আমার বউকে বললাম যে সকালবেলা তুমি রূপকথাকে স্কুলে দিয়ে আসো, এটা তো আসলে আমার কাজ, ছেলে মানুষ হিসেবে আমারই সত্যি যাওয়ার কথা ছিল। তা এখন আমার তো শরীরটা খারাপ লাগে, আমার হাত পা কাঁপতে থাকে সকালে উঠে, আমি এত তাড়াহুড়া করে উঠে আমি আবার ওকে দিয়ে আসাটা আমার জন্য কঠিন। তুমি যাও, তুমি একটু তোমার হাঁটাও হলো, রিক্সায় গেলা ওকে নিয়ে, তারপর হেঁটে চলে আসতো। মানে স্কুলটা রিক্সাও যাওয়া যায়, হাঁটাও যায়, তবে রিক্সায় যেতে হয় যে বইটুই থাকে না, যাওয়ার সময় হাঁটাতে কষ্ট। তো তুমি সকালের বাতাস খেতে খেতে হেঁটে আসতা, নাহলে রিক্সা করে চলে আসলাম। তা যাই হোক, আমার বউ জিনিসটা মেনে নিল। হ্যাঁ, সে আমাকে কিন্তু কখনো এটার জন্য আর খোটা দেয় না। এখন যদি সে বলতো যে না, ছেলেদের কাজ এটা, তুমি তোমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসবা, আমি কতটা দেখবো, এরকম করব, আপনি দেখেন যে এই ছোট্ট জিনিস নিয়ে কিন্তু সংসারের মধ্যে একটা অশান্তি লেগে যেত। মানে এটা বিষয়টা কিন্তু একটু ভাবনার বিষয়, তাই না? তো এখন এই জায়গায় আমি আমার বউকে বুঝিয়ে বললাম যে আমার সকালবেলা শরীরটা খারাপ লাগে, আমার হাত পা কাঁপতে থাকে, আমি সকালে উঠলে একটু অস্থির হয়ে যায়, আমি যাই না, প্রবলেম হয়ে যায়, মানে কখন না হার্ট অ্যাটাক করে বসে, আমি মানে হুট করে আমি ঘুম থেকে উঠতে পারি না, উঠে আসতে ধীরে আমি দাঁত ব্রাশ করি, তারপর একটু নাস্তা খাই, পেপার পড়ি, মানে একদম খুব স্লো আমার লাইফটা শুরু করি আর কি। তারপর আমি এই যে এখন থেকে কিন্তু অ্যাক্টিভ, এখন থেকে আপনি বলেন রাত 3টা পর্যন্ত আমি কাজ করতে পারবো। হ্যাঁ, আমি দুপুরে ভাত খাওয়ার পর থেকে একদম রাত 3টা পর্যন্ত অ্যাক্টিভ, কিন্তু এই সকালবেলাটাই। তো এখন আমার বউ যদি আমার সাথে তর্ক জুড়ে দিত, তাহলে কিন্তু এই সংসারে একটা অশান্তি শুরু হতো, যে না তুমি নিবা না। এই আমি দেখি যে আমার বন্ধু বান্ধব কিংবা অন্যান্য মধ্যে যেগুলো নিয়েই লেগে যায়, যে কেন হচ্ছে পুরুষ মানুষ তুমি স্কুলে যাবা না, এটা কোনো কথা হলো না কি, মানে এইভাবে বলতে থাকবে। তা না, আমার বউ আমাকে ছাড় দিয়েছে, তো এখন দেখেন যে এখানে একটা শান্তি বিরাজ করছে। আবার কতগুলো জিনিসের মধ্যে দেখা গেল যে এরকম যে আমি একটু আজকে আমার বাপের বাড়ি যাবো, এখন আমি যদি বলি যে কেন তুমি বাপের বাড়ি যাবা, এরকম অবস্থা, তা তারও তো বাপের বাড়ি তো যেতে হবে, তার বাবা মা আছে না। তা আমিও ওই জায়গায় কখনো কোনো বাধা দেই না, ঠিক আছে তাহলে কবে যাবা, কালকে যাবা, আচ্ছা ঠিক আছে তাই আমি আছি, তুমি চলে আসো, আম্মা আবার অসুস্থ। এই যে মিলগুলা, এই জিনিসগুলা সংসারে শান্তি আনে। তা আমরা আসলে যারা বিয়ে করি নাই তাদেরও জিনিসগুলো বুঝতে হবে, বিয়ের আগে থেকে বুঝে নেবেন, আর যারা বিয়ে করেছি একটু স্যাক্রিফাইস, একটু কম্প্রোমাইজ, এই জিনিসগুলো মানুষের জীবনে শান্তি আনে। ওকে, এটাই হচ্ছে আসল কথা। একটু পণ্ডিতের মতো একটু কথা বললাম আর কি, শিক্ষক হতে চেয়েছিলাম তো হতে পারিনি, তারপর থেকে খালি মনে হয় যে একটু মানুষকে জ্ঞান দিই। আচ্ছা, সামান্তা চা আমি দিচ্ছি। আচ্ছা, একটু আগেই গেল আমাদের ফাতেমা জাহান মদিনা, খুব সুন্দর একটা কথা লিখেছে, তারপরে আমি অনেকগুলো কথা বলতে পারলাম। জাকারিয়া আমাদেরকে অগ্রিম ঈদ মুবারক জানিয়েছে, তারপর ফাতেমা জাহান মদিনা, মানুষ যত তাড়াতাড়ি বদলে যায় তত তাড়াতাড়ি ক্যালেন্ডারের মাস ও দিনগুলো বদলায় না, একদম কঠিন কথা বলেছেন। ওয়াজিয়া ইসলাম আদিবা আমাদের সাথে আজকে প্রথম জয়েন করেছে, যে আগে চুপি চুপি আমাকে শুনতো। আচ্ছা কিছু বৃষ্টির গান প্লে করে দেন। আচ্ছা বৃষ্টি যেহেতু হচ্ছে, আসলে ওয়েদারটা বৃষ্টির, আমরা বৃষ্টির কিছু গান শুনতে পারি তাই না? মুকুল ভাইয়া গরু কিনেছেন, আমি গরু কিনি আগামীকাল কেনার কথা আর কি। তা আমার ভাল লাগে না, মানে যেই কাদা, আর এখন হয়েছে কি, আগে আমাদের বাসার কাছে যে আত্মনগরে হাট ছিল তা সেখানে যেতাম, এখন অনেক দূরে, মানে মানে অনেক দূরে, তো এখন শাহজাহানপুরটা কাছে ওখানে যেতে হবে। তা দেখব কালকে যদি যায়, আমার ভাইরা গেলে কালকে যাবে আর কি। বৃষ্টি হলে আমি যাবো না, একদম বৃষ্টি হলে আমার সম্ভব না, মানে এত পরিমাণ কাদা থাকে আর এত অগোছানো হাট, হাটগুলা মানে ভয়ঙ্কর, মানে একদম। তবে ওর একটা আনন্দ রয়েছে, তবে আমার শরীরটা ভালো লাগছে না কয়েকদিন ধরে, আম্মা অসুস্থ, তা আমার আসলে এই এত আনন্দের জন্য ওই কাদা পাড়ানোর ইচ্ছা আমার নাই আর কি। কালকে নর্মাল ওয়েদার থাকলে যাব। আচ্ছা বৃষ্টির কিছু গান প্লে করে দেন গরু কালকে। আচ্ছা একটা লেখা দিব, একটু পড়ে দেন, সবাই খুব মজা পাবে। আচ্ছা সামান্তা লিখেছে, সামান্তা পাঠিয়ে দাও, আমি পড়ে শোনাবো, সবাই মজা পেলে ভালো। দিলওয়ালার কি অবস্থা সামান্তা জানতে চেয়েছে, দিলওয়ালা ভালো আছে আমাদের সাথে যেহেতু রয়েছে। একটা লেখা দিয়ে একটু পড়ে দাও, সবাই খুব মজা পাবে, ওকে। তারপর আমার আবদার করবো, রাখবেন, একটা লেখা দিব। আচ্ছা আরে বাবারে, কতবার আবদার করে সে, লেখা দিলেই তো আমি পড়ে দিব। এফ এম পোকা জাহাঙ্গীর আলম, অফিস থেকে যখন বাড়িতে আসি, বউ আমার জামা কাপড় অন্য মেয়ের চুল চুল লিপস্টিক এগুলো দাগ খুঁজে, চুল খুঁজে না পেয়ে আজকে বলতেছে আমি নাকি একটা টাকলা মেয়ের সাথে প্রেম করি। আচ্ছা আচ্ছা, আমাদের জাহাঙ্গীর ভাই খুব মজার মজার এস এম এস লিখে পাঠায়। সাইফুল লিখেছে, কেউ কি একটা পিঙ্ক কালার গরুর খোঁজ দিতে পারবেন? আচ্ছা পিঙ্ক কালারের গরু কই পাওয়া যাবে, পিঙ্ক কালারের গরু? আর সাইফুল এতক্ষণ পরে ভাব নিয়ে আমাদের সাথে থাকে না, এখন আবার কোত্থেকে আসলো? আমি রাগ করে লেট করেছি, তাতে কি সবাই রাগ করলা? আপনি, তুমি কি রাগ করলা? আচ্ছা কি জানি বলে না ইয়াটা, আপনি কি রাগ করলেন? আচ্ছা কসম রাগ করেন নাই তো। আচ্ছা শ্যাম্পু লিখেছে, ঘুম থেকে উঠে দেখি আম্মু রান্না নিয়ে লাফালাফি করছে, জিজ্ঞেস করলাম কে কে আসবে, বললো তোরে দেখতে আসতেছে, ঘরটার গোছা সুন্দর করে। আমি প্রথমে আমার ডুমে এসে আয়নার দিকে তাকা একটু মুচকে আসলাম, অতঃপর কাজে লেগে গেলাম, সব কাজ ডান, এখন গোসল সেরে বসে আছি। আম্মু চিল্লা জিজ্ঞেস করছে, আম্মু ছাড়া কি করে গো? আম্মু কোন ছাড়া? তুমি না কইলা যে আমাকে দেখতে আসতেছে? আম্মু তোর নানিরা আসতেছে, তোর আব্বু দাওয়াত দিছে, তখন বললে তো একটা কাজও করতি না, তাই আমি তোকে বললাম আর কি বিয়ের কথা। আচ্ছা ওকে। মিজানুর রহমান হীরা ভাই, অসুস্থতা অনেক সময় মানুষকে বুঝিয়ে দেয়, পাশে কেউ থাকা কতটা মূল্যবান, তখন পরিবারের ছোট ছোট যত্ন, এক গ্লাস পানি এনে দেওয়া, ওষুধ খেতে মনে করিয়ে দেওয়া, কিংবা শুধু পাশে বসে থাকা, এইসব অনেক বড় ভরসা মনে হয়। সত্যি তাই, একটু আগে আমি যে কথা বললাম যে পারিবারিক জীবন আসলেই সুন্দর, কিন্তু যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে সেই বন্ধনটা থাকে, মানে একজন আরেকজনকে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকে, ওকে, এবং আসলেই অসুস্থ হলে, যে একটা এই যে বিদেশে কাজ করছে, দেখেন আমাদের প্রবাসী ভাইরা যারা রয়েছে একা একা থাকে, আর অফিসে রুমমেটরাও কি করবে, তারাও তো কাজকর্ম করে তাই না? এই যে হীরা এখন অসুস্থ, একটু পানি খাওয়াবে, কেউ একটা থাকলে এই জিনিসগুলো মনে হয় তাই না? তারপর সামান্তা, যাও পাখি প্রিয় গানটা প্রিয়, হোগলা হৃদয়ের মাঝে হোগলার বেড়া, পাত্রী দেখতে যাওয়ার বয়সে গরু দেখতে যাচ্ছি। আচ্ছা ওকে, ভালো, গরু দেখেন, গরু দেখতে গেলে মাঝে মাঝে পাত্রীর দেখাও পেয়ে যেতে পারেন, হাটে অনেক সময় অনেক মেয়েরাও এখন যায় গরুটাও দেখতে। যান কপাল কোথায় আছে কেউ তো বলতে পারে না, কোন জায়গায় কার কি হয়ে যায়। ফাতেমা জাহান মদিনা, মুকুল ভাইয়া আপনার জন্য গান প্লে, আমার জন্য গান প্লে করেন, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় কেঁদে ভেব না, বিলায় কেঁদো ভেবো আমি শুধু আছি কাছাকাছি। আচ্ছা বুঝতে পেরেছি কোন গানের কথা বলছেন, সন্ধ্যার পর। ধনী সে নয় যার টাকা আছে, ধনী তো সেই যার কাছে আমি আছি। বাহ, খুব ভালো কথা লিখেছে আমাদের মদিনা। তারপর মুকুল ভাইয়া আমার, আচ্ছা এটা গেল, আকাশ অনেক মেঘলা চট্টগ্রামে, ওয়াজিয়া ইসলাম আদিবা। আমাদের ঢাকা তো একদম দুপুর থেকেই বৃষ্টি হয়েছে, তারপরও মেঘলা, আরও বৃষ্টি আসবে মনে হয়, বৃষ্টি শেষ হয় না এখনো। আচ্ছা তারপর দীপ্ত বর্মন রংপুর থেকে আমাদের সাথে শুনছি, অনুপম রায়ের একটা গান আপনাকে শুনতে পারবো। আচ্ছা এখন তো 6টা বেজে গেছে, গানের সময় শেষ। আসসালামু আলাইকুম ভাইয়া চুপি চুপি। আচ্ছা অনেক গানের কথা হলো, এবার আমরা একটা বৃষ্টির গান শুনি, আদিবার কথা মতো একটা বৃষ্টির গানের কথা বলেছে সে।
1: বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, বানের

0: টাইগার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।
3: ব্রাইট আপনি শুনছেন ঢাকা FM 90.4। শুরু হইতে 6:24, মাগরিবের নামাজ আজানের সময় একটু পিছিয়েছে না অনেক, 38:40 দিকে আজান দেয় আর কি। যাক, আরও কিছুটা সময় কথা বলা যাবে, তারপর আমরা মাগরিবের নামাজ আজানের বিরতিতে যাব। আর আপনাদের জানিয়ে রাখছি, সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকার রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আর এর মধ্যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে হীরা ভাই জয়েন করেছে, মিজানুর রহমান। হীরা লিখেছে যে আচ্ছা, হয়তো আরও কয়েক সপ্তাহ থাকা হবে নেদারল্যান্ডে, তারপর ইউরোপের অন্য কোনো শহরে কোম্পানি যেখানে পাঠায় সেখানে যেতে হয়। আচ্ছা, ওকে, আপনি আমাদের অবসান ভাইয়ের মতো ঘুরছেন আর কি। অবসান ভাই ঘুরছে হচ্ছে বাংলাদেশের মধ্যে, আর আপনি ঘুরছেন ইউরোপের মধ্যে। ওকে, হীরা ভাইয়ের অনেক কি অভিজ্ঞতাও সঞ্চয় হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে, তাই না? ওকে, ভালো থাকবেন আপনি এবং সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, আমরা সবাই দোয়া করছি। তারপর আমাদের সাথে হাজির হচ্ছে তিতুমির, হাজির হয়ে গেলাম। তিতুমিরকে অনেক ধন্যবাদ। তিতুমির আজকে একটু গুরু টুরু ছবি দিল না, তিতুমির তো ছবি পাঠায় আমাকে সবসময়। আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কেমন আছেন? আমি পতেঙ্গা থেকে সাথে আছি। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকেও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক রবিউল ভাই, অনেক ভালো থাকবেন। আর আজকে আমাদের ইয়ে কই গেল কি জানি, আমাদের অঙ্কুর বড়ুয়া, অঙ্কুর বড়ুয়াকে দেখতে পাচ্ছি না, হয়তো শেষ সময় আসবে। যাই হোক, যার যখন সময় হবে তখন চলে আসবে। শফিক ভাই আমি নহাবিকেও দেখতে পাচ্ছি না, তারাও মনে হয় গরু টুরু নিয়ে ব্যস্ত, কোরবানির সময় একটু ব্যস্ত থাকে একটু আগে থেকে। দিল আলা লিখেছে, আজকে ভুলেও সূর্যের দেখা পেলাম না, আমি মোটেও রাগ করি নাই। সামান্তা, আছি গো আছি, কিতা খবর? লেডিও সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ওকে সামান্তা রিপ্লাই করেছে দিলওয়ালা, সে ভালো আছে, আজকে সূর্যের দেখা পায়নি। তবে যাই হোক, গত 3-4 দিন যে পরিমাণ গরম পড়েছে, আমার মনে হয় যে গতকালের একটু সামান্য বৃষ্টি এবং আজকের বৃষ্টিটা আমাদেরকে একটু ঠান্ডা করে দিয়েছে, তাই না? মানে আসলে ভয়ঙ্কর গরম পড়েছিল, মানে একদম খুবই কঠিন একটা ব্যাপার ছিল। যাই হোক, এখন একটু ভালো আছি, এটাই শান্তি। আচ্ছা, লেডিও সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আমিও জানিয়ে দিলাম লেডিও সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর একটা বৃষ্টির গান শুনি, আদিবা বলেছিল কয়েকটা বৃষ্টির গান শোনাতে। বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও যেরকম আবহাওয়ার মতো হয়ে আছে। আচ্ছা, আবহাওয়াটা ওয়েদার থামি সব উল্টাপাল্টা হয়ে গেছে, ওয়েদারটা আবহাওয়া হয়ে গেছে না। আচ্ছা দাদু, ঠাড়া পড়া গরম থেকে এতদিনে আজকে একটু শান্তি পেলাম। এই যে জাকারিয়া আমার মনের কথাটা বলেছে, একদম সঠিক একটা বাংলা বলেছে, মানে ঠাড়া পড়া গরম আর কি, যেটা বলে আর কি। তা ঠাড়া পড়া গরম থেকে একটু শান্তি পেলাম। আমাদের এখানে কালকে বিকেলে বৃষ্টি হয়েছে, বিভিন্ন গরম কমে না, কিন্তু আজকে কমেছে। তো আজকে তো বৃষ্টিটা ভালো হয়েছে, পানি জমে গেছে পুরো আমাদের রামপুরাতে। ওকে, গানে যেতে চাই, তবুও বৃষ্টি চাই, খুব সুন্দর একটা গান, ভালো লাগবে আশা করি। ফাহমিদ আনবির কণ্ঠে গানটা শুনে আবারও ফিরে আসছি। আর আমাদের সাথে যারা নতুন জয়েন করেছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিই যে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এই নাম্বারে, সেটা হচ্ছে 01841904904, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আর ফেসবুকে খুবই সহজ, যারা ফেসবুকে রয়েছেন সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, লিখলেই ঢাকা ফেমের আপনি পেজটা পেয়ে যাবেন। সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে আমি তা পড়ে শোনাবো। আর এই মুহূর্তে তবুও বৃষ্টি চাই, আরে উচ্চারণই বৃষ্টি চাই, ঢং করে অনেকে বলে না এত মিষ্টি মেয়েটা, মিষ্টি পরিষ্কার করে বলতে হবে, বৃষ্টিকেও পরিষ্কার করে বলতে হবে। আমি বলছিলাম তবুও বৃষ্টি চাই, বৃষ্টি না বৃষ্টি। বাই ফাহমিদা নবী।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, শুরু হইতে 6:34, আর কিছুক্ষণ পর মাগরিবের নামাজ এবং আজানের বিরতিতে যাব, তারপর আবারও ফিরে আসবো। কিন্তু তার আগে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে রয়েছে হৃদয়ের মাঝে হোগলার বেড়া। আচ্ছা, একটা বিয়ের অনুষ্ঠানে দেখলাম যে ফটোগ্রাফার কোনে কে বলতেছে যে আপু একটু লজ্জা পাওয়ার অভিনয় করেন। এই জিনিসটা হয় ওই, এখন তো আগে তো ফটোগ্রাফাররা কোন রকম ছবি তুলতো, কিন্তু এখন ধরেন একটা বিয়ে শাদীতে দেখা যায় যে মানে টিম থাকে না ফটোগ্রাফার, একদম 5-6 জন চলে আসে, এরা নানা রকম ছবি তুলে এবং বরকনেও আগের থেকে প্ল্যান করে রাখে যে কখন তারা কিভাবে ছবি তুলবে, তারপর আউটডোর কিছু শুটিং হয় এরকম ছবি টুবি তুলে। তার ফটোগ্রাফাররা বলে আর কি যে একটু লজ্জা পাওয়ার অভিনয় করেন, আপনি একটু কান্নাকাটি করেন, একটু ছবি তুলি আর কি এরকম না। এবং দেখেছি, আমার চোখে পড়েছে যখন আমি বিয়ে খেতে গিয়েছি। তারপর সামান্তা লিখেছে কে কিসে আটকায় জানি না, মুকুল বাংলা পড়াতে আটকায়, আমার মুখের মধ্যে একটু জড়তা আছে। হ্যাঁ, ছোটবেলা আমাকে তোতলা বলে ডাকতো বন্ধুরা, সবসময় বলতো, তা আমি অনেক কষ্ট করে আর কি সেখান থেকে ওভারকাম করেছি আর কি। হ্যাঁ, তা এখন এই কারণে একটু কথা বলতে গেলে একটু আটকে যায় আর কি, এটা মাফ করে দিন। এফএম পোকা জাহাঙ্গীর আলম আমাদের সাথে, রাতে 4টা কোলবালিশ চারপাশে দিয়ে ঘুমিয়েছিলাম, কি যে শান্তি ভাইরে ভাই। আচ্ছা, তারপরে আরো অনেক কথা লিখেছেন কিন্তু পড়তে পারলাম না, একটু কথাবার্তা একটু সাবধানে লিখবে না, এরকম মাঝখান থেকে হঠাৎ করে পড়তে গেলে যদি ঝামেলা বেজে যায় তো ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, সব কথা পড়তে পারি না আপনাদের জন্য, আপনারা এত দুষ্টু হয়েছেন আপনারা। আচ্ছা, আমিনা আক্তার আমাদের ভাবি চলে আসছে, মুকুল ভাই আমি কিছুটা ব্যস্ত সময় পার করছি, তারপরও আছি আপনার সাথে, অনেক ধন্যবাদ ভাবি। আমি তো আপনাকে খুঁজছি যে কই গেল, নাকি আপনি আবার ভাইয়ের সাথে গরু কিনতে চলে গেলেন। তারপর সামান্তা লিখেছে একটা লেখা তো পড়ার কথা, কিন্তু এখন কি বলে মাগরিবের নামাজ এবং আজানের বিরতিতে যাব, এই কারণে আপাতত পড়তে পারলাম না, আমি একটু পরে এটা পড়ে শোনাবো। তারপর ওয়াজিয়া ইসলাম আদিবা, বৃষ্টি পরে টাপুর টুপুর, এই গানটা শুনে আমার মেয়ে ভীষণ খুশি হলো, অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি হলাম যে আপনার মেয়ে খুশি হয়েছে। তারপর আমাদের অনেক অনেক শুভকামনা জানিয়েছে শফিক ভাই, তারপর ফাতেমা মদিনা, আমার জন্য পাগল হয়ে মাটিতে গড়াগড়ি খাইতে পারলে তবেই মেসেজ দিবেন, আচ্ছা নয় তো অযথা মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন। আচ্ছা, কাকে বলছেন বুঝতে পারছি না। তারপর শ্যাম্পু আমাদের সাথে জয়েন করেছিল, তারপর যাদের সাথে মিশি তারা অনেক ধনী। আচ্ছা, ধনী গরিবের কিছু নেই বন্ধুত্বের সাথে। ওকে, আর কথা না বাড়াই আমি গানে যেতে চাই, লেডি গাগার একটা গান শুনবো, তারপরে আমাদের একটু বিরতিতে যেতে হবে, মাগরিবের আজান এবং নামাজের বিরতি, তারপর আবার ফিরে আসবো। ওকে, রেইন অন মি বাই লেডি গাগা।

গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। আই গ্যাস।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঢাকা FM 90.4।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লেন কিন্তু

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনার সাথে।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনার সাথে। স্টুডিও হইতে 6টা বাজে 6টা না

আমাদের সাথে জয়েন করেছে, কোন নামটাম নাই, কেমন আছো ভাই? ভাই ভালো আছি, আর একটু নিজের নাম পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ করলে ভালো লাগে আর কি। হ্যাঁ, নাম ছাড়া কেমন লাগে না? আমার সব ফার্মের মুরগির মতো লাগে, ওই যে গাড়ির মধ্যে থাকে মুরগিগুলো সব এক, কোনো নাম টাম নাই, একরকম সাদা সাদা সবগুলো বসে থাকে, সবই মুরগি। তাই এরকম মানুষের যেহেতু চেহারা একটু ভিন্ন, এক একজনের এক রকম আকৃতি, এই কারণে নামটা দিলে একটু ভালো লাগে, হ্যাঁ, নামটা পড়তে। ওকে, ভালো থাকবেন ভাই। আর আমার নাম হচ্ছে মুকুল, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আচ্ছা সরি ভাইজান, একটু মজা করলাম, আজকে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, বাইরে ছিলাম, তখন আপনাকে কল দিয়েছি, আপনি ধরেন নাই। আচ্ছা, একটু টেনশন করছিলাম কি অবস্থা আছেন জানার জন্য। যাই হোক, তারপর বাড়িতে এলাম, বাড়িতে এসেছি 4:30 পর, তখন তাড়াহুড়ো করে মোবাইল চার্জে দিয়েছিলাম, তারপর খুব দ্রুত করে খেলাম, খেতে এসে দেখি 5:05 বাজে, আর তখন একটু বড় ভাইয়ের সঙ্গে এসব নিয়ে কথা বলছিলাম, তারপর ভেতরে একজন কল দিয়েছিল, কিন্তু ওরে বাবা রে বাবা, বিস্তারিত চিঠি লিখে পাঠিয়েছে। যাই হোক, এই মুহূর্তে আমাদের সাথে আসছে, এবং লাভ ইউ ভাইজান, ঈদ মোবারক। এবার ঈদে কিন্তু আমি সালামি চাই, কোরবানি ঈদে কোনো সালামি নাই, কোরবানি ঈদে নতুন কোনো পোশাকও দেই না, কোনো সালামিও দেই না, কোনো কথা নাই, চাকরি করলে চাকরি করতে হবে, কোনো সালামি টালামি নাই, বকশিস নাই, কোরবানিতে কোরবানি দিতে হয়, তাই না? ওখানে তো আমার অনেক টাকা লাগে, মাংস খাওয়াবো রান্না করে, ওকে, কঠিন মাংস খাওয়াবো। এবার অনেকগুলো রেসিপি স্বপ্নে পেয়েছি আমি, কোরবানির মাংস দিয়ে রান্না করব। ওকে, আচ্ছা ভাইয়া, আমি অঙ্কুর বড়ুয়া। আচ্ছা অঙ্কুর তো সবসময় একটা ছবি দিয়ে পাঠায়, আজকে একটু অন্যরকম এসে, কেমন আছো তুমি? কে জানি একজন আমার নামে একটা মেসেজ দিল, ওইটা পেক, অঙ্কুর বড়ুয়া। আচ্ছা, তোমার মতো বন্ধু থাকলে শত্রুর আর কি দরকার, মানে তোমার মতো বন্ধু থাকলে, আরে আমার মতো বন্ধু থাকলে শত্রুর কি দরকার? আচ্ছা, তোমাকে মারা উচিত, বদমাইশ মুকুল, আর শুনবো না তোমাকে, এনাফ ইজ এনাফ। আচ্ছা, ওই যে আমাকে মাথা ফাটান না সেজন এসে হাজির, সে বলে অঙ্কুর বড়ুয়া। অঙ্কুর বড়ুয়া কি এত পচা করে আমাকে এসএমএস দিবে? আসেন সামনে আসেন, এই যে জাকারিয়া তো প্রস্তুত, ধরবো কোন জায়গায় বলো, কোন জায়গায় আসতে হবে, ঢাকার কোন জায়গায় আসতে হবে বলো, ঢাকার বাইরে বলো না, ঢাকার মধ্যে বলো কোন জায়গায় যেতে হবে। আচ্ছা, এফ এম পোকা ময়মনসিং থেকে লিখেছে, কোল্ড ড্রিঙ্কস খেলে গরুর মাংস গ্যাস হয়ে গলা দিয়ে বের হয়ে যায়, এমন সুন্দর সুন্দর বৈজ্ঞানিক কথাবার্তা গ্রামের চায়ের দোকানে শুনতে পাবেন। আচ্ছা, গ্রামের চায়ের দোকানগুলো খুবই মজার এবং আমার ভালো লাগে, গ্রামে গেলে যখন চায়ের দোকানে চা খাই, তাদের আলোচনাগুলো, আসলে সাধারণ মানুষ তো, গ্রামের মানুষ সাধারণ না, এদের প্যাচ অনেক বেশি, গ্রামের মানুষের মধ্যে আমি দেখেছি, মানে জমি জামার প্যাচ হচ্ছে সবচেয়ে বেশি আর কি। আপনি গ্রামে গেলে দেখবেন যে মানে কার কোনটা কত ডেসিমেল সেন্টিমিটার কি হয়েছে, মানে খালি ইঞ্চি পয়েন্ট এগুলা নিয়ে খালি আলোচনা করতে থাকে। তবে তাদের আলোচনার সময় দেখা যায় যে রাজনৈতিক আলোচনা করলেও মানে তাদের মাথা যা আসে বলে আর কি। তো এটা ভালো যে গরুর মাংস গ্যাস হয়ে গলা দিয়ে বের হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস খেলে, এরকম বৈজ্ঞানিক কথাবার্তা বলে, এটা একদম সত্যি কথা, আপনি খুব ভালো অবজারভার আমার মনে হচ্ছে। ইমন খান নিয়াজ আজকে চলে আসছে, আবারও একটু শেষের দিকে আসে, আসসালামু আলাইকুম মুকুল ভাই, ঈদ মোবারক। গরু কিনে ফেলেছেন না কালকে পরশু আর কি, কালকে দেখতে যাবো, এরকম চিন্তা ভাবনা, বৃষ্টি হলে ভাই আমি যাবো না, যারা শরিকদার রয়েছে তাদের উপর একটু অভিনয় করতে হয়, বুঝেন না, মাঝে মাঝে একটু বলি আর কি, ভাই আমার শরীরটা খুব খারাপ, আপনারা যান, যা পারেন কিনে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, আমি টাকা দিয়ে দিব, এরকম একটা ভাব নিতে হয় আর কি। এই বৃষ্টির মধ্যে ভাই খুব কষ্ট, বিশ্বাস করেন। আর আমাদের বাসার কাছে যে হাটটা ছিল ওখানে যেতাম, ওইটা তো বন্ধ হয়ে গেছে এখন, ওখানে ওই যে আফতাবনগরের বিল্ডিং টিল্ডিং উঠে অনেক দূর আমুলিয়া চলে গেছে আর কি, এখন একটু গরু কিনতে যাওয়া একটু ঝামেলা। আচ্ছা, আজ গরু কিনে ফেললাম, দাম নিল 1,00,000, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 1,49,000। আচ্ছা, আমি ভাবলাম 1,49,000, 1,000 টাকা বেশি দিয়ে দিতেন, 1,50,000 টাকা মিল মতো বলা যেত। আচ্ছা, 999 টাকা। আচ্ছা, গিট্টু মিয়া, গরু নাকি ছাগল? আচ্ছা, গিট্টু মিয়া একটা মানুষ আর কি, হ্যাঁ, অপদস্থ করবেন না আমার গিট্টু মিয়াকে। আচ্ছা, আমার প্রিয় মানুষ চলে আসছে, রোজমেরি চলে আসছে, ভাইয়া শুভ সন্ধ্যা, তুমি কেমন আছো? চলে এলাম গান শোনার জন্য, সাথে একটু গানও শুনিও পসিবল হলে, আকাশ প্রদীপ জলে দূরের পানে চেয়ে, এই গানটা শুনতে চাই, তোমাকে এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। রোজমেরিকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, রোজমেরি ভালো থাকবেন এই প্রত্যাশা করি। ওকে, আর আমাদের সামান্তা একটা লেখা দিয়েছিল আমাকে, সামান্তা তো আমাকে মারবে এবার, এবার সামান্তার মার খাবো আমি, আমি সত্যি, সামান্তার লেখাটা তো আমি রেখে গেলাম এদিকে, কই গেল লেখাটা, আল আমি বের করে রাখলাম, সামান্তা এখন তো নিচে পড়ে গেছে, সামান্তা এত কষ্ট করে কতবার বললো যে এই লেখাটা বললে সবাই একটু আনন্দিত হবে। আচ্ছা, আমি এই গানের পর আমি লেখাটা খুঁজে বের করছি, সামান্তা কই গেল লেখা, সর্বনাশ করে ফেলেছি, সামান্তার লেখাটা তো খুঁজে পাচ্ছি না, আরে আমি বের করে, আচ্ছা পেয়েছি। আচ্ছা, সামান্তা লিখেছে,
এই

লেখাটা সবার জন্য একটু পড়ি, বেচারা অনেক সময় বড় বড় লেখা লেখে আমি পড়ি না। অভিমানীর রান্নাঘরে শাকিলের অনুপ্রবেশ, আচ্ছা লিখেছেন সামান্তা কবির। শাকিল রান্নাঘরে ঢুকতেই সামান্তা কোনো দিকে না তাকিয়ে বলল, বের হও, রাগ করলা? না। তাহলে বের হতে বলতেছো কেন? কারণ শান্তিতে চা বানাতে চাই। শাকিল হেসে কেটলির পাশে গিয়ে দাঁড়ালো, চা বানাইতেছে না অভিমান সিদ্ধ করতেছে কে জানে। সামান্তা এবার তাকালো, সেই তাকানোতে আদর চেয়েও বেশি ঝাঁজ। আচ্ছা ওরে বাবা রে বাবা, তোমার সব কিছুতে মজা লাগে তাই না? না, একটা জিনিস লাগে না, কি? তুমি চুপ থাকলা, কিছুক্ষণ শব্দ হলো শুধু চামচের, চায়ের পানি ফুটছিল ধীরে ধীরে, রাগও সম্ভবত। শাকিল আবার বলল, এখন রাগ করলা? না। তাহলে আবার দিকে তাকাচ্ছ কেন? তাকে রাগ কমে যায়। আচ্ছা আমি পড়তে পারছি না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। শাকিল একটু থামলো, তারপর ধীরে ধীরে বললো, তাহলে তাকাও না কেন? সামান্তা তাকালো না, তবে চায়ে চিনি একটু বেশি দিলে। শাকিল এক চুমুক দিল, মুখটা কুচকালো, তারপর অত্যন্ত নিরীহ গলায় বললো, এখনো রাগ করলা? সামান্তা এবার তাকালো। হ্যাঁ। শাকিল অবাক হয়ে বলল, তাহলে চায়ে চিনি এত বেশি দিলা কেন? সামান্তা মগটা তার হাত থেকে নিয়ে নিল, এটা তোমার না। আচ্ছা আমি কিছু বুঝিনি, আগে মাথা কিছু বুঝতে পারিনি আর কি সামান্তা। আচ্ছা যাই হোক, সে লিখেছে একটা কিছু লিখেছে আর কি। ওকে, আমরা গানে যেতে চাই, গানের পর ফিরে আসব। এই মুহূর্তে একটা হিন্দি গান শুনি, তারপর শুনে এসে তারপর দেখি। রোজমেরি একটা গানের কথা বলেছে, গতদিন তাকে শাস্তি দিয়েছিলাম যে গান শোনাবো না।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
4: ঢাকা FM এক নেশন এক স্টেশন। আর যেটা বলতে চাই, সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপিফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও, ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারে আমার এই আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, ফেসবুকে পূর্ণিমা আমাদের সাথে জয়েন করেছিল, তানভীর বানের একটা গানের কথা বলেছে। আচ্ছা দেখি, আমি যদি খুঁজে পাই তাহলে অবশ্যই বাজাবো। হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে, বাসে করে ফিরতেছি, এক ছোট ভাই ফোন দিল, ভাই কই আপনি, বান্দার সাথে গেজাতে ইচ্ছা করছিল না, নিচু গলা বললাম বাসে আছি, পাশের সিটে সুন্দরী একটা মেয়ে, এখনো আমারে বিরক্ত করিস না, রাখি। আচ্ছা, আমার পাশের সিটে বসা চাচা মিয়া কিভাবে যেন কথাটা শুনে ফেললো, ফোন রাখতে তিনি বললেন, বাবারে এই বয়সে ভণ্ডামি শিখে গেছো, দিন তো আরো পড়ে আছে সামনে। মুরব্বী ঠিকই বলেছে, ভণ্ডামি করা যাবে না। আচ্ছা, সামান্তার লেখাটা পড়ে দিয়েছি, আমি কিছুই আগামাথা বুঝতে পারিনি, সামান্তার লেখা আসলে আমি বুঝি না কিছু, এটা আসলে আমার অজ্ঞতা। তারপর শ্যাম্পু লিখেছে আমাদের, আমার পুরো বিশ্বাস আছে আমি যদি শিয়াল হতাম তাহলে চালাকিও করতে পারতাম না। আচ্ছা, খুবই ভালো মেয়ে আমাদের শ্যাম্পু। আচ্ছা, শ্যাম্পুর পুরো নামটা কি, আপনি খালি শ্যাম্পু লিখে পাঠিয়ে দেন দুষ্টামি করে। এফ এম পোকা জাহাঙ্গীর আলম একটা সুন্দর বস্তুনিষ্ঠ একটা লেখা পাঠিয়েছে, পারিবারিকভাবে বিয়ে করলে ইলেকশন, প্রেমের বিয়ে হলে সিলেকশন, পালিয়ে বিয়ে হলে স্বতন্ত্র, দুইজনের অমতে বিয়ে হলে স্বৈরতন্ত্র, প্রেম করে পারিবারিক বিয়ে, দলীয় মনোনয়ন, নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধা থাকলে বিরোধী দলের ষড়যন্ত্র, বিয়ে না করার ইচ্ছাকে একনায়কতন্ত্র, নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলে গণতন্ত্র, কাজিনের সাথে বিয়ে হলে রাজতন্ত্র, তাবিজ করে বিয়ে করলে তন্ত্র মন্ত্র। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে, পড়ে ভালো লাগলো। আচ্ছা, তারপর আরেকজন আমার সাথে জয়েন করেছে, শুধু হাই লিখেছে। আচ্ছা, একটু নাম টাম লিখেন ভাই, ভয় পাওয়ার কি আছে, আমরা তো চুরিদারি করি নাই কিছু। হ্যাঁ, সাহসের সাথে নাম টাম লিখবেন। ওকে, ঘন্টা শেষ হয়ে আসছে, আরও সময় থাকবো আপনাদের সাথে, আরও অনেকটা সময় আছে এই ঘন্টাটা। আপনারা আমাকে এসএমএস করুন বেশি করে, ফেসবুকে রয়েছি, যারা ফেসবুকে রয়েছেন আই লাভ ঢাকা FM লিখলে ঢাকা FM এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, আই লাভ ঢাকা FM আমাদের পেজের নাম। হ্যাঁ, ওটা লিখতে পেয়ে যাবেন, সেখানে গেলে আপনি আমার একটা পোস্ট পাবেন, তার নিচে আপনি কমেন্ট করলে আমি পড়ে শোনাবো, কিংবা কোনো কথা যদি কোনো গানের রিকোয়েস্ট কোনো কিছু করতে চান করতে পারেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নাম্বারে, 01841904904 এই নাম্বারে। আমরা এবার লতা মঙ্গেশকরের তারুণ একটা গান শুনবো, খুবই সুন্দর একটা গান, গানটার নাম হচ্ছে আকাশ প্রদীপ জেলে।

0: Gas United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: শুনছেন ঢাকা এফ এম 90.4। গলার মধ্যে কি ব্যাঙ ঢুকলো নাকি? আচ্ছা, যেটা বলতে চাই যে একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, আর আমাদের গিট্টু মিয়াকে দেখতে পাচ্ছি, বালামের একটা গানের কথা বলেছে। আচ্ছা, আমি চেষ্টা করব যদি সময় থাকে। প্লে লিস্টে অনেক সুন্দর সুন্দর গান দেখতে পাচ্ছি, এগুলো ফেলতে ইচ্ছা করছে না। আর কোরবানি তো চলেই আসলো, অনেকেই গরু কিনে ফেলেছেন, তবে কালকে থেকে শুরু হবে আসল বিক্রিটা। কারণ বৃহস্পতিবার ঈদ, সবাই আমরা ঢাকা শহরে যারা থাকি তো আমাদের একটু সমস্যা হয় যে গরু রাখার জন্য একটু সমস্যা হয়, যারা ভাড়া থাকি তাদের আরও সমস্যা হয়ে যায়। তারপরেও গ্যারেজে থাকে সবাই গরু নিয়ে আসে। তবে আজকে যেহেতু অফিস শেষ দিন, অনেকেই অফিস করছে, কালকে থেকে ছুটি শুরু হয়ে যাবে। তা কালকে মঙ্গলবার, আশা করি যে অনেকেই গরু কিনবে। আর যেটা হচ্ছে যে হাটে যখন যাবেন একটু সাবধানে, অনেকেই বাচ্চাদের হাটে নিয়ে যায়, অনেক বাচ্চারা বায়না ধরে যে গরু কিনতে যাবে, আর বাবারাও খুব আগ্রহী দেখায়, আগ্রহ হয়ে পড়ে যে বাচ্চাকে নিয়ে যাবে। তো আমি এই জিনিসগুলো খুব ভয় পাই, আমার মনের কথাটা একটু বললাম আর কি, যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এর জন্য, যে আবার বৃষ্টি হচ্ছে, কাদার ব্যাপার, গরু দৌড়ে চলে আসে। আজকে আমাদের শান্তিনগরে একটা ভিডিও দেখলাম, যে শান্তিনগরে আমার এক বড় ভাই আছে, তার একটা চাইনিজ রেস্টুরেন্টের পাশে তাদেরই দোকান, একটা বিরিয়ানির দোকান, গ্লাস ভেঙে গরু দোকানের ভিতরে ঢুকে গেছে, একদম পুরা সামনের থাই গ্লাস ভেঙে ফেলছে, মানে ভয়ঙ্কর অবস্থা। তো এই কারণে বাচ্চাদেরকে হাটে নেওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করবেন, একটু বুঝিয়ে বলবেন যে বাবা আমরা গরু নিয়ে আসছি, তারপর তুমি দেখবে বাসায় আসতে গরুকে খাওয়া দাওয়া দিল, দেখলো, ওটা এক কথা। কিন্তু এই হাটে কিন্তু আসলে একটু সমস্যা হয়ে যায়। ওকে, এই বাচ্চাদের নিয়ে গেলে অনেক সময় দেখেছি অনেক দুর্ঘটনা ঘটে, সাবধানে থাকাই তো একটু ভালো, তাই না? আর বৃষ্টি হচ্ছে। ওকে, একটা গানে যেতে চাই, গানের পর আবারও ফিরে আসছি। আমরা এই মুহূর্তে সোলসের একটা গান শুনবো, গানটার নাম কি জানি, আচ্ছা নাম দিয়ে কি হবে, নাম দিয়ে কাম কি, তাই না? কি জন্য বলে না, নাম দিয়ে কাম কি।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ভালো লাগলো, সবাই আশা করি ভালো আছেন। আর স্টুডিও ঘড়িতে 7:31, একটার পর একটা সুন্দর সুন্দর গান শুনছি, এরপর একটা সুন্দর গান শুনবো কানিজ সুবন্নার কণ্ঠে। অনেকদিন পর এই গানটা, আমি একটু পুরাতন মানুষ তো, মানে রেডিওর শুরু থেকে আমি একটু রিকল করার চেষ্টা করি যে আগের গানগুলোর কথা, একটু ভাবি আর কি, তখন খুঁজে খুঁজে কিছু গান বের করি আপনাদের শোনানোর চেষ্টা করি। মর্জিনা আক্তার আমাদের সাথে রাগ করেছেন না, বললাম যে মর্জিনা আমাদের সাথে রাগ করেছে না। মর্জিনা আক্তার লিখেছে, আপনি আপনার ভক্তদের সময় দেন, ব্যাপারটা ভালো লাগে। আচ্ছা, জেনে খুশি হলাম। আসলে আমি সবসময় একটু SMS কমেন্ট, মানে আমার শোটাই থাকে এরকম, আমার স্পেশাল কোনো কন্টেন্ট নেই, আমার কথা বলতে ভালো লাগে। যে আপনারা যে কথা বলেন তার পিঠে আমি, তার পিঠে না, ঘরে চড়ে বসি না, মানে তার সাথে সাথে যদি মিল রেখে কোনো কথা পাই সেটা বলি আর কি, এইভাবেই চলছে। আর মর্জিনা আজকে প্রথম কমেন্ট করলেন, মর্জিনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। এবং আমাকে প্রতি সোমবার আপনি শুনতে পাবেন, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন, আশা করি আপনি জয়েন করবেন। আর মর্জিনা এখানে আরও অনেক বন্ধু রয়েছে, যে পূর্ণিমা রয়েছে, তারপর সামান্তা, জ্যোতি ওরা রয়েছে, ভাবনা রয়েছে, আপনি সবার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করতে পারবেন। হ্যাঁ, আমাদের সাথে থাকলে আপনার সময়টা ভালো কাটবে। আর আমাদের একটা গ্রুপও আছে, মুকুল স্টি স্টল একটা গ্রুপও আছে, সেখানেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। মর্জিনাকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নতুন জয়েন করার জন্য। MD সিয়াম সরকার, কি খবর মুকুল ভাই? খবর ভালো আছে, গরু কিনি নেই, কালকে বৃষ্টি হলে ফাঁকি দেওয়ার চেষ্টা করবো, বৃষ্টি না হলে হাটে যাওয়ার চেষ্টা করবো, এটা হচ্ছে আসল কথা। আচ্ছা, আর মর্জিনা লিখেছে, আমি আর হাজবেন্ড মিলে শুনছি আপনাকে। বাহ, খুবই ভালো, দুজনের প্রতি অনেক শুভেচ্ছা রইল। জামাই বউ দুজন মিলে আমাদের শুনছে। কফি হাউস গানটা প্লে করে দিন, ওনার খুব পছন্দের গান এটি। আজকে আপাতত কফি হাউসটা দু সপ্তাহেই বাজিয়েছি অনেকের রিকোয়েস্টে, মানে একই গান সবসময় বাজাই না, আমি দুঃখিত। আজকে কফি হাউসটা বাজাবো না, অন্য গান আপনাদেরকে শোনাচ্ছি, ওকে, মন খারাপ করবেন না। আর খুবই ভালো, জামাই বউ মিলে আমাদের রেডিও শুনছেন, ওই রাস্তাঘাটে দেখা যায় কিছু, ওই জামাই বউ চানাচুর খুব ফেমাস ঢাকাতে, আপনাদের কোথায় থাকেন আমি জানি না, দেখেছেন কিনা, রাস্তাঘাটে দেখবেন যে খুব, মানে জামাই বউ চানাচুর ওই ভ্যানগাড়ির মধ্যে বিক্রি করে। আমি প্রায় খাই জামাই বউ চানাচুর, যখনই দেখি তো ওখানে গেলে দেখা যায় ওর পেঁয়াজ মরিচ কাটা থাকে, চানাচুর সুন্দর করে বানিয়ে দেয়, তো সুন্দর জামাই বউ চানাচুর। হ্যাঁ, কি বন্ধন জামাই বউর মধ্যে। আচ্ছা, তারপর আমিনা আক্তার, ভাই পূর্ণ শুধু এলাকার গরু দেখে বেড়াচ্ছে, আর জিজ্ঞেস করছে বাবাকে তাদের গরু কবে কিনবে। হ্যাঁ, ছোটবেলাটা তো আসলে এমনই, পূর্ণ গরু কিনবে, বাবা তো কালকে গরু কিনবেই, কালকে না কিনলে পরশুদিন তো শেষ দিন। তবে আমি কোরবানির আগের দিন গরু কেনাটা পছন্দ করি না, কেন না আমি একবার মানে এটার ভুক্তভোগী আর কি, মানে গরুই ছিল না, পুরো হাট ফাঁকা, মানুষ এখান থেকে ওইখানে, মানে কি ভয়াবহ অবস্থা। তার পরবর্তীতে মনে হয় আমরা খুব দাম দিয়ে একটা গরু কিনে সাতজনে ভাগ করে গরুটা দিয়েছিলাম আর কি, অনেক দূর থেকে গরুটা আনা হয়েছিল। মানে আগের দিন অবশ্যই রিক্স নেওয়াটা ঠিক না, কালকে হচ্ছে পরিপূর্ণ সময়, একটু দাম কম বেশি হবে আর কি, আগের দিন পর দিন কম বেশি একটু হবে, কালকে গরুটা কিনে ফেললে সেফ। আর পরের দিন আসলে একটু রিক্স হয়ে যায়, আগের দিন গরুর দাম অনেক বেড়ে যায় কিংবা অনেক সময় কমেও যায়, কিন্তু আসলে এই দাম কমা বাড়া কোরবানির নিয়তের সাথে একটা ঝামেলা করে, আমার মনে হচ্ছে কনফ্লিক্ট করে, কারণ আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিই। মোটামুটি রিজনেবল একটা দামে আপনি কালকে যেভাবে কিনতে পারেন, আমরা চাই না যে ব্যাপারীও ঠকে যাক কিংবা আমরাও জিতে যাই, আসলে জিতে যাওয়া ঠকে যাওয়ার মধ্যে কোনো সম্পর্ক না, এটা মানে কি বলে কোরবানির সাথে যায় না। কোরবানির যে উদ্দেশ্য, আমরা আল্লাহকে, আল্লাহর উদ্দেশ্যে যে কোরবানিটা করি, সেখানে আসলে এই জিনিসটা যায় না। এখানে মনে হয় যে কালকে কিনে ভালো। আর যারা কোরবানি গরুর বিজনেস করে, একদম সাধারণ প্রান্তিক কৃষকরা, অনেক কষ্ট করে তারা এই গরু পালে, কেউ দুটা তিনটা পালে কোরবানির উদ্দেশ্য করে যে কিছু টাকা পাবে, তো এই কারণে মানে টাকা একটু কম বেশি হলেও এগুলো নিয়ে দুঃখ পাবার কিছু নেই, এটা আল্লাহর রাস্তায় যাবে। ওকে, আর পূর্ণকে একটু সাবধানে রাখবেন ভাবি, এই গরু গুতা উতা দেয়। আমাদের শান্তিনগরে এক গরু বিরিয়ানির দোকানে ঢুকে পড়েছে, বুঝছেন, এই গরু মনে হচ্ছে আমার সাথে অনেক মিল আছে, কারণ আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, প্রায় বিরিয়ানি খাই, তো এই গরুটা বিরিয়ানির দোকানে ঢুকে পড়েছে। আমাদের শান্তিনগরে একটা নান্নার বিরিয়ানি আছে, একদম সামনের
2: ক্লাস ক্লাস ভেঙে তারপরে গরু বের হয়ে গেছে, মানে ভয়ঙ্কর অবস্থা। ভিডিও পাঠালো একটু আগে আমার এক বন্ধু, আমার মোবাইলে দেখে তো দেখলাম যে এটা কি। আচ্ছা, তারপর সামান্তা লিখেছে বিয়ের রচনা পড়লাম। আচ্ছা ওকে, বিয়ের রচনা একটু আগে লিখেছিল জাহাঙ্গীর এফ এম পোকা। শফিক ভাই লিখেছে শুভ রাত্রি মুকুল ভাই, ঈদের দাওয়াত রইল আপনার, অনেক অনেক শুভেচ্ছা শফিক ভাই। আর এই পূর্ণকে নিয়ে গরু কেনার ব্যবস্থা করেন, বাচ্চা অস্থির হয়ে আছে গরু দেখার জন্য। আচ্ছা, তারপর সামান্তা লিখেছে আপনার পড়ার স্টাইলে আমার মাথার উপর দিয়ে গেছে। সামান্তার পড়া যেমন আমি আমার মাথার উপর দিয়ে যায়, যা লিখে সব আমার মাথার উপর দিয়ে, আমি কিচ্ছু বুঝি না লেখা, আর আমার পড়াটাও তার মাথার উপর দিয়ে যায়। আমাদের দুজনের একদম বিপরীত একটা অবস্থান, কিন্তু দুজনের মধ্যে বন্ধনটা খুব ভালো, মানে ও আমাকে খুব শ্রদ্ধা করে আর আমিও সামান্তাকে আমার বোনের মতো করে দেখি, আদর করি অনেক। ওকে সামান্তা, ঠিক আছে, তা তুমি লিখবা, আমি পড়তে পারবো না, আর আমি পড়বো বুঝতে পারবো না, ঝড়ের গতিতে পড়েছেন কি বুঝবেন। আচ্ছা পূর্ণিমা খাতুন, পরে দেখবো, বাসায় গিয়ে আমি রাতে শুয়ে শুয়ে তখন পরে বোঝার চেষ্টা করব। আচ্ছা পূর্ণিমা লিখেছে ভাই আমাকে গান শোনান। আচ্ছা তানভীর গানের জন্য অস্থির হয়ে আছে পূর্ণিমা, আরো অনেকের কোন দিকে যে যাই আমি, সময় শেষে আসছে, কি করবো যাই না। আচ্ছা যাই হোক, এই মুহূর্তে আমি কানের সুবর্ণা একটা গান খুঁজে বের করেছি, আমার খুব ভালো লাগতো আগে, একদম রেডিও শুরু থেকে গানটা অনেক দিন আগে, ভালো গানটা, খুব সুন্দর গানটা। ঠান্ডা কিন্তু সুন্দর, মিউজিকটাও কেমন জানি ভালো।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আমার বুঝলাম না কিছু, এখনই খালি মাংস খাই খেয়ে করতে ইচ্ছে করছে। মানে কোরবানির মাংস এত টেস্ট, আল্লাহ যে একটা রহমত দিয়ে দিয়েছে, হ্যাঁ এত খেতে ইচ্ছে করে। মানে পরোটা দিয়ে খাও, এটা দিয়ে খাও, মনে হচ্ছে যে কোরবানির দুপুরবেলার খাওয়াটা বেশি মজা লাগে। মানে একদম মাংস কেটে এনে তারপর যে রান্না করা হয়, তারপর সালাদ দিয়ে, তখন আমার পোলাও খেতে ইচ্ছে করে না, ভাত খেতে ইচ্ছা করে। মানে ভাত দিয়ে মাংসই বেশি ভালো লাগে। আর আমার একটা জিনিস, মানে এখন একটু বয়স হচ্ছে, বাসার থেকেও মানা করে, আমার বন্ধুরাও বলে যায় রে তুই এরকম কি করে খেয়ে ফেলিস। মানে আমার হচ্ছে চর্বি আছে না, ওই যে একদম একদম পরিপূর্ণ চর্বি থাকে মাংসের মধ্যে, যেগুলো একদম তেল না, মানে ইয়া তেল না, ওই যে কি বলে এটা, মানে পচা চর্বি না, মানে গোল গোল থাকে যেটা মাংসের মধ্যে, তা আমার চর্বি খুব পছন্দ। আমি খাপা খাপ খেয়ে ফেলি, মানে রান্না করলে একটু চর্বি থাকলেই রান্নার সময় উঠি আমি বাটিতে করে খেয়ে ফেলি। এটা তো আসলে আস্তে আস্তে একটু খারাপ আর কি, বয়সে আস্তে আস্তে কমানো উচিত, কিন্তু আমার লোভ সামলাতে পারি না, খাই আর কি। বাঁচব কয়দিন, যাক যাবারও সময় হয়ে গেছে না, একটু পরে যাবো, একটা গান শুনে এসে তারপর যাবো। কিন্তু এর মধ্যে হোয়াটসঅ্যাপে ভাবনা, ভাবনা লিখেছে থ্যাংকস ও সানাম, লাকির গানটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ গান, আমি তোমাকে রবীন্দ্রসঙ্গীত তুমি রবে নিয়োবে গানটা দিতে বলেছিলাম। আচ্ছা আজকে তো সময় নেই, আমি নেক্সট দিন শোনাবো, ওকে। আর আপনার আম্মার জন্য অনেক দোয়া করি ভাবনা, আন্টিকে আল্লাহ সুস্থ রাখুক, আর আমার আম্মার জন্য দোয়া করবেন, হ্যাঁ আমার আম্মাকে যাতে আল্লাহ একটু সুস্থ করে দেয়, বাসায় গিয়ে যাতে তাকে একটু ভালো দেখতে পায় আর কি। খুবই খারাপ অবস্থা, কথাই বলতে পারে না ঠিক মতো এখন, এমন অবস্থা। রোজমেয়ী লিখেছে, ভাইয়া বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমার পছন্দের গানটা শুনিয়েছ, এই জন্য তোমাকে অনেকগুলা থ্যাংকস। আচ্ছা ভাইয়া বাসায় আছি, বসে বসে তোমার কথার গান শুনছি, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ রোজমেরি, অনেক ভালো থাকবেন, আর আমার আম্মার জন্য একটু দোয়া করবেন আপনারা, হ্যাঁ সবাই। আমি বিদায় নিচ্ছি না, আমি আছি কতক্ষণ, আম্মার শরীরটা ভালো না, মানে একদম হার্ট একটু বড় হয়ে গেছে, ডাক্তার যেটা বললো আর কি, তারপর আবার একটু বুকে পানি জমেছে বললো, তো শ্বাসকষ্ট হচ্ছে, তো এগুলোর ওষুধ দিয়েছে ঠিক হচ্ছে, কিন্তু আবার ডায়াবেটিক্সটা অনেক বেশি, ডায়াবেটিক্সটা কন্ট্রোলে আনতে পারে না দেখেই তার শরীরটা আরও খারাপ হয়ে যায় আর কি, কিচ্ছু খেতে চায় না, পড়ে থাকে, মানে খারাপ লাগে খুব। এমনি বাবা নাই, মাই তো সম্বল, মায়ের সাথে সব কথা শেয়ার করি, তারপরও আজকে আসার সময় বিছনার থেকে উঠে আমাকে মাথায় হাত তাত দিয়ে অনেক আদর করে দিল, রাতে গিয়ে আবার দেখা হবে, দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে গিয়ে দেখি। আপনাদের দোয়া অনেক কাজে লাগে, আম্মা সবসময় বলে আমাকে, বলে যে বাবা রেডিওতে আমার কথা বলছিস তো, দোয়া করতে সবাইকে, কারণ আমি বলি যে হ্যাঁ সবসময় বলি, সবাই আপনার কথা জিজ্ঞেস করে যে কেমন আছেন, ওকে। তারপর জাকারিয়া লিখেছে যে আমার ফুপুর নাম হচ্ছে মর্জিনা, তাকে জিজ্ঞেস করো তার বাড়ি কোথায়। আচ্ছা আমি প্রোফাইল থেকে দেখে নিয়েছি, তার বাড়ি চট্টগ্রামে। আচ্ছা তা জাকারিয়ার ফুপুর নাম হচ্ছে মর্জিনা। আচ্ছা আপনার ফুপু নাকি, হ্যাঁ একই নামে তো কত মানুষ থাকে। আচ্ছা আপনি ফুপু বলে ডাকেন, মর্জিনা জয়েন করেছে আমাদের সাথে, ফুপাও আছে কিন্তু সাথে শুনছে। আচ্ছা আরেকজন লিখেছে, ভাইয়া তোমাকে অনেক সময় ভালোবেসে অনেক কথা বলি, প্লিজ মাইন্ড করবে না, আশা করি বুঝতে পারছেন, সবই বুঝতে পারি তো, আমাকে কেউ মারতে চাইলেও যে আদর করে মারতে চায় আমি তো এটা জানি, আর কেউ ভালোবেসে বিরিয়ানি খাওয়ায় না কেন আমাকে কেউ। আজকে একটু বিরিয়ানির একটা ঝোঁক চেপেছে, ওই যে গরুটা বিরিয়ানির দোকানটা ভেঙে ফেলছে আমাদের শান্তিনগরে, আমি দেখলাম ভিডিওটা আজকে। আচ্ছা তবে একটা কথা সত্য, তুমি মাই ডিজার্ভ করো ছোট বাবু। আচ্ছা অনেক ভালো কথা বলে টোলে তারপর বলে যে আমি নাকি মাই ডিজার্ভ করি, আমি কেন মাই ডিজার্ভ করি, আমি কি করেছি আমি, হ্যাঁ একটা নিরীহ একটা ছেলেকে এভাবে আপনারা মারতে চান। আচ্ছা আজকের এই দিনে জানিয়ে দিলাম মুকুশ স্টলকে ভালোবাসি, রায়হান সৈয়দপুর থেকে, বাহ সে আমার গানের সাথে মিল লিখে লিখে দিয়েছে, ওকে অনেক ধন্যবাদ রায়হান, খুব খুশি হলাম। ওকে আমি আরেকটা গান শুনবো, তারপরে এসে বিদায় নেব, এই মুহূর্তে আমরা একদম জেমসের লুটপাট হয়ে যেতে চাই সব।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4। যাবার সময় হয়ে গেছে। সাইফুল লিখেছে, আজ আমি ঠিক মতো ডিউটি করতে পারলাম না, তাতে কি রাগ করলা? ঈদের আগে যাকে একটু মাফ টাফ করে দিলাম আর কি। ওকে, আর সাইফুল একটা গোলাপি রঙের গরু দরকার, ওটার ব্যবস্থা সে করবে, এটা চিন্তা আমাদের দরকার নেই। হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে, ওড়না দিয়ে চুলা থেকে পাতিল নামা এমন একটা মেয়ের আইডি দেন, আজকের মধ্যেই বিবাহ করবো। ঈদের আগে সময় নেই, বিয়ে হবে সব ঈদের পরে, এখন দাওয়াত টাওয়াতে যেতে পারবো না, ঈদের মাংস টাংস খাবো। আচ্ছা, কোরবানি ঈদের পরে কিন্তু প্রচুর বিয়ে হয় জানেন তো, গ্রামে বেশি হয়, কেন অনেকে ঈদে বাড়িতে যায় তো, তখন ওই সময়টা মিলিয়ে মানুষজন বিয়ে শাদীর ব্যবস্থা করে। গ্রামের বাড়িতে যারা ঈদে যায় দেখবে, ঈদে বেড়াতে যায় দেখবেন যে দু একটা বিয়ে খেয়ে আসে, মানে ঈদের পরেই বিয়ে হয় অনেক সময়। তারপর পূর্ণিমা খাতুন লিখেছে, আজ গান না শোনালে খবর আছে। পূর্ণিমা, আমি কান ধরে মাফ চাইলাম আর কি, ক্ষমা করে দিন আমাকে। কোন গানের কথা বললেন? কোনো একবারও বললেন না, গতদিন বলেছিলাম, আমি কি মনে থাকে? বয়স হয়ে গেছে, গত সপ্তাহের কথা কি আমার মনে থাকে? আমাকে একটু আগে বললেও তো আমি কিছু একটা করতে পারতাম। আচ্ছা, শাকিল আহমেদ ফারহানকে যদি গুরু একটা গুতা দিত। আচ্ছা, সামান্তা লিখেছে, সামান্তা আপনি লেখালেখি করেন, এই গরুকে গুরু বানিয়ে দিয়েছেন জিনিসটা তো ঠিক না। আপনি দেখেন এই কি লিখেছেন, গুরু লিখেছেন, গুরু একটা যদি গুতা দিত গুরু কি খাবে নাকি? গরু গরু গরু বলতে হবে, ঠিক আছে? খালি আমার লেখা, আমি পড়তে পারি না, আর নিজে ভুল লেখে ওটা কিভাবে পড়বো? গুরু লিখেছেন, গুরু যদি একটা গুতা দিত, গুরু গুরু কোথায়? আচ্ছা, শফিক ভাই লিখেছে, মুকুল ভাই আজকে এত বৃষ্টির সময় কি করেছেন? এই দুপুরে একটার দিকে বৃষ্টির কথা বলছি আর কি। ভাই ভয়ঙ্কর অবস্থা বৃষ্টি, যখন আমি তো একটু দেরি করে উঠি, উঠার পর নাস্তা নাস্তা খেয়ে পেপার পড়লাম, তারপর গোসল করলাম, নামাজ পড়লাম, বৃষ্টি চলছেই। তা আমি ভেবেছি যে বৃষ্টিটা একটু দুইটার মধ্যে কমে গেলে তারপর একটু এক ঘন্টায় মনে হয় পানি নামবে আর কি। তারপর যেটা হলো যে বৃষ্টি দুইটার মধ্যে কমে গেছে, তারপর আমি খুব তাড়াহুড়া করে যে এত কষ্ট করে যেতে হবে আজকে, একটু আগে আগে যাই। তা আমি আড়াইটার সময় ঘর থেকে বেরোয়েছি, বের হয়ে দেখি যে চারতলা তো নিচতলা দেখি যে আমাদের যে বললাম গ্যারেজে পানি উঠে গেছে, এবং আশেপাশের সব বাড়ি যেগুলো নিচে ওগুলো পানি উঠে গেছে, রাস্তায় পানি। তা প্লাস্টিকের জুতা পরে বেরোয়েছিলাম, এই বৃষ্টির সময় এটা খুব কাজে লাগে। তারপর বহু কষ্টে কোনো রিক্সা টিক্সা কিছু পাই না, আবার আমাদের মেইন রাস্তাটা কেটে রেখেছে ওয়াসা থেকে, কি জানি কাজ করছে পানির, এটা নাকি অনেক মাস সময় লাগবে, এটা কবে ঠিক হয় জানি না। তারপর হেঁটে হেঁটে রামপুরা এসে তারপরে বাসে উঠলাম, তারপর জাকাল্লা মানে ভালোভাবে এসে অফিসে পৌঁছাতে পেরেছি, কিন্তু আমাদের গলিতে পানি ছিল। এখন আশা করি যে এই সময় রাতে যখন যাব তখন পানি শুকিয়ে যাবে, কারণ পানি যাচ্ছিল দেখলাম, কিন্তু ওই যে সোয়ারেজগুলো ময়লা হয়ে থাকে, ময়লাগুলো উঠায় না, এই কারণে আরও বেশি জ্যাম হয়ে থাকে। ওকে, বা আজকের মতো বিদায় নিতে হচ্ছে। এর মধ্যে জাকারিয়া কি লিখেছে, আল্লাহ হাফেজ দাদু, কথা হবে আগামী সপ্তাহে, একেবারে কোরবানিদের পর, আন্টির জন্য দোয়া রইল, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক, এবং ঈদে সবসময় সবাই সাবধানে থাকবেন, মাংস কাটাকাটির সময়ও খেয়াল রাখবেন যাতে কেউ অ্যাক্সিডেন্ট না করে। তাড়াহুড়ো করে মাংস কাটতে গিয়ে অনেকে হাত তাত কেটে ফেলে, কিংবা সামনে বাচ্চা দাঁড়িয়ে থাকে, মাংসের হাড্ডিতে কোপ দিলেন, মাংসের হাড্ডির ময়লা গিয়ে চোখের মধ্যে লাগে, নানা রকম যন্ত্রণা হয়। তো এইসব থেকে সবাই একটু সাবধানে থাকবেন। ওকে, আর যাবার আগে আবারও বলছি যে আমাদের যাদের পিতামাতা নেই, সকল কবরবাসী বাবা মার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, এবং যারা জীবিত বাবা মা রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক। আমার প্রয়াত পিতার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আব্বাকে বেহেশত নসিব করে। আমার অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন, আম্মা যেন মাকে, আল্লাহ যেন মাকে সুস্থ করে দেয় এবং দীর্ঘ নেক হায়াত দান করে। হ্যাঁ, আর সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের পর আবারও কথা হবে, তখন আমরা ঈদের আপনাদের গল্পগুলো শুনবো যে আপনারা কে কি করছেন, কি খাচ্ছেন, হ্যাঁ কেমন মাংসের অবস্থা সবকিছু নিয়ে। মাংস নিয়ে আজকে কথা হলো না, আজকে ভাবলাম যে কোরবানি নিয়ে অনেক কথা হবে, কিন্তু অনেকেই আজকে অংশগ্রহণ করেনি, হয়তো হাট টাট নিয়ে ব্যস্ত, কোরবানির সময় একটু ব্যস্তই থাকে এই কারণে। যাই হোক, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এজেন্সি ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Vaccination Action.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম, সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, উঠে আসে জনবান্ধব নানা কর্মসূচির বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা 7 দিনের সরকারি ছুটি, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট হয়ে উঠেছে হাটগুলো। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মুসল্লিরা আজ রাত্রি যাপন করছেন মিনায়। যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত 15, আহত 10। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু ভারতে, উদ্বোধনী ম্যাচে ভুটানকে হারিয়ে নেপালে শুভ সূচনা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আজ রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গত 100 দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। সংবাদ সম্মেলনে শিশু রামিসার ঘটনায় সরকারের অবস্থানের কথা উল্লেখ করে মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী পরিবারের সদস্যদের বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতোমধ্যেই এই ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে, যত দ্রুত সম্ভব সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। আরো শুনুন প্রতিবেদনে।
2: দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের পর চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বাধীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার গঠনের পর নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
3: দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরো শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
2: বিগত 100 দিনে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এই সময় মন্ত্রিসভায় গৃহীত 60টি সিদ্ধান্তের মধ্যে 37টি অর্থাৎ 62% বাস্তবায়িত হয়েছে, বাকি 23টি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। ডক্টর মাহাদি আমিন বলেন, গত 3 মাসে গুম, খুন ও বিরোধী মত দমনের মতো কোনো ঘটনা না ঘটা সরকারের গণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। তবে এই সুযোগে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।
3: ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর।
2: বিগত ফ্যাসিস্ট ট্রাস্ট আমলে ধ্বংস হওয়া বিচার ব্যবস্থাকে সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। স্মৃতিরানী সরকার, বাংলাদেশ বেতার।
0: প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছেড়ে বাড়ি ফিরছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে আজ কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। ঈদুল আজহা উপলক্ষে সরকারি স্বায়ত্তশাসিত ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ শুরু হয়েছে সাত দিনব্যাপী ঈদের ছুটি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ শিক্ষার্থীরা ইতোমধ্যেই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। আরো শুনুন প্রতিবেদনে।
4: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঈদ যাত্রার তৃতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সদস্য ও লাগেজ নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে এসে অপেক্ষায় অনেকেই।
5: অনেকক্ষণ বসে থাকলেও যে বাড়িতে যাবো এই আনন্দটা থাকে।
6: এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি পেয়েছি, এখন ঈদ করার জন্য গন্তব্যস্থান দেশের বাড়ি রংপুরে যাচ্ছি।
7: আমি অসুস্থ, তারপরেও বাড়ি যেতে হবে।
4: শেষ বেলায় লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখী মানুষের চাপ।
8: হয়েছে এই জন্য আসতে একটু সমস্যা হয়েছে, কিন্তু তারপর আমরা এখন খুবই ভালো লাগতেছে। আমরা যেহেতু যাইতেছি
9: ঢাকা শহর, তো আমরা আটকা থাকি সবসময়। ঢাকা শহর বন্ধু জীবনের মতো, বাড়িতে যাই সবার সাথে ঈদ করব।
4: বিকেলের পর থেকে যাত্রীর চাপ বেড়েছে রাজধানীর বাস টার্মিনাল গুলোতেও।
10: যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, ফার্স্ট টাইম ঈদ করব কুরবানি।
11: অনেক বছর ধরে যাই না নানু বাড়িতে, দাদু বাড়িতেও যাব।
4: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীর হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট 27টি পশুর হাট বসেছে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার হাট ঘুরে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আল ইমরান সীমান্ত।
12: কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। হাটে গরুর সরবরাহ বাড়লেও দাম নিয়ে এখনো সন্তুষ্ট নন অনেক ক্রেতা। বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় এসব গরুর দাম তুলনামূলক বেশি হাঁকা হচ্ছে বলে জানান ক্রেতারা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল পশুর হাটে গিয়ে দেখা গেছে ছোট ও মাঝারি গরুর বিক্রি বেশি হচ্ছে। কোরবানির গরু কিনতে আসা একজন বলেন,
13: মানে যাদি কিনেছি ২-১০০০ লাভেটা হয়তো বিক্রি হয়েছে, কিন্তু আগামী কাল অথবা পরের দিন করতে হয়তো বেচা কিনা শুরু হবে।
12: হাটের একজন ইজারাদার জানান, গরুর হাটের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
14: আমাদের এখানে সার্বক্ষণিক পুলিশ এবং র্যাবের টিম আছে, টহল টিম আছে, ওনারা একটু বড় টহল দেয়। এছাড়া ওনাদের বুথ আছে পুরো হাটে, আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় সিসি ক্যামেরা আছে।
12: গরুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। সেখানকার একজন চিকিৎসক জানান,
15: যেখানে ফার্মারের কোনো সমস্যা হলে তারা আমাদের চেম্বারে আসবে, যদি লাগে সেক্ষেত্রে আমরা তাদের যেখানে গরু আছে সেখানে আমরা চলে যাবো, আর তাদের টেম্পারেচার নিবো, দেন হচ্ছে অন্য কি কি অসুবিধা আছে সেগুলো দেখার পাশাপাশি সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে দেবো, যদি আমাদের মেডিসিন সাপ্লাই থাকে সেগুলো তাদেরকে দিয়ে দেবো।
12: হাট ঘুরে দেখা গেছে এখনো অনেক ক্রেতাই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না, বেশিরভাগ মানুষ কয়েকটি হাট ঘুরে দাম যাচাই করছেন। ব্যবসায়ীদের ধারণা ঈদের আগের দুই তিন দিনে বেচাকেনা আরো বাড়বে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি নগরবাসী সুষ্ঠু, স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, প্রকৌশল ও সম্পত্তি বিভাগ সহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিস্তারিত প্রতিবেদনে।
16: মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে ঈদগাহ ময়দানে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে গুছিয়ে এনেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্য সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 8:00 জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ প্রশাসক আব্দুস সালাম।
17: ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ, যাত্রী ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন।
16: তিনি আরো জানান, কুরবানির বর্জ্য অপসারণে প্রধানমন্ত্রী 12 ঘন্টা সময় দিলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 8 ঘন্টার মধ্যে ঢাকাকে পরিচ্ছন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে।
17: সিটি কর্পোরেশন কর্তৃক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত স্থানে কোরবানি করুন। কোরবানির পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন, যেন পরিচ্ছন্ন কর্মীরা সহজে সংগ্রহ করতে পারে। কোরবানিকৃত স্থান পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন জাতীয় জীবাণুনাশক ছিটিয়ে দিন।
16: এদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক। ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, হাটগুলোর ব্যবস্থাপনায় মনিটরিং অব্যাহত আছে, একই সাথে বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
18: আজকে এখানে আমাদের ভেটেরিনারি টিমও আছে, এখানে ডিএনসিসির পক্ষ থেকে অলরেডি তারা কাজ করছে, এবং আমাদের সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত পরিষ্কার করার জন্য সেটাকে অব্যাহত আছে এখানে, এবং এর পাশাপাশি আমাদের ব্যাংকের যে কর্মকর্তারা এখানে সার্ভিস দিচ্ছেন তারাও সেখানে তাদের সহযোগিতা ক্রয় এবং বিক্রয়কারী যাদের আছে তাদেরকে অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে।
16: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
19: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। আরো শুনুন প্রতিবেদনে।
20: ভাঙি মন্দির, ভাঙি মসজিদ, ভাঙিয়া গির্জা, গাহি সঙ্গীত, এক মানবের একই রক্ত মেশা, কে শুনিবে আর ভজনালয়ের হেসা।
21: ওরাই শিখা কবিতায় এভাবেই অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়েছেন যিনি। অন্যায় শোষণের বিরুদ্ধে যার লেখনী ছিল তীক্ষ্ণ তরবারির মতো, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শৈশবেই তিনি দেখেছিলেন সাম্প্রদায়িক বিভেদের কলুষিত রূপ, দেখেছেন সাম্প্রদায়িক দাঙ্গা যা কবি মনে গভীর রেখাপাত করেছিল, যার কারণে তিনি বারবার চেয়েছেন মানুষের মুক্তি। কবির এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলছিলেন নজরুল গবেষক ডক্টর রশিদুল নবী।
22: যে বড় এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, এটা এবং দেখেন আগেও যেমন প্রযোজ্য ছিল এখনো তাই। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাঘাত হলে যে কি দুর্ঘটনাগুলো ঘটে সেটা লক্ষ্য করছি।
21: নিজের সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, কাটিয়েছেন বন্দী জীবন। মাত্র 22 বছর বয়সের লেখা তার কালজয়ী কবিতা বিদ্রোহী আজও মুক্তিকামী মানুষের মনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস যোগায়।
22: তার লেখা 5টা গ্রন্থ বাজেয়াপ্ত করে ব্রিটিশ গভর্নমেন্ট। যুগবাণী, বিশের বার্ষিক, ভাঙার গান, প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট নজরুলকে কতটা ভয় করে চলতেন।
21: কেবল বিদ্রোহ নয়, প্রেম, মানবতা ও সাম্যের জয়গানও সমানভাবে গিয়েছেন নজরুল। প্রায় 4000 গানের ভাণ্ডার নজরুল সঙ্গীত এ তিনি যেমন সুরের মায়াজাল বুনেছেন, তেমনি মানবতার বাণী ছড়িয়ে দিয়েছেন প্রতিটি ছত্রে।
23: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
19: সারাদেশে হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হাম ও হাম উপসর্গে 1224 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে 2 কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। টিকাদান কর্মসূচির এই অর্জনের হার 122% পৌঁছেছে। তিনি আজ কুমিল্লার সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
19: এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর মেহমানগণ আজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: শুরু হল হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, আর তাদের অভ্যর্থনা জানাতে পুরোদমে প্রস্তুত মিনা। এখানে তারা অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর মিনায় রাত্রিযাপন শেষে মঙ্গলবার আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। গতকাল রোববার রাত থেকে আল্লাহর মেহমান হজযাত্রীরা পবিত্র মক্কা নগর থেকে মিনায় যেতে শুরু করেছেন। আট জিলহজ ইহরাম বেঁধে জোহরের আগে মক্কা থেকে মিনায় পৌঁছাবেন হাজিরা। মিনায় নয় জিলহজ ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। আটই জিলহজ মিনায় অবস্থানের পর নয়ই জিলহজ আরাফার ময়দানে সমবেত হবেন হাজিরা। সেখানেই শুনবেন হজের খুতবা। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় থেকে যেতে হবে মুজদালিফায়। সেখানে পৌঁছে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করে রাত্রিযাপন করবেন হাজিরা। দশ জিলহজ সূর্যোদয়ের আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। তবে বয়স্ক ব্যক্তি এবং নারীরা চাইলে রাতেই পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হতে পারেন। এরপর শয়তানকে পাথর নিক্ষেপের পরেই পশু কোরবানি দেবেন হাজিরা। মাথা মুন্ডনের পর হজের ফরজ তাওয়াফ করে সাফা মারওয়া সাই করবেন। এরপর এগারো ও বারো জিল হজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামারায় সাতটি করে একুশটি কঙ্কর নিক্ষেপ করা হবে। তারপর মিনা থেকে মক্কায় গিয়ে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ। এবছর পবিত্র হজ পালনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পনেরো লাখের বেশি হজযাত্রী এসেছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরো কয়েক লাখ হজযাত্রী যোগ দেবেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
19: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না। সোমবার চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানানোর পর আজ এই মন্তব্য করলেন ইসমাইল বাগাই। তিনি বলেন, যদিও উভয় পক্ষের মধ্যে অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে এটি আসন্ন কোনো চুক্তির ইঙ্গিত নয়। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরকালে জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা একটি চুক্তি সম্পাদনের কাছাকাছি পৌঁছেছেন যা আজই সম্পন্ন হতে পারে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদানার কাছে আজ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন দেশটির হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানায়, রাওয়ালপিন্ডি থেকে দীর্ঘগামী একটি যাত্রীবাহী মিনিবাস দুর্ঘটনাস্থলে সোয়াত এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আবারও দেশের খবর। রাজধানীর উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেলে ভ্রমণের জন্য সরকার প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার টিকিটে ২৫% ছাড় দিয়েছে। আজ রাজধানীর ফার্মগেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আরো শুনুন প্রতিবেদনে।
3: ঢাকা মেট্রো রেলে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা একক যাত্রা টিকিটে ২৫% ভাড়া ছাড় পাবেন। প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সুবর্ণ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করা যাবে। সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় পবিত্র ঈদুল আজহার পর মেট্রো রেলে শিক্ষার্থীদের জন্য ২৫% ছাড় কার্যকরের কথা জানান তিনি।
5: আমাদের একটা নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গত ঈদের আগে, সেটি হল যে যারা ৬৫+ যাত্রী আছেন, সিনিয়র সিটিজেন আছেন তারা, এবং যারা ডিজেবল আছেন নাগরিক আমাদের, তাদের ক্ষেত্রে মেট্রো রেল এবং রেল দুটি জায়গায় আন্তঃনগর ট্রেনে আমরা 25% ভাড়া ছাড় দিব।
3: ঈদ যাত্রায় নারীদের জন্য বিশেষ বগি চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় নারীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এবং ঢাকা সিলেট আন্তনগর ট্রেনে একটি করে বগি নারীদের জন্য সংরক্ষিত হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রবীণ যাত্রীরা অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যম থেকেই 25% ছাড়ে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনার সময় জাতীয় পরিচয় পত্রের তথ্যের ভিত্তিতে বয়স যাচাই করা হবে, তবে সার্ভিস চার্জ ও ভ্যাট সহ অন্যান্য চার্জ বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রযোজ্য থাকবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
19: ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটি রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে আমাদের টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি রড বোঝাই ট্রাক আজ ভোরে সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই 15 জন নিহত হন। খেলার খবর, ফুটবল। ভারতের গোয়ায় জওহরলাল স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ উদ্বোধনী ম্যাচে নেপাল 1-0 গোলে ভুটানকে পরাজিত করেছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, উঠে আসে জনবান্ধব নানা কর্মসূচির বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা 7 দিনের সরকারি ছুটি, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত 15, আহত 10। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু ভারতে, উদ্বোধনী ম্যাচে ভুটানকে হারিয়ে নেপালের শুভ সূচনা। খবর শেষ হল।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদেরকে হচ্ছে যে থ্যাঙ্কস জানায়, সেটা ছিল হচ্ছে জুন মাসের 26 তারিখ। আর সেখানে হচ্ছে বাংলাদেশ একটা দেশ, সেটাকে হচ্ছে উল্লেখ করা হয়েছিল যে সে বাংলাদেশকেও হচ্ছে ধন্যবাদ জানিয়েছিল আর কি। যখন এই জিনিসটা হয়েছিল না, এটা হচ্ছে যে আমার জন্য যে কি যে একটা প্রাউড মোমেন্ট বলতে পারো, যে রাশিয়ার অনেকগুলো মোমেন্টের মধ্যে এটা ছিল আমার জন্য একটা বেস্ট পার্ট। আমি এখনো যখন ভাবি যে আমি কি ওই সিচুয়েশনটা থেকে ব্যাক করতে পেরেছি, এটা আমাকে আজকে যেটা দেখছো, মানুষ বলে সেকেন্ড লাইফ বলে কিছু নেই, বাট আমার কাছে আমি বিলিভ করি এটা আমার সেকেন্ড লাইফ। আমার কাছে মনে হয় যে বাবা মার দোয়া প্লাস হচ্ছে আমার কাছে মনে হয় কোনো আমি কোনোদিন কোনো মানুষের জন্য কখনো চাইলে ভালোটাই কিছু চেয়েছি যে কোনো মানুষের জন্য, সে মানুষের হচ্ছে দোয়ার বিনিময় আমি হচ্ছে ব্যাক করে আসা। আমাকে যখন লাইফ একটা সাপোর্ট দেওয়ার জন্য তারা হচ্ছে আমাকে বনসাইন দিতে হলো, সেই বনসাইনটা পর্যন্ত আমার নিজের সিগনেচারটা আমি নিজে করি।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
2: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
1: বিশাল ভূখণ্ড, সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যে দেশটার কথা সবার আগে মাথায় আসে এবং পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া, যে দেশটা নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর সমালোচনাও আছে, অবশ্যই সেটা জানেন এবং আমরা পত্রিকায় পড়ি, সব জায়গায় পড়ি। সুপ্রিয় শ্রোতা যে সেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমন্ত্রণ করছি, আমি আরজে হাসিব। সোমবার রাত না মানেই হচ্ছে লেটস গো ট্রাভেল শোতে। আসলে আপনাদের সবাইকে আমরা জানাবার চেষ্টা করি বিভিন্ন দেশ এবং অনেক অনেক সুন্দর জায়গা নিয়ে কথা বলার, এবং একইভাবে কিন্তু এই দেশ নিয়ে কথা বলতে বলতে আমাদের এই হট সিটে বিশেষ মানুষ চলে আসেন যারা তাদের নিজস্ব অভিজ্ঞতাগুলো শেয়ার করেন, আপনাদেরকে কিছুটা হলে হয়তো উপকৃত করার চেষ্টা করেন। সো আজকেও তার এই ব্যতিক্রম নয়, এমন একজন বিশেষ মানুষ এই হট সিটে আজকে এসেছেন। আপনারা অলরেডি সুইজারল্যান্ডের এক্সপিরিয়েন্স শুনেছেন, সেই বিশেষ মানুষ গত পর্বে কি চমৎকার করে বলেছেন, অনেক অনেক অনেকভাবে আসলে আরও জানতে চাচ্ছেন, আমার মনে হচ্ছে আমিও আরও জানি। এই চমৎকার বলার ধরন এবং চমৎকারভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছে সুইজারল্যান্ড আসলে স্বপ্নের দেশ। ইয়াস, সুইজারল্যান্ড থেকে কিউ টেনে আমরা এখন চলে যাব রাশিয়াতে। আমি আমন্ত্রণ করছি আমার খুব কাছের বন্ধুকে স্নেকদাকে, ওয়েলকাম করছি ওয়ান্স অ্যাগেইন।
0: থ্যাংক ইউ হাসিফ, তোমাকে এবং ঢাকা এফএম কে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য
1: অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ এমন একটা বিশেষ মানুষকে আমরা আজকে আমাদের হট সিটে পেয়ে। সুপ্রিয় শ্রোতা বলে রাখছি, আপনারা কিন্তু আজকের এই শো রাশিয়া নিয়ে আমরা অনেক অনেক কথা বলবো, অনেক অনেক গল্প হবে, স্নিগ্ধার 8 বছরের চমৎকার অভিজ্ঞতা কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করবেন। আই গেস আপনারা যারা ঘুরতে চান, যারা পড়াশোনা করতে চান, যারা আসলে রাশিয়া সম্পর্কে জানতে চান, আমার মনে হয় কিছুটা হলেও তারা আজকের এই শো থেকে উপকৃত হবেন। সো সেজন্য বলে রাখছি আপনারা কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। লেটস গো ট্রাভেল শো আসলে শুধুমাত্র আমাদেরকে শুনছেনই না, সারা বাংলাদেশে আমাদের শুনতে পাচ্ছেন, একইভাবে আমাদের কিন্তু দেখতেও পাচ্ছেন। আমাদের ফেসবুকে ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakaFM, আমাদের ইউটিউবে ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। ট্রাভেলস শো লেটস গো আসলে সব সময় বলার চেষ্টা করে নতুন কিছু, নতুন জায়গা, নতুন মানুষ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করে। তাই একইভাবে আমরা এমন একটা দেশ শুরুতে বলেছিলাম, আসলে বিশাল ভূখণ্ডের মাঝে এত তো ঐতিহ্য সংস্কৃতি লুকিয়ে আছে, সেই ছোট্ট চমৎকার করে অভিজ্ঞতাগুলোই আমাদের সাথে আজকে স্নিগ্ধা শেয়ার করবেন। তো স্নিগ্ধা, আমি রাশিয়া সম্পর্কে যদি সহজ করে বলতে চাই যে এই শব্দটা মাথায় আসলে তোমার আসলে কোন বিষয়টা কাজ করে?
0: রাশিয়া যখন আমি শুনি, জাস্ট শব্দটা শুনলে মনে হয় যে আমি হচ্ছে বাংলাদেশে আমার জন্ম হয়েছে, বাট আমার জীবনের হচ্ছে একটা মানুষ যখন বেড়ে ওঠে 17-18 বছর হওয়ার পরের জার্নিটাই হচ্ছে একটা মানুষের জীবনের হচ্ছে মেইন পার্ট অফ জার্নি। আমার জীবনের সেই 18 বছর বয়সের জার্নি থেকে রাশিয়া আমার বেড়ে ওঠা, আমার জন্মগ্রহণ করছি আমি হচ্ছে বাংলাদেশে, আর আমার বেড়ে ওঠাটা ছিল রাশিয়াতে, যেখানে আমাকে জীবন অনেক কিছু শিখিয়েছে, আমি অনেক কিছু পেয়েছি। আমি বাংলাদেশ হচ্ছে আমার মাতৃভূমি, রাশিয়া হচ্ছে আমাকে জীবনে অনেক কিছু শিখিয়ে, সেটা হচ্ছে আমার, আমি বলতে পারি সেটা আমার দ্বিতীয় মাতৃভূমির মতোই, যে আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছে, যে আমাকে অনেক কিছু দিয়েছে। পৃথিবীর অনেক কিছু আমি ভুলে যেতে পারলেও বাংলাদেশ আর রাশিয়া এই দুইটা দেশ আমার পক্ষে কোনোদিন ভোলা সম্ভব হবে না।
1: বাহ, কি চমৎকার অনুভূতি এবং ভালো লাগা ইমোশন জড়িয়ে আছে রাশিয়ার সাথে। স্নেকদার, আমরা মস্কো থেকে শুরু করে সেন্ট পিটার্সবার্গ, এই যে চমৎকার শহরের যে কালচার, ঐতিহ্য, সবকিছু সম্পর্কে আসলে যে মানুষটা 8 বছর থেকেছেন তার সামনে আসলে বসে আমি আসলে এই ভারী ভারী কথাগুলো বলাটাও অনেক বেশি দায়, কারণ ওই মানুষটা ওখান থেকে থেকেছেন, জানেন, কালচার সম্পর্কে ধারণা আছেন। আমি যদি বলি তুমি পড়াশোনার জন্যই অলরেডি গত 8 বছর ধরে রাশিয়াতে আছো, এখন তুমি পিএইচডি করছো, রাইট? তো কিছুদিন পর একজন আমরা বলবো যে নামের সাথে ডক্টরেট যুক্ত হয়ে যাবে, তো এটা আসলে অনেক বড় একটি প্রাপ্তি, ভালো লাগার। কেমন মানে আমি এই ঘোরাঘুরির পার্টে যাওয়ার আগে আমি শুরু করতে চাই যে তোমার এই ডক্টরেট নেওয়াটা আসলে ওখানে এটা মানে এই পড়াশোনাটা স্টার্ট করার মানেটা কি, মানে কেন স্টার্ট?
0: আচ্ছা, আমি যেহেতু হচ্ছে যে বাংলাদেশে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি ইন্টার ছিল, আমি 12 বছর ওখানে, 10 বছর স্কুল, 2 বছর কলেজ পড়া শেষ করে, বাট আমি যখন স্কুলেই ছিলাম 9-এ, আমার কাছে সবসময় মনে হতো যে আমি জীবনটা থেকে মানে একটু মুক্ত জীবনে যেতে চাই, যেটা হচ্ছে বাংলাদেশের মানুষ যখন টিনেজ থাকে। আমি সবসময় হচ্ছে বলতে পারো হচ্ছে যে আমি সবসময় আমি কি পারবো আমি জানি না, বাট আমি হচ্ছে ভালো কিছু করার ইচ্ছা আমার খুব ছোটবেলা থেকে ছিল। আমি একটা ভালো কিছু, আমি একটা ভালো জামা পরলে আমাকে ভালো লাগবে, আমি একটা ভালো কিছু ব্যবহার করলে আমাকে এটা ভালো লাগবে, এই ব্যাপারগুলো আমার কাছে একটা স্বাধীনতা, এই জিনিসগুলো আমার কাছে সবসময় আমাকে খুব টানে। সেরকম করে যখন স্কুল শেষ করলাম, তখন কলেজে যখন আমি পড়ি, তো কলেজে পড়া অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাবা মাদের, আসলে আমি এটা আসলে কাউকে আমি বলবো না যে ভুল, আসলে বাবা মা হিসেবে সবসময় বাবা মারা চাই যে তার ছেলেবেলা থেকে ছিল, আমি একটা ভালো কিছু, আমি একটা ভালো জামা পরলে আমাকে ভালো লাগবে, আমি একটা ভালো কিছু ব্যবহার করলে আমাকে এটা ভালো লাগবে, এই ব্যাপারগুলো আমার কাছে একটা স্বাধীনতা, এই জিনিসগুলো আমার কাছে সবসময় আমাকে খুব টানে। সেরকম করে যখন স্কুল শেষ করলাম, তখন কলেজে যখন আমি পড়ি, তো কলেজে পড়া অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাবা মাদের, আসলে আমি এটা আসলে কাউকে আমি বলবো না যে ভুল, আসলে বাবা মা হিসেবে সবসময় বাবা মারা চাই যে তার ছেলে মেয়ে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ারই হোক, কিন্তু আসলে ডাক্তার ইঞ্জিনিয়ারের পরেও

0: দেশের বাবা মাদের কাছে আর সেটা মনে হয় না ভ্যালু থাকে। এনিওয়ে মানে এক একজনের কাছে এক একটা,
1: মানে
0: এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে, বাট একটা সময় আমি তোমাকে গত 8 বছর আগেও কিন্তু এরকম চেঞ্জ ছিল না। যদি খুব সহজ করে আমরা বলি, আমি ইন্টার পাশ করলাম। ইন্টার পাশ করার পর যথারীতি হচ্ছে বাংলাদেশে সেই এক মেডিকেল মানে গদবাধা টাইপের রুলস রেগুলেশন। তো হ্যাঁ, আসলে আমি একমাত্র মেডিকেল পরীক্ষাটাই দিয়েছিলাম, সামহাও হয়নি। আমি মনে করবো এটা আজকের জীবনের জন্য যদি বলি, এটা আমার জন্য ব্লেসিং ছিল। মানুষ বলে যে আল্লাহ যা করে হচ্ছে ভালোর জন্য করে, আমি মনে করবো ওই সময় আমার হয়নি দেখে এটাও একটা ভালো ছিল। আর ইউনিভার্সিটির পরীক্ষাগুলো আমি যেটা দিয়েছি, অ্যাকচুয়ালি আজকে আমি বলতে পারি এই সময় এসে আমি কোনোদিন পরীক্ষার হলে যে কিছুই দাগাইতাম না। হ্যাঁ, আমি হচ্ছে খুব মানে সবকিছু এমটি করেই জাস্ট যেতাম, যে ওইটা একটা ঘোরা। কারণ এখন বয়স কম ছিল, তখন মনে হতো আমি যদি পরীক্ষা দিতে যেতে না যাই তাহলে হচ্ছে বাসা থেকে মনে করবে যে হ্যাঁ আমি মনে হয় পড়াশোনা করিনি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাবা মারা যেটা মনে করে। আমি পরীক্ষা দিতে যেতাম, কিন্তু আমি তো জানি যে আমার হবে না। তো এরকম না হবে না হবে করেও একবার হচ্ছে যে আমি ওটা হলো না। তো এটা না হওয়ার পরে হচ্ছে এর মাঝখানে অনেকগুলো জায়গায় পরীক্ষা হয়ে যায়। ওকে গুড। তো আমার মনে হচ্ছিল যে আমাকে যদি দেশের বাইরে কোথাও পাঠায় দেয়, কিন্তু আসলে যে সেটাও যে খুব সহজ ছিল আমার জন্য সেটাও না। তারপরে হচ্ছে যে আমি তোমার হোম ইকোনমিক্স এর একটা পরীক্ষা হয়, একেবারে আমি কোনো কিছু প্রশ্ন না দেখে হচ্ছে আমি দাগাইলাম। ওখানে দেখলাম কি হঠাৎ করে হচ্ছে যে বলে না যে না চাইতে হচ্ছে ওখানে আমার হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন হয়, কিন্তু আসলে হইলো এখন বাসা থেকে শোনার পরে বললো ভর্তি হইতে, বাট আমি আসলে স্যাটিসফ্যাকশন ছিলাম না ওখানে। তো হলাম, হওয়ার পরে আসলে তারপরে হচ্ছে ওইটাতেও যে আসলে ইন্টারেস্ট লাগতেছে না, তারপরে হচ্ছে আমার বাসা থেকে বললো ঠিক আছে তুমি ফার্মাসিতে ভর্তি হও। ইন ডিউরিং দ্যাট টাইম আমার আম্মু বললো যে আমি চাই তুমি হচ্ছে যে পড়াশোনা ভালো মতো করো এসে। তো তুমি বললো যে তুমি হচ্ছে যে অন্য কোথাও যেন ট্রাই করো। তো সামহাও ভাবে আমার আম্মুর থ্রুতেই হোক, আসলে আমি তার প্রতি খুব গ্রেটফুল, আসলে তার সেই ইনিশিয়েটিভটার জন্যই আজকে আমি এখানে। তো সে আমাকে বললো তারপরে হচ্ছে রাশিয়ার জন্য আসলে আমার ট্রাই করা একটু খোঁজ খবর নিয়ে। আর তখন হচ্ছে এখন তো মানুষ ইন্টারনেট এটা সেটা দেখে, বাট আমার কাছে এত কিছু দেখতে ইচ্ছা করতেছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে কখন আমি মানে এই জার্নিটা থেকে যাবো। তো সেই সময় হচ্ছে যে তার মাঝখানে আমার বড় বোনটাও হচ্ছে যেহেতু হল্যান্ডে থাকে, তো ও চলে গিয়েছে, কিন্তু ওর কথা ছিল হচ্ছে ও চলে গিয়েছে এখন আমার বাবা মার সাথে কারোর থাকা দরকার। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আসলে সবকিছু তো মানুষের জীবনে, বাট আমার এই জীবনটা তো আর থেমে থাকবে না। তো সবকিছু মিলিয়ে আমি হচ্ছে ট্রাই করলাম। তারপর আমার যখন যথারীতি হচ্ছে আমার ইন্টারভিউ ডেট হয়, তো ইন্টারভিউ ডেটে যখন আমি যাই, সেই সময় যে ভদ্রলোক রাশিয়ান ছিল তার সাথে, তখন আমার অবশ্যই কথা বলার প্যাটার্ন অফ মিডিয়াম ছিল ইংলিশ। তো আমি যখন তার সাথে খুব কথা বললাম, আমি খুব কনফিডেন্সের সাথে কথা বলছি, মানে সে যা বলছে মানে আই টোটালি জাস্ট এগ্রি উইথ হিম যে পজিটিভ ওয়ে। তো হওয়ার পরে তখন আমি খুব চিন্তা করতেছিলাম যে এত কম্পিটিটর এত কিছু আছে, আমার কি আসলে হবে? মানে আমি তো কোনো প্রিপারেশন ছাড়াই গিয়েছি আসলে। তো পরে সে আমাকে জাস্ট একটা কথা বলেছিল, বাই দ্য ওয়ে সেই ভদ্রলোকের সাথে আমার আজকে পর্যন্ত হচ্ছে কানেকশন আছে। সে আমাকে বিভিন্ন ওকেশনে হচ্ছে সে আমাকে উইশ করে, আমিও তাকে উইশ করি। এখন আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা হচ্ছে খুব সহজ, কারণ আমরা দুজনেই এখন ওই একই ভাষা জানি,
1: রাশিয়ান।
0: হ্যাঁ, রাশিয়ান। তো হচ্ছে সেই ভদ্রলোক আমাকে বলেছিল ইন্টারভিউর পরে, আমি জানি না সে সবার সাথে এটা হয় কিনা, সে আমাকে বলেছিল যে তুমি রাশিয়া যাচ্ছ। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে হয়তো আমার হয়ে যেতে পারে। তারপরে আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু না পাওয়া পর্যন্ত আমি পাবলিশ করাটা এটা আমি পছন্দ করি না। তো আমি ওয়েট করলাম, যথারীতি এক সপ্তাহ পর আমাকে জানানো হলো যে হ্যাঁ আমি সিলেক্টেড। সো এটা আমার জন্য খুব একটা গ্রেট মোমেন্ট ছিল। তো তারপরে হচ্ছে মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে চলে যেতে যাবো। তো তারপরে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কোর্সও আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছিল যে এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে টাইম দিয়ে মানে আমি ভালো সময়গুলো কেন নষ্ট করতে চাচ্ছিলাম না। আর যেহেতু তখন মনে হচ্ছিল যে ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরে ওখানে গেলে তো আমাকে শিখতেই হবে। তো যখন আমি ওখানে গেলাম, বাই দ্য ওয়ে আমি যাওয়ার পরে হচ্ছে যে আমার যতই টাইম যাচ্ছে, কিন্তু তখন আমার কাছে কেন জানি বাংলাদেশের প্রতি যেমন একটা মায়া বেড়ে যাচ্ছে, তেমন ওই জায়গায় যাওয়ার প্রতি আকর্ষণটা আরো বেড়ে যাচ্ছে। তারপর আমি গেলাম, ওখানে যাওয়ার পরে হচ্ছে আমি জানতাম যে হচ্ছে প্রথম আমাকে বলা হয়েছিল যে আমার মেইন কোর্স মানে এক বছর হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা আসলে রাশিয়ান স্কলারশিপের সিস্টেম, যে তুমি এক বছর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স করবে, এরপরে মেইন

0: কোর্স। তা আসলে আমি বয়স কম ছিল, অনেক কিছু বুঝারও ভুল ছিল, আর বর্তমানে এখন মানুষ হচ্ছে খুব এক্সপার্ট, আর আমার আসলে ওরকম কারোর সাথে মানে ডিসকাস করার যে ওয়েটা ছিল না, কেউ ছিল না আমার তেমন কেউ। তো আমি চিন্তা করেছি, আচ্ছা ঠিক আছে, এক বছর তো ল্যাঙ্গুয়েজ কোর্স একটা দেশে যে করাই যায়, আমি যেহেতু একটা দেশে যাচ্ছি, তো কিন্তু আমি যাওয়ার পরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স হচ্ছে জাস্ট বেসিক ল্যাঙ্গুয়েজ কোর্স। হ্যাঁ, কিন্তু আমি ল্যাঙ্গুয়েজ ক্লাসে যখন গেলাম যাওয়ার 15 দিন পরে, তখন আসলে আমি জানতে পারলাম যে আমার পুরো পড়াশোনাটাই আমাকে করতে হবে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, নট নেসেসারি যে জাস্ট শুধু ল্যাঙ্গুয়েজ কোর্স। যে তুমি
1: এর আগে জানা ছিল না তোমার এটা?
0: না, এর আগে এটা আমার জানা ছিল না। ইটস আ হিউজ চ্যালেঞ্জ। তা এখন আমার বাসা থেকে হচ্ছে প্রতিনিয়তই আমার বাবা জিজ্ঞেস করে যে মানে পাপা, আমি যাকে আসলে পাপা বলে অভ্যস্ত, আমি তাকে সে আমাকে রেগুলার জিজ্ঞেস করে যে কি ব্যাপার, পড়াশোনা কি অবস্থা। হ্যাঁ, আমি প্রথমে বলতাম যে এক সপ্তাহ, বললাম ভালোই সবকিছু, পরবর্তীতে আমার কাছে মনে হলো যে যদি আমি কোনো কারণে হচ্ছে কন্টিনিউ করতে না পারি আমাকে তো বলতে হবে। তখন মনে হলো যে এটা আমি বলি যে আমাকে হচ্ছে এরকম। যখন আমি তাকে বললাম যে আমাকে রাশিয়ান ভাষায় পড়াশোনা করতে হবে সবকিছু, সে তো খুব শকড যে আমরা কিন্তু এই দেশে হচ্ছে যে 10-12 বছর ওই স্কুলে বা পারিপার্শ্বিক ভাবে ইংলিশ আমাদের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা জানার পরেও কিন্তু কয়টা মানুষ হচ্ছে প্রপারলি ভাবে ইংলিশে কথা বলতে পারে, সেখানে তুমি নতুন একটা ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করবে, ইটস আ হিউজ চ্যালেঞ্জ। মানে একেবারে তোমার অ্যালফাবেট থেকে শুরু করে মানে সব। তো সে তো হচ্ছে খুবই ইয়া। তো সে আমাকে বললো যে ঠিক আছে, তুমি গেছো, সমস্যা নেই, আমি তো তোমাকে এখানে নর্থসাউথে ভর্তি করতে চাইছি, তুমি চলে আসো, আমি তোমাকে হচ্ছে আবার ভর্তি করে দিব, এই প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। তা এখন আসলে আমি তখন গিয়েছি, তখন আমি চিন্তা করলাম, তখন ক্লাসের বাইরে, আর রীতিমতো এই কিছুদিনের মধ্যে এর মাঝখানে 1 মাস হয়ে গিয়েছিল, তা আমার কাছে আমি বাংলাদেশি ওখানে যাদেরকে পেয়েছি কিছু মানুষজন ছিল ভালো, আর কিছু ছিল আসলে খুব একটু মানে আমার কাছে মনে হচ্ছে ক্রিটিক্যাল টক্সিটিভ টাইপের, যে ধরো তোমার একটা প্রবলেম হচ্ছে, তোমার প্রবলেমটাকে তারা সলভের চেয়ে হচ্ছে তোমার প্রবলেমটাকে কিভাবে আরো জটিল করে দেয়, কিভাবে তোমাকে আরো ডিপ্রেশনে দিয়ে দেয়। আমার ওই সময় হচ্ছে একটা মানে রুমমেট ছিল, আর আমার জন্য হচ্ছে আমি যে এত বছর ছিলাম, আমার কখনো হচ্ছে এশিয়ান বলো বা বাংলাদেশি বলো কারোর সাথে আমার থাকা হয়নি, আমি বলবো এটা আমার জন্য খুব প্লেজার ছিল, কারণ আসলে ডিফারেন্ট কালচার থেকে আমি অনেক কিছু শিখেছি, আর হচ্ছে তারা আমার জন্য আসলে খুব মোটিভেশনাল ছিল আমার লাইফের জন্য। তো আমার সেই মেয়েটার নাম ছিল দিবা, দিবাকে আমি হচ্ছে শেয়ার করলাম। দিবা আমার চেয়ে 10 ইয়ার্স এর বড় ছিল ওই সময়। তো দিবার সাথে আমি যখন বললাম বিষয়টা, আর আমরা যেরকম বাংলাদেশে হচ্ছে যে সিনিয়র জুনিয়রের মধ্যে ব্যাপারটা হচ্ছে অনেক হাইপ করে দেখি, বাট ওখানে হচ্ছে ভেরি ফ্র্যাঙ্কলি, তখন দিবা আমাকে, যেহেতু আমি ওর খুব বয়সে ছোট ছিলাম, দিবা আমাকে খুব ইয়া করে বললো যে তুমি আপসেট কেন, যদি দিবার আমার ভাষার কমিউনিকেশনটা আমাদের ইংলিশে হতো প্রথমে, পরবর্তীতে আস্তে আস্তে যখন আমি ভাষাটা শিখলাম তখন আমাদের হচ্ছে যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা হতো। তখন আমি দিবাকে একদিন বললাম যে দিবা আবার খুব ভালো ইংলিশ জানতো, তো দিবাকে আমি বললাম যে দেখো আমার এরকম এরকম সিচুয়েশন, আমার কি করা উচিত। তখন দিবা আমাকে বলল যে দেখো জীবনটা খুব চ্যালেঞ্জিং, জীবনে যদি তুমি কোনো কিছু মানে নো পেন নো গেইন, তুমি যদি কোনো কিছু গেইন করতে চাও তোমাকে রিস্ক নিতেই হবে। আমি তোমাকে বলবো যে হ্যাঁ, তোমার ফাদার যেটা বলেছে তোমার জন্য ভালোই বলেছে, খারাপ বলেনি, কিন্তু তুমি অ্যাটলিস্ট ট্রাই করো, যদি তুমি না পারো তুমি চলে যেও, কিন্তু আমি তোমাকে বলবো যে তুমি ট্রাই করো। আমি বললাম যে আমাদের দেশে দেখো, আমি যদি হচ্ছে যে যদি ট্রাই করার পরে যদি আমি ফেলের হই, তখন আমার প্যারেন্টস হচ্ছে হচ্ছে আমাদের দেশে পারিপার্শ্বিকের যে ব্যাপারটা বলবে যে হ্যাঁ পড়াশোনা করতে পারে না, ফেল করছে, যেটা হয় যেটা হয় আমাদের দেশে আসলে। তো পাই বলছে যে দেখো আলটিমেটলি তোমাদের দেশের ওই তোমার পারিপার্শ্বিকের মানুষজন তোমার সাথে লিড করবে না, লিড করবে অনলি তোমার প্যারেন্টস, যদি সেটা তোমার বদলের কারণ না হয় লেটস ট্রাই। তখন আমি বললাম ঠিক আছে, বলতেছে তোমার কোনো কিছুতে প্রবলেম হলে তুমি আমাকে বললো, কোনো কিছু না বুঝলে আমাকে বললো, কারণ দিবা অলরেডি তখন রাশিয়ায় 10 বছর, ইটস আ লং টাইম, সো দিবা খুব ভালোই সবকিছু জানতো। তো জানার পরে হচ্ছে যে আমি দিবার কথাতেই তারপর আমি নিজেও চিন্তা করলাম যে না আমি একটা চ্যালেঞ্জ নিতে চাই, মানে আমার কাছে খুব মনে হলো। ওই সময়ে আমি মনে আছে আমি কারোর সাথে তেমন খুব একটা দেখা করতাম না, দেখা করলেও কেউ আমাকে জিজ্ঞেস করলো আমি বলতাম এভরিথিং ইজ ওকে, বাট অ্যাকচুয়ালি যে আমি এখন পর্যন্ত, সেই সময় না এখন পর্যন্ত যদি বলি, আমার জীবনে কখনো কোনো আপস অ্যান্ড ডাউনস চলতে থাকলেও আমি কখনোই কারোর সাথে শেয়ার করি না যে আমার জীবনে কি চলতেছে। কারণ আমি একটা জিনিস বুঝি যে কেউ আমার জীবনে সলিউশন তো কিছু করতে পারবে না, আর যদি পোক করবে, আর যদি সলিউশন যদি যে করতে পারে আমি নিজে থেকেই তার সাথে আমি শেয়ার করবো যে আমার এরকম একটা প্রবলেম চলতেছে। তো পরবর্তীতে আমি চ্যালেঞ্জ নিলাম, তখন একটু খারাপ লাগার টাইমটা মানুষের হচ্ছে চলতে থাকে। এই পিরিয়ডের মাঝখানে আমি খুব সাকসেসফুল ভাবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা শেষ করি। তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা যখন আমি শেষ করতে পারলাম মনে হলো যে না এখন মনে হয় কিছু হতে পারে আমাকে দিয়ে। তারপর আমি মেন কোর্স শুরু করলাম, আমি যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনস এ পড়াশোনা করেছি তো ব্যাচেলর কোর্সে হচ্ছে যে আমার জন্য একটু ইজিলি ছিল, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আইআর আমার জন্য কম্পারেটিভ ভাবে ইজি, বাট ল্যাঙ্গুয়েজ মিডিয়ামটা ছিল একটু টাফ কারণ ইটস এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ছিল।
1: এই ছোট্ট জায়গা থেকে একটু থামবো, ল্যাঙ্গুয়েজ স্টোরি যেটা বললা এটা আসলে হিউজ ভালো লাগা, আমি মনে হিউজ সাকসেস বলতে পারি। আট বছর আগের সেই সময়টায় স্নেহা যখন গিয়েছিল রাশিয়াতে, তখন আসলে যাওয়ার পর মনে হলো যে আসলে পুরো কোর্সটাই তাকে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে। তো এরপর আসলে সেই চ্যালেঞ্জটা নিয়েছে, চ্যালেঞ্জটা নেওয়ার পর ফাইনালি সে সাকসেস হয়েছে, এবং আমাদের শুনতে ভালো লাগছে এই সাকসেসটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল। তো আমরা একটু একটু এর পাশে একটু মজা করেও বলতে চাই যে আমরা চাই যে লেটস গো ট্রাভেল শোর এই অ্যানাউন্সমেন্টটা তুমি তোমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজে দাও। আপনারা আরো কিছু যদি বলা যায় সাথে,
0: আর হচ্ছে আমি যদি কাউকে হচ্ছে ওয়েলকাম জানাই সেই ক্ষেত্রে আমি বলতে পারি হচ্ছে দেব্রপা শালবাদ, যে আমরা কাউকে ওয়েলকাম জানাচ্ছি সেই শব্দটাকে হচ্ছে বলে যে আমরা ওয়েলকাম যখন জানাই, ধরো আমি তোমার এখানে এসেছি তুমি আমাকে বলে দেব্রপা শালবাদ, মানে হচ্ছে দেব্রপা শালবাদ, হ্যাঁ দেব্রপা শালবাদ মানে হচ্ছে যে তুমি আমাকে ওয়েলকাম করছো। আর তারপর হচ্ছে যদি আমি স্পেসিফিকলি ভাবে কোন একজনকে বুঝাই যে আমি তোমাকে ভালোবাসি, আমাদের দেশে যেরকম আমরা খুব মনের ভাব প্রকাশের জন্য কাউকে ভালোবাসি বলতে চাই, এটা যেরকম আমরা তাকে বলে যে ইয়ালু ব্রুতি বিয়া, এখন আমি যেহেতু অনেককে যেহেতু অডিয়েন্স আছে তাহলে আমি বলবো ইয়ালু ব্লু বাস।
1: একেবারে ল্যাঙ্গুয়েজ শিখার পর যখন পুরোপুরি একেবারে সেই ট্র্যাকে ঢুকে যাওয়া, এরপরে আমরা আসলে ঘুরেঘুরিতে ঢুকবো।
0: আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমি যখন মেন কোর্স শুরু করলাম তখন আমার কাছে মনে হতো যে আসলে পড়াশোনা ঠিক আছে কিন্তু তার মাঝখানে যদি আমি এক্সট্রা কারিকুলাম ভাবে কোনো কাজ করি, তখন আমি হচ্ছে মস্কো যে ভলেন্টিয়ার সেন্টার সেখানে কাজ করা শুরু করলাম। ইভেন কি আমাদের এখানে তো মানুষ হচ্ছে ছুটিতে পেলে মানে টাইমটাকে ওয়েস্ট করে, কিন্তু ওখানে মানুষ সামার যে তোমার জুলাই আগস্ট থাকে তখন তোমার মনে করো মানুষ হচ্ছে সামারে কাজ করে। তো এখন আমার কাছে মনে হতো যেহেতু আমি দেশে আসছি না, আমার কাছে মনে হতো সামারে যদি আমি কাজ করি আমার প্রথম আর্নিং আমার জীবনে শুরু হয় রাশিয়াতে। সামারে হচ্ছে আমি তোমার হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ওখানে একটা খুব সুন্দর একটা কাজ করানো হয় যে তোমার ইউনিভার্সিটিটাকেই মানে অনেকগুলো গ্রুপ থাকে, প্রায় আমরা 200 জন কাজ করি সামারে, তখন আমার কাছে মনে আছে 200 জন আমাদের হচ্ছে যে তোমার ইউনিভার্সিটিটাকে তুমি ক্লিন করবা আবার সেটার এগেনস্টে তুমি টাকাও পাচ্ছ। সো ইটস ভেরি ইন্টারেস্টিং ছিল যে ইউনিভার্সিটিকে তুমি পেইন্টিং করতেছো তুমি ক্লিন করতেছো, মানে হচ্ছে যে ওরা একটা বলে যে তবু ইউনিভার্সিটি না তবু রুকে, এই কথাটা ওরা বলে যে তোমার বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে তোমার হাতে। তো সেক্ষেত্রে হচ্ছে যে মানে ওটা অন্যরকম একটা প্লেজার লাগতো। তো আমি যখন সেই বছর প্রথম কাজ করা শুরু করি, আমি যখন এক একটা জায়গা ক্লিন করেছিলাম আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় তো হচ্ছে যখন ক্লাস শুরু হবে আমিই তো বসবো। তো মানে এটা হচ্ছে একটা অন্যরকম ভালো লাগা, কারণ বয়স মানুষের জীবন অনেক কিছু মানুষকে এক্সপ্লোর করতে হেল্প করে। তো তারপরে হচ্ছে যে সেই কাজের আবার হচ্ছে তোমার টিম লিডারও থাকে। হ্যাঁ, তা আমি যে বছর প্রথম কাজ করলাম, সো আমি এত মানে স্ট্রিক্টফুল ভাবে কাজ করলাম যার কারণে আমাদের ওখানে যে হচ্ছে যে ডিরেক্টর ছিল সে আমার কাজ বা আমার সে আমার অ্যাক্টিভিটিস দেখে এতটাই খুশি হয়েছিল, পরবর্তী বছর আমি হয়ে গেলাম যে ওদের টিমের টিম লিডার। আমি টিম লিডার হিসেবে পরবর্তী বছরগুলোতে কাজ করেছিলাম, যে কয় বছর আমি কাজ করেছি। তারপর এই তো জানি চললো, মানে এরপর আমার কাছে মনে হলো যে আমি ভলান্টিয়ার সেন্টারে কাজ করার সুবাদে আমি হচ্ছে ওখানে বেশ কিছু শহরে গিয়েছি, তার মাঝখানে আমি সেন্ট পিটার্সবার্গে গিয়েছিলাম ঘুরতে। এই যে আমি কাজ করেছিলাম সেই কাজের টাকাটাই আমি স্পেন্ড করতে গিয়েছিলাম সেন্ট পিটার্সবার্গে। খুবই সুন্দর একটা শহর বলতে পারো, যে আর্কিটেকচার এত সুন্দর, এত হিস্ট্রিক্যাল। তারপর সেন্ট পিটার্সবার্গ থেকে ব্যাক করার পরে হচ্ছে আমার আরেকটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল কাজান, সেটা আমি একটা ভলান্টিয়ার টিম হিসেবে আমি গিয়েছিলাম, সেটা হচ্ছে যে মস্কো ভলান্টিয়ার সেন্টারের আন্ডারে। সেখানে আমি গিয়েছিলাম তোমার হচ্ছে 2-3 দিনের জন্য যেয়ে, কিন্তু আমি সামহাও ভাবে একটা আনফর্চুনেট ইস্যুতে আমাকে ওই দিনে ব্যাক করতে হয়েছিল। তো ওই দিন ব্যাক করতে করার আসার পরও প্রবলেম হয়নি। তারপর আমি তোমার ওরিয়েন্টবুর্গ একটা জায়গায় গিয়েছি। ওরিয়েন্টবুর্গ হচ্ছে তোমার এশিয়ার ইউরোপের মাঝামাঝি হচ্ছে যে রাশিয়াটা, রাশিয়া কিন্তু পুরোপুরি ইউরোপ না, আবার রাশিয়া কিন্তু পুরোপুরি তোমার এশিয়াও না। তো হচ্ছে এটাকে বলা হয় ইউরেশিয়া।
1: রাশিয়ার একটা প্রান্ত মোস্টলি উজবেকিস্তান, ওদের সাথে ইন্টারকানেক্ট।
0: হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে তোমার রাশিয়াটা হচ্ছে তোমার ইউরেশিয়া। তো ইউরেশিয়াটা হচ্ছে তোমার ওখানে একটা ব্রিজ আছে ওরিয়েন্টবুর্গ একটা শহর, আমরা রাশিয়ান ভাষায় ওটাকে বলে হচ্ছে ওরিয়েন্টবুর্গ। তো হচ্ছে ওরিয়েন্টবুর্গে একটা ব্রিজ আছে, ব্রিজটা এই সাইডে চলে গেলে তুমি এশিয়া চলে যাচ্ছ, ব্রিজটা এই পাশে চলে আসলে তুমি ইউরোপে চলে যাচ্ছ, আর মাঝখানে দাঁড়ালে তুমি রাশিয়ায় দাঁড়িয়ে আছো। ইটস ডিফারেন্ট, মানে খুবই সুন্দর একটা
1: জায়গা।
0: হ্যাঁ, আমি ওখানে ভিজিট করেছিলাম। ওখানে আমি হচ্ছে ইউরেশিয়া একটা কনফারেন্স ছিল গ্লোবাল, সেই কনফারেন্সটা আমি জয়েন করেছিলাম, সেখানে আমি 8 দিন ছিলাম। তো ওটা হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে পুরো হচ্ছে যে 8 দিনে হচ্ছে যে আমি কনফারেন্সটায় কাজ করেছিলাম অ্যাজ আ ভলান্টিয়ার হিসেবে। তো এটা আমার জন্য খুব একটা প্লেজারমেন্ট ছিল। তারপরে হলো 2020 সালে হচ্ছে কোভিডের যে সিচুয়েশনটা হলো, মানে আমরা দেখেছি যে সারা বিশ্বে কিরকম লকডাউন ছিল, কত হাজার হাজার মানুষ মারা গিয়েছে। তো সেই সময় আমাদের ইউনিভার্সিটি থেকেও হচ্ছে খুব ভলান্টিয়ারের একটা সার্ভিস শুরু করেছিল, যে যারা কোভিড আক্রান্ত হচ্ছে তাদেরকে একটা জায়গায় হচ্ছে তোমার আইসোলেট করে রাখা। তো এই যে আইসোলেট করে রাখার পরে ওরা তার বের হতে পারবে না, তো ওদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো হচ্ছে ওরা হচ্ছে ভলান্টিয়ার হচ্ছে ইয়া করে, হায়ার করে। তো যদি ওটা হচ্ছে পুরোটাই ফ্রি অফ কস্ট, বাট হচ্ছে এটা হচ্ছে যে তুমি মেন্টালিগত ভাবে যে ওই সময় মানুষকে একটা হেল্প করতে চাচ্ছ, এটাই হচ্ছে দেখার বিষয় ছিল। সেই দিকটা থেকে আমার কাছে মনে হয়েছিল যে ঠিক আছে, এই মহামারী তো হচ্ছে বছরে প্রতি বছর তো আর আসে না, 100 বছরে একবার করে আসে আমরা যদি বলি। তো আমি হচ্ছে মনে হচ্ছিল যে মানুষ কি বললো বা কে কি বললো সেটা ম্যাটার করে না, আর আমি যদি বাঁচার হয় আমি এমনিতেই বাঁচবো, মারা যাওয়া হলে এমনিতেই মারা যেতে পারে। হ্যাঁ, তো আমি হচ্ছে তখন কোভিডে যারা অসুস্থ ছিল তাদের এখানে খাবার নিয়ে যেতাম, তাদের প্রয়োজনে যে জিনিসগুলো লাগতো সেগুলোকে ওরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিত। মস্কোতে আমার ইউনিভার্সিটির টেরিটরিতে ছিল, তো আমি ওদের জন্য সেগুলো কিনে ওদের জন্য সেগুলো দিয়ে আসতাম। ডিউরিং এই কাজগুলো করার পর আস্তে আস্তে যখন একটু শিথিল হয়ে আসলো, যখন মোটামুটি একটু ভ্যাকসিনেটের জন্য হয়ে আসলো, এর পরে হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট যে ভ্লাদিমির পুতিন, সে একটা ইয়া করলো, অ্যানাউন্সমেন্ট করলো যে এই ভলান্টিয়ার সেন্টারে যারা হচ্ছে প্যান্ডামিকের ওই সময়টুকে কাজ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। ইটস আ ভেরি প্লেজার মোমেন্ট ছিল আমার জন্য, যে সেখানে যেহেতু আমি কাজ করেছিলাম, আমাদের 10 জনের একটা টিম ছিল, সেই 10 জনের টিমের মধ্যে শুধু এশিয়ান বললে মানে বাংলাদেশ তো নাই, এশিয়ানদের মধ্যে আমি একজনই কাজ করেছিলাম।
1: তো
0: সেটা হচ্ছে যদি কোভিড মোমেন্ট না হতো হয়তো বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আমার দেখাটা হতো, কিন্তু যেহেতু কোভিড মোমেন্ট একটা স্থিতিশীল অবস্থা ছিল না ছিল, সেই কারণে তোমার হচ্ছে যে আমাদের অনলাইন জুমে একটা প্ল্যাটফর্মে হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদেরকে হচ্ছে যে থ্যাঙ্কস জানায়, সেটা ছিল হচ্ছে জুন মাসের 26 তারিখ, আর সেখানে হচ্ছে বাংলাদেশ একটা দেশ সেটাকে হচ্ছে উল্লেখ করা হয়েছিল, যে সে বাংলাদেশকেও হচ্ছে ধন্যবাদ জানিয়েছিল আর কি। যখন এই জিনিসটা হয়েছিল না, এটা হচ্ছে যে আমার জন্য যে কি যে একটা প্রাউড মোমেন্ট বলতে পারো, যে রাশিয়ার অনেকগুলো মোমেন্টের মধ্যে এটা ছিল আমার জন্য একটা বেস্ট পার্ট। মানে আমার জন্য এটা খুবই একটা মানে আনন্দের মোমেন্ট ছিল।
1: Not only you, for Bangladesh.
0: হ্যাঁ, যে বাংলাদেশে তো তখন আমাকে ওই সময়ে হয়তোবা দেখো সব জায়গাতে হচ্ছে জেলাস আনজেলাস পিপল থাকবে, বাট হ্যাঁ কিছু মানুষ আমাকে খুব মন থেকে তারা কনগ্রাচুলেট করেছিল এই সিচুয়েশনটার জন্য, আর কিছু মানুষ হচ্ছে মন থেকে হোক মানে খুশি হোক অখুশি হোক তারপর তারা আমাকে হচ্ছে কনগ্রাচুলেট জানিয়েছিল। বাট বাই দ্য ওয়ে আমি দুইটাকেই হচ্ছে পজিটিভ ওয়েতেই নিয়েছি, ইটস ওকে। এরপরে যেটা হলো কোভিডের সিচুয়েশন গেল, এরপরে হচ্ছে যেটা হলো আমার গ্রাজুয়েশনের শেষের দিকে 20 সাল গেল, 21 সালের পরপর আমার গ্রাজুয়েশন। তো এটাই ছিল আমার রাশিয়া যাওয়ার যে কারণ, কেন আমি গিয়েছিলাম রাশিয়া, সেই কারণটাই হচ্ছে 2022 সাল আসলো। তখন হচ্ছে 2022 সালে আমি তোমার হচ্ছে গ্রাজুয়েশন আমার কমপ্লিট হয়। মানে এটা ছিল আমার
1: মাঝামাঝি সময় কি ঘোরাঘুরিটা হতো তোমার?
0: এর মাঝামাঝি হচ্ছে দেখা গিয়েছে যে আমি আদার্স শহরগুলোতে, যেমন আমি তুলায় ঘুরেছি, আমি সুজাল ঘুরেছি, নিজ নিজ নবগ্রহতে গিয়েছিলাম। মানে এগুলো হচ্ছে কি যে আমি যে এমনও সময় ছিলাম জাস্ট একটা টিকিট কেটে আমি সোলো ট্রাভেল করেছি, হ্যাঁ, যে ঘুরতে ঘুরতে চলে গিয়েছে আবার ব্যাক করে এসেছি, সব শহরে তো আর থাকা হয়নি। তারপর একটা শহর আমি গিয়েছিলাম কারেলিয়া, ওটা হচ্ছে তোমার একেবারে ফিনল্যান্ডের বর্ডারের সাথে, মানে খুব ভূস্বর্গ টাইপের, মানে এত প্রকৃতির সাথে, মানে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি এই শহরটা একটা দিনে থাকতে পারতাম, বাট যদি আমার হয়নি। সেটা হচ্ছে মস্কো থেকে তোমার ট্রেনে 19 ঘন্টা জার্নি,
1: আমি
0: 19.5 ঘন্টা জার্নি করে আমি গিয়েছি, 19.5 ঘন্টা জার্নি করে এসেছি। জাস্ট আমি ওখানে ছিলাম সর্বোচ্চ 3 ঘন্টার মতো, তারপর আবার ব্যাক করেছি, এরকম কিছু জার্নি ছিল। তো আশেপাশে ছোটখাটো যে শহরগুলা, যেহেতু হচ্ছে যে মস্কোর মধ্যে খুব ফেমাস জায়গা হচ্ছে রেড স্কোয়ার, যেটা হচ্ছে আমরা ক্রেমলিন বলি, তো ক্রেমলিনটা হচ্ছে ওখানে ঘোরা। তারপর হচ্ছে যে আমি আরেকটা যেটা বলতে হয় একটা রাস্তা আছে, রাস্তাটার নাম হচ্ছে আরবাত স্ট্রিট। আরবাত স্ট্রিট জায়গাটা এত সুন্দর, সেই রাস্তাটা হচ্ছে কখনো নেভার, আর একটা জিনিস না বললে না, মস্কো নেভার স্লিপস, মস্কো কখনো ঘুমায় না, যত রাত গভীর যত হয় মস্কো মনে হয় তত জেগে উঠে।
1: আমাদের যারা শুনছেন এবং দেখছেন তারা,
0: মস্কো কখনো ঘুমায় না,
1: আমাদের দেখছেন ঘুমাচ্ছে না তারা।
0: তো আমি হচ্ছে মানে মস্কো হচ্ছে সবসময় আমার মানে হার্টের মধ্যে একটা বেস্ট প্লেস, কারণ প্রত্যেকটা জায়গার প্রতি কি মানুষের হচ্ছে ব্যাড মেমোরি থাকে, বাট মস্কো হচ্ছে আমার জীবনে হচ্ছে ডিফারেন্ট প্লেস, কারণ হচ্ছে মস্কো জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, মস্কো আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। আমি যদি খুব সহজ করে বলতে চাই যে রাশিয়ান বা আদার্স ফরেনার আমাকে জীবনে আসলে অনেক নতুন নতুন থিম শিখিয়েছে, জীবনের অনেক মিনিং শিখিয়েছে, আমি আসলে সবগুলা পার্টকেই সবগুলা মোমেন্টেই মানে গ্রেটফুল। বিশেষ করে আমি মনে করি জীবনটা হচ্ছে একটা ট্রেনের জার্নির মতো, এই জার্নিতে তোমার অনেকের সাথে স্টেশনে যখন তুমি যাবে অনেকের সাথে তোমার দেখা হবে,
1: অনেক অভিজ্ঞতা হবে
0: অনেকের সাথে, কিন্তু এই ট্রেন মানে জার্নিটা যখন শেষ করে তুমি ফিরে আসবে দেখবে তোমার খুব অল্প সংখ্যক কিছু মানুষের সাথে তোমার আর যে কানেকশনটা কমিউনিকেশনটা থেকে যায়। সে আমারও এই জার্নিতে আমার অনেক মানুষের সাথে দেখা হয়েছে, সবকিছু হয়েছে, বাট আমি ভেরি ফিউ অফ পিপলকে আমি হচ্ছে হার্টে মানে ধারণ করি এখন পর্যন্ত, বাট বাকিটা হচ্ছে ওই যে বলে না যে সময়ের বিবর্তনের শেষ।
1: তোমার সেন্ট পিটারবার্গে কোনো অভিজ্ঞতা ছিল কিনা?
0: আচ্ছা, সেন্ট পিটারবার্গে আসলে আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে যে আমরা খুব ভালো ওয়েদার দেখেই গিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি হয়েছে সেখানে হচ্ছে খুব বৃষ্টি হয়েছিল। তো তারপরে হচ্ছে বৃষ্টি আমাদেরকে মানে দমায় রাখতে পারে নাই। আমরা ওখানে হচ্ছে সবচেয়ে বড় যে চার্চ, যে ক্যাথেড্রাল, সেটাকে আমরা ঘুরেছি। তারপর ওখানে হচ্ছে যে রাজা ছিল, রাজার হচ্ছে দুইটা বাস মানে প্যালেস আছে, একটা হচ্ছে গ্রীষ্মকালীন প্যালেস, একটা হচ্ছে শীতের, মানে শীতের সময় তারা শীতে একটা টাইপের জায়গা থাকে। নরমালি হচ্ছে রাশিয়ানদের মধ্যেও যাদের হচ্ছে খুব ভালো অবস্থান সম্পন্ন ওদেরও হচ্ছে দুই টাইপের বাড়ি থাকে, একটা হচ্ছে যে তোমার সামার ফ্রেন্ডলি, একটা হচ্ছে তোমার উইন্টার ফ্রেন্ডলি, যে তোমার কাঠের বাড়ি। কাঠের বাড়িগুলোতে মূলত ওরা উইন্টারে থাকতে পছন্দ করে, কাঠের বাড়িতে উইন্টারে একটু গরম থাকে, হিটিং সিস্টেম থাকলে ওখানে তোমার হচ্ছে যে ওরা হচ্ছে আমরা যেরকম দেশে ওই যে আগুন পোহায় যে এরকম পোহানো গুলো অ্যাকচুয়ালি কাঠের বাড়ি ঘরগুলাতেই করা হয়। তো সেক্ষেত্রে তখন হচ্ছে যে কিন্তু রাজাদের হিসাবটা তো অনেক ভিন্ন, কিন্তু ওদের ওটা বলা হয় যে এটা হচ্ছে তোমার ওদের সামার প্যালেস, ওটা হচ্ছে তোমার উইন্টার প্যালেস। তো দুটা প্যালেসে হচ্ছে খুব সুন্দর ছিল, আমি দুইটা প্যালেসে ঘুরেছিলাম, দুই দিন ছিলাম সেন্ট পিটার্সবার্গে। আমার কাছে যেহেতু আমার জন্য নতুন করে ভাষাগত সমস্যা ছিল না, কারণ যেহেতু আমি নিজেই রাশিয়ান ভাষা জানি, তো আমার কাছে খুব ট্রাভেল করে খুব ভালো লেগেছিল। আমরা হচ্ছে তোমার ওয়াটারে হচ্ছে যে একটা হচ্ছে সিটি ট্যুর দেয়, কিন্তু সেটা হচ্ছে সিটি ট্যুর যেরকম বাসে দেয়, কিন্তু ওরা হচ্ছে তোমার ওখানে ক্যানেল মানে রিভারের মধ্যে তোমার হচ্ছে একটা সিটি ট্যুর দেয় বোটের মধ্যে করে, ক্রুজ যেটাকে বলি আমরা। আর আমার কাছে সবসময় হচ্ছে ক্রুজ জার্নি খুব পছন্দের, তো আমি হচ্ছে পিটার্সবার্গে হচ্ছে সেই ক্রুজ জার্নিটাকে খুব এনজয় করলাম। আমার সাথে হচ্ছে আরো দুটা মেয়ে গিয়েছিল ওই সময়, ওরাই আসলে মূলত ওই ট্যুরটার খুব ইনিশিয়েটিভ ছিল, তো ওদের সাথে ঘুরলাম। তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ট্যুর এক এক রকম, বাট আমার কাছে হচ্ছে যে আমি নিজে একা যে প্লেস গুলাতে ঘুরেছি সেই প্লেস গুলো আমার কাছে একটু ডিফারেন্ট ছিল। কারণ তুমি যখন কোন একটা ট্যুর হিসেবে যাচ্ছ গ্রুপের সাথে, তোমাকে কিন্তু অনেক কিছু মানায় নিতে হচ্ছে, হ্যাঁ, বা কোপ আপ করতে হচ্ছে, তোমাকে সবার সাথে একটা মানে কোলাবোরেশন করতে হচ্ছে, যা সেটা বা তোমার অনেক কিছু করতে ভালো লাগতেছে, বাট তোমার সাথে যে গেছে সে সেটা কোলাবোরেশন করতেছে না, কিন্তু তখন ওটা খুব টাফ। কিন্তু আমি নিজে নিজে যে জায়গাগুলোতে গিয়েছি সেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, যে মনে হয়েছে যে সোকে আমি 19.5 ঘন্টা যে জার্নি করেছি ওটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, যে 19.5 ঘন্টা জার্নি করে আমি যাচ্ছি কারেলিয়া। হ্যাঁ, তো কারেলিয়াতে যখন গিয়েছি 19.5 ঘন্টা জার্নি করে গিয়েছি, আবার ব্যাক করেছি, মানে ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ জার্নি ছিল আমার জন্য। সো এটা ছিল হচ্ছে রাশিয়ার মানে এই পার্টটা। আর যদি একটা স্যাডেস্ট ছোট পার্ট বলি, গত বছর রাশিয়া আমাকে প্রতিটা জীবনে হচ্ছে জীবনের
1: ট্রাভেল কস্টের কি এক্সপেন্সিভ খুব একটা বেশি,
0: আচ্ছা ডিপেন্ড করে হচ্ছে আসলে তুমি কোথায় যাচ্ছ।
1: আচ্ছা আচ্ছা।
0: আর প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে যখন তুমি একটা জিনিসের জায়গার ব্যাপারে তোমার ধারণা থাকবে, তখন তোমার জন্য সেটা কাজ করাটা খুব সহজ হবে, যে তুমি কোথায় যাচ্ছ, কোথায় থাকছ। আরেকটা জিনিস হচ্ছে তুমি যদি হোটেল কস্ট হচ্ছে যখন তুমি সিজনাল ওয়েতে যাবে তখন হচ্ছে কস্টটা তো বাড়বে, বাট তুমি কিছু সময় হচ্ছে যদি তুমি সিজনাল ওয়েতে না যেয়ে একটু আগে পরে করে যাও তখন কস্টটা কিছুটা কম, বাট অবশ্যই সুইজারল্যান্ডের মতো না, সেখানে কস্ট অবশ্যই কিছুটা কম। তো আমার
1: রাশিয়ার এক্সপিরিয়েন্সের কথা বলছি না,
0: হ্যাঁ একটা যদি বলি রাশিয়াতে হচ্ছে আমাকে যে খুব রিয়েল লাইফ সম্বন্ধে আমাকে এক্সপিরিয়েন্স করিয়েছে সেটার একটা অন্যতম উদাহরণ ছিল গত বছর সেপ্টেম্বর মাসে। আমি সেপ্টেম্বর না, আমি আগস্টের লাস্ট থেকে খুব সিক ছিলাম। সিক থাকার পরে তোমার হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে আমি যেহেতু জব করি, তো ওখান থেকে তো আসলে ওখানে হচ্ছে তুমি সিক থাকলে অবশ্যই তোমাকে সিক লিভে যেতে হবে, আর সিক লিভে যেতে হলে তোমাকে হসপিটালে যেতে হবে। তো হসপিটালে আমি যখন গেলাম আমার কাছে খুব খারাপ লাগছিল, তো খারাপ লাগার পরে হচ্ছে ওরা আমাকে টেস্ট করালো। তো টেস্ট করার সময় ডাক্তারকে আমি নিজে থেকে সাজেস্ট করলাম যে তুমি কি আমাকে হচ্ছে কোভিড টেস্টটা করতে পারো কিনা। ডাক্তার আমাকে বলতে সেই সময় তো কোভিড হওয়ার কথা না। তো আমি বললাম যে দেখো আসলে আমি কোভিডে এর আগের বারও হচ্ছে বাংলাদেশে আমি খুব সিভিয়ার ভাবে সিক ছিলাম, তুমি হচ্ছে আমাকে কোভিডটাও টেস্ট করাও। তো সে আমাকে আদার্স আনুষঙ্গিক অনেক টেস্টের সাথে কোভিডটাও টেস্ট করালো। ঠিক হচ্ছে যতই সময় যত যাচ্ছে আমার অবস্থা আস্তে আস্তে করে ডাউন যাচ্ছে। তো রাত্র এরকম প্রায় একটার দিকে আমার ইমেলে মেসেজ আসলো যে আমার কোভিড পজিটিভ। তো যতই সময় যাচ্ছে আমার অবস্থা খুব খারাপ হচ্ছে। তো হওয়ার পরে ওই দেশের একটা সবচেয়ে ভালো জিনিস আমি বলবো যে তোমার 103 মানে ওদের অ্যাম্বুলেন্স ডাক্তারকে তুমি কল করলে তারা বাসায় চলে আসবে। তোমার
1: হসপিটাল ফ্যাসিলিটি কেমন, মানে
0: খুবই ভালো? মানে আমি যদি তোমাকে খুব সহজ করে বলি, আমি যে সিচুয়েশন থেকে এখন মানে ব্যাক করে আসছি, এটা আমি বাংলাদেশে থাকলেই হয়তো বা ব্যাক করতাম কিনা আমি জানি না। তো তারপর হচ্ছে আমাকে হচ্ছে যখন ডাক্তার আসলো, ডাক্তার এসে আমাকে সবকিছু চেক করে আমাকে হসপিটালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হচ্ছে যে আমি পুরাটাই হচ্ছে অক্সিজেনের উপরে আমার চলতে থাকলো। তো তারপরে হচ্ছে 3-4 দিন যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় ভালো হয়ে যাচ্ছে। তা একটা দিন আমার কাছে খুব ভালো লেগেছিল, সেদিন আমি তেমন একটা অক্সিজেন নেইনি সবকিছু। কিন্তু সেদিনের পরে আমার হঠাৎ করে হচ্ছে রাতের পর থেকে আমার শরীর খারাপ হয়ে গেল খুব। ডিউরিং সেই অবস্থায় হচ্ছে আমাকে মানে আমি আর মনে হচ্ছিল যে আমার আর কারোর সাথে দেখা হবে না, মানে আমি আমার জীবনে এরকম সিচুয়েশনে চলে গেছি, মানে আমি এখনো যখন ভাবি যে আমি কি ওই সিচুয়েশনটা থেকে ব্যাক করতে পেরেছি, এটা আমাকে আজকে যেটা দেখছো, মানুষ বলে সেকেন্ড লাইফ বলে কিছু নেই, বাট আমার কাছে আমি বিলিভ করি এটা আমার সেকেন্ড লাইফ। আমার কাছে মনে হয় যে বাবা মার দোয়া প্লাস হচ্ছে আমার কাছে মনে হয় কোনো আমি কোনোদিন কোনো মানুষের জন্য কখনো চাইলে ভালোটাই কিছু চেয়েছি যে কোনো মানুষের জন্য, সেই মানুষের হচ্ছে দোয়ার বিনিময়ে আমি হচ্ছে ব্যাক করে আসা। আমাকে যখন লাইফ একটা সাপোর্ট দেওয়ার জন্য তারা হচ্ছে আমাকে বন সাইন দিতে হলো, সেই বন সাইনটা পর্যন্ত আমার নিজের সিগনেচারটা আমি নিজে করি,
1: যে তখন
0: যে আমি ব্যাক করে আসতে পারি নাও পারি এরকম অবস্থা আমার জন্য হয়ে যাচ্ছে। সেই অবস্থা থেকে যখন আমি তখন শুধু আমার একটা জিনিসে মনে হচ্ছিল আমি সব ভুলে যে আমার সাথে কি আরেকটা বার আমার প্যারেন্টসের দেখা হবে কিনা, জাস্ট এই অবস্থাটা করতে যেই আমি হচ্ছে আর আমার কোনো কিছু মনে নেই। লাস্ট ওই সময়ের দুই ঘন্টার মতো কি হয়েছিল আমি আর বলতে পারবো না। তারপরে হচ্ছে যে ওই অবস্থাটা থেকে যখন আমার ব্যাক আসলাম আমি, তখন আমার কাছে মনে হলো যে আলহামদুলিল্লাহ আমার জীবনে তো হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে যে পোস্ট কোভিড এর যে সিচুয়েশন গুলো ইটস ডিফিকাল্ট একটা কেস ছিল, তারপরে ওই সিচুয়েশন থেকে এসে যখন আমার কাছে মনে হলো যে আলহামদুলিল্লাহ যে আমি এরকম একটা জার্নি থেকে আমি আবার ব্যাক করেছি, সেই জার্নি থেকে ব্যাক করার উইথিন ফাইভ ডেজ এর মধ্যে আমি আবার আমার জবে জয়েন করি, সবকিছু মিলে আবার নতুন সবকিছু শুরু করি, তখন আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে হলে যে প্যারেন্টস আমার জন্য বা আমার আশেপাশে ওয়েল বিশার ফ্রেন্ড সার্কেল সবাই বা রিলেটিভসরা আমার জন্য যতটা নিবেদিত হইতো আমাকে দেখতে যাওয়া, সেই মানে যে জিনিসগুলো যে খুব মানে মিস করে এই জিনিসগুলো আমি তখন খুব মিস করতাম। আমার কাছে মনে হচ্ছিল যে জীবনে হচ্ছে মানুষের তো ভালো থাকার জন্য খুব বেশি কিছু দরকার নেই, তখন আমার কাছে মনে হতো কবে আমি বাংলাদেশে যাব। তো আমি যেদিন আমি অনেকগুলো জায়গায় যখনই আমি ল্যান্ডিং করি না কেন আমার দুইটা জায়গায় ল্যান্ডিং করতে সবচেয়ে এখন খুব ভালো লাগে, একটা হচ্ছে বাংলাদেশ যখন আমি বাংলাদেশে ল্যান্ডিং করি, আর একটা হচ্ছে রাশিয়াতে যখন আমি ল্যান্ডিং করেছিলাম লাস্ট পর্যন্ত, যে সেটা আমার কাছে খুব অদ্ভুত একটা আনন্দের লেগেছিল। কিন্তু মোস্টলি বাংলাদেশের ল্যান্ডিংটা আমার কাছে খুব পিসফুল ল্যান্ডিং, কারণ আমি জানি এখানে আমার জীবনে আর কিছু হোক আর না হোক অ্যাটলিস্ট আমার হেভেন আছে, হেভেন বলতে মাই প্যারেন্টস।
1: এটা আসলে চমৎকার অনুভূতি। আমরা যেখানটা ছিলাম সুপ্রিয় শ্রোতা, আসলে একেবারে ট্রাভেলের গল্পের মাঝে একটা বিটার এক্সপিরিয়েন্স স্নিগ্ধা মাত্র বলছিলেন যে তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছিল, একেবারে মনে হচ্ছিল শেষ মুহূর্তে হয়তো বা এটাই হয়তো শেষ ফিরা, এরপর হয়তো আর ফিরা হবে না। লাকি টু সে যে আলহামদুলিল্লাহ যে অ্যাটলিস্ট তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো এবং ফিউ ডেজের মধ্যে জবে জয়েন করেছো। আসলে প্রত্যেকটা জার্নিতে আসলে এত চমৎকার গল্প থাকে, সবকিছুতে আসলে আমি আপনাকে এক্সপ্লেন করছি কিংবা স্নিগ্ধাদার গল্পগুলো বলছে সেটা আসলে রিয়েল টেস্ট কখনই আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেটা রিয়েলি এক্সপেরিমেন্ট না করবেন কিংবা চোখে না দেখবেন, নিজে সেখানটায় না যাবেন। আমরা বলছিলাম পৃথিবীর সবচাইতে বড় দেশ রাশিয়া নিয়ে, জায়গাটা হচ্ছে আমরা মস্কো থেকে পিটারবার্গ এবং হচ্ছে কারিলিয়ার যে প্রান্তগুলো সেন্ট পিটারবার্গ এবং কারিলিয়ার অনেক অনেক সুন্দর সুন্দর গল্প এবং বেশ কিছু বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যদিও এত বড় দেশ 30 মিনিটস কিংবা 40 মিনিটসের শোতে আসলে এক্সপ্লেন করা ইজ ভেরি ডিফিকাল্ট, তারপরও নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করাটাই আসলে আমাদের এই এই শোর সবচেয়ে বড় উদ্দেশ্য। যে মানুষটা ঘুরে এসেছে সেই মানুষটা হয়তো বা সে রিয়েল টেস্ট এবং রিয়েল এক্সপ্লেনেশনটা আপনাকে দিতে পারবে, হয়তো বা আপনি কখনো যদি যান সেটা হয়তো আপনার জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। সো যেমনটা বলছিলাম আমরা ট্রাভেল শোর একেবারে লাস্ট একেবারে শেষ প্রান্তের জন্য এসেছি, আমি স্নেহকে বলতে চাই যে লাস্ট শেষ মুহূর্তে এসে কোনো কিছু যদি বলতে চাও কিংবা রাশিয়ার যদি কেউ ঘুরতে চায় তাকে কোন উপদেশটা তুমি দিতে পারো।
0: আমি আসলে রাশিয়াতে হচ্ছে যেহেতু হচ্ছে ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে প্রেফারেবল, সো তারপরে হচ্ছে ইংলিশ এখন মানুষ কিছুটা জানে, তারপর আমি বলবো যে রাশিয়াতে যখন কেউ যাবে অবশ্যই হচ্ছে সেখানের ওয়েদার বুঝে জামা কাপড়গুলো নিয়ে যাওয়া খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ হচ্ছে যে রাশিয়ার ওয়েদার, রাশিয়ার হচ্ছে মানুষ তিনটা জিনিসকে খুব বলে, রাশিয়ার ওয়েদার, ওয়ালেট আর উইমেন, এই তিনটার কোনো হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবে না। যে কোনো সময় ওয়েদার এই দেখলাম আমরা খুব মানে রোদ এই স্নোফল হয়ে যেতে পারে কখন, হ্যাঁ রাশিয়া হোক হচ্ছে খুব মুড সুইং এর একটা কান্ট্রি, তারপরে হচ্ছে কখনো হচ্ছে তার যে কারেন্সি আপস এন্ড ডাউনস করে খুব ফাস্ট, আর হচ্ছে ওখানে হচ্ছে উইমেনদের হচ্ছে যে মাইন্ড খুব মানে ফাস্ট চেঞ্জ হয়ে যায়, সকালে একটা তো বিকালে একটা, সো বি কেয়ারফুল হচ্ছে 3W। তো সেক্ষেত্রে হচ্ছে তো আমি সবাইকে বলবো, রাশিয়া যেহেতু আমার জীবনের হচ্ছে অনেক বেস্ট একটা পার্ট, বেস্ট একটা মেমোরি, আমি বলবো যে যদি কারো জীবনে পসিবল হয় অবশ্যই হচ্ছে রাশিয়া দেখার ইচ্ছা আছে, ইচ্ছা আপনারা অবশ্যই যাবেন। আমি হচ্ছে এটা আমার একটা রিকমেন্ডেশন থাকবে, কারণ হচ্ছে যে আমি অনেক দেশে ট্রাভেল করেছি, এরকম অনেক মানুষের সাথে কথা বলেছি, কিন্তু সেই মানুষগুলো যখন মস্কোতে গিয়েছে বা রাশিয়াতে গিয়েছে, নট নেসেসারি মস্কো, তারা রাশিয়ায় গিয়েছে, তারা ফিরে আসার পরে হচ্ছে তারা আবার আরেকবার মস্কো যেতে চেয়েছে। এরকম আমার অনেকের সাথে দেখা হয়েছে, তারা বলেছে যে মস্কো হচ্ছে একটা ম্যাজিক্যাল সিটি যেটা হচ্ছে মানুষকে খুব টানে। তো সবার জন্য আমার শুভকামনা থাকবে, সেই সাথে হাসিব এবং হচ্ছে ঢাকা এফএম এর জন্য আমার শুভকামনা থাকবে।
1: তোমার বাই বাইটা তুমি মস্কোতে আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বলে দাও, তাহলে আই গেস আমি বেশি কানেক্ট করব। আর
0: দাসুদানিয়া,
1: ইয়েস দাসুদানিয়া, সেটা থেকেই শেষ করব। এবং আমি যেটা বলছিলাম আপনারা শুনছেন এবং আপনারা এই মুহূর্তে অলরেডি আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। রাশিয়া সম্পর্কে একটা মানে স্নিগ্ধার কথা থেকে অ্যাড করে একটা শব্দ বলতে চাই, সেটা হচ্ছে থ্রি ডব্লিউ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরি কান্ট্রি, মানে এভরি পিপল হু যারা আসলে মানে এই মুহূর্তে রাশিয়া যাওয়ার প্ল্যান করছেন, থ্রি ডব্লিউ একটু ফোকাস করবেন। সেটা হচ্ছে যে ওয়েদার, ওয়ালেট, ওমেন, এই তিনটা জিনিস খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। আপনি ওয়েদার হচ্ছে মুসলিম যেটা হয় মাত্র বলেছে যে এই রোদ এই বৃষ্টি, এবং ওয়ালেট যে কারেন্সি ফ্ল্যাক্সিউট মানে খুব দ্রুত হচ্ছে ফ্ল্যাক্সিউট হয় মানে আপস অ্যান্ড ডাউন হয়ে যায়, এবং ওমেন যেটা বলেছে সকালে একজনকে ভালোবাসবে আবার আরেকজনকে ভালোবাসাটা খুব দ্রুতই হয়তো চেঞ্জ হয়ে যায় এমন টাইম। সো এনিওয়েজ আমরা বলতে চাই আমাদের সাথে থাকবেন, নেক্সট সোমবার আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। লেটস গো ট্রাভেল শোতে অন্য কোনো দেশ নিয়ে, অন্য কোনো মানুষ নিয়ে আমাদের এই হট সিট রাঙিয়ে তুলবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট সোমবার। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিপাত, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত 11টায়।

শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

0: কোরবানির ঈদ মানেই আনন্দ। পরিবারের সঙ্গে সময়ে গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা।
1: টাইম চেক, এখন সময় রাত ১০টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো, চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com।
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস।

চলছিল, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
2: বিফসে
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটো কাটা আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: টাইম চেক, এখন সময় রাত একটা।
1: সবার সাথে 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আরজে হাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে, লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকব?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: টাইম চেক, এখন সময় রাত তিনটা।
1: সবার সাথে 90.4।
2: কি লিখিত

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।